আকাশবাণী আগরতলা, আজ সোমবার, 22শে আষাঢ় 1948 শকাব্দ, 28শে আষাঢ় 1433 বঙ্গাব্দ, 13ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1260 কিলোহার্জে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এআইআরে শোনা যাবে, ফেসবুক ও ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের লাইভ অনুষ্ঠান। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 50 সেকেন্ড।

0: and sustainability. In the first leg of his tour, Mr. Goyal will visit Spain today, where he will participate in a business roundtable with the Chamber of Commerce of Spain, CEOE, and ICEX Spain Trade and Investment. The minister will then visit Belgium on the 14th and 15th of this month. Thereafter, Mr. Goyal will visit Finland on the 16th and 17th of this month. Prime Minister Narendra Modi will share his thoughts with the people of the country and abroad in the Mann Ki Baat program on Akashwani on 26th of July. It will be the 136th episode of the monthly radio program. People can submit their ideas and suggestions for the program through the toll-free number 1-800-117-800. They can also share their input online via the Narendra Modi app or the MyGov open forum. The citizens can also give a missed call on 1922 and follow the link received in SMS to directly give their suggestions to the Prime Minister. Suggestions for the upcoming episode will be accepted until the 24th of this month. India has declared one day in national mourning today as a mark of respect for Father Amir of Qatar, Sheikh Hamad bin Khalifa Al Thani, who passed away yesterday. The national flag will be flown at half-mast on the day of mourning throughout India on buildings where the national flag is flown regularly. There will be no official entertainment on the day. Prime Minister Narendra Modi has expressed condolences at the demise of Father Amir Sheikh Hamad bin Khalifa Al Thani, noting that he was a visionary leader who led Qatar to great levels of development and prosperity. The United States has launched a fresh round of military strikes against Iran. U.S. Central Command said the operation is intended to further degrade Tehran's ability to target civilian, mariners and commercial vessels transiting the Strait of Hormuz. In a post on X, CENTCOM said the strikes were carried out under direction of the commander-in-chief to hold Iranian forces accountable. In tennis, top seed Italy's Yannick Sinner retained his Wimbledon men's singles title, beating second seed Germany's Alexander Zverev 6-7, 7-6, 6-3, 6-4 in the final at the All England Club London last night. This is Sinner's second consecutive Wimbledon men's singles title and his fifth Grand Slam crown. Sinner became the 10th player to successfully defend the Wimbledon men's singles title. In the women's doubles final, 10-seeded Chinese-French pair of Guo Hanyu and Kristina Mladenovic defeated the second-seeded Canadian-Brazilian duo of Gabrielle Dabrowski and Luisa Stefani 6-3, 7-5 to clinch the title at centre court. The India Meteorological Department has forecast isolated heavy to very heavy rainfall over northeast India, West Bengal and Bihar during next 2 to 3 days and isolated heavy falls over east Uttar Pradesh during 4 to 5 days. And that is the end of this news bulletin.
1: Akashvani Agartala Shubhashito Anushthane Ekhon Shunben Sharat Chandra Chattopadhyayer Rochona Theke Path.
2: Sharat Chandra Chattopadhyayer Rochona Theke Path. বহু মনীষী ব্যক্তি বহু উপদেশ দিয়েছেন, তোমরা এই করো, এই করো, এই করো, এই তোমাদের করণীয়, এই আচরণই প্রশস্ত, স্বার্থত্যাগ চাই, বুকের মধ্যে স্বদেশ প্রীতি জ্বালিয়ে তোলা প্রয়োজন, জাতিভেদ অস্বীকার, ছুতমার্গ পরিহার, খদ্দর পরিধান, এমনি অনেক আবশ্যকীয় মূল্যবান আদেশ এবং উপদেশ। এই হল প্রোগ্রাম। আবার অন্য প্রকার উপদেশ, ভিন্ন প্রোগ্রামও আছে। আপনাদের মতো দেশের বহু ছাত্র ও যুবক আমাকে গিয়ে জিজ্ঞাসা করেন, আমরা কি করব আপনি বলে দিন। উত্তরে আমি বলি, প্রোগ্রাম তো আমি দিতে পারিনি, আমি শুধু তোমাদের বলতে পারি তোমরা দৃঢ়পণে সত্যাশ্রয়ী হও। তারা প্রশ্ন করেন, এক্ষেত্রে সত্য কি? বিভিন্ন মতামত ও প্রোগ্রাম যে আমাদের উদ্ভ্রান্ত করে দেয়। জবাবে আমি বলি, সত্যের কোনো শাশ্বত সংজ্ঞা আমার জানা নেই। দেশ, কাল ও পাত্রের সম্বন্ধ বা রিলেশন দিয়েই সত্যের যাচাই হয়। দেশ, কাল, পাত্রের পরস্পরের সম্বন্ধের সত্য জ্ঞানই সত্যের স্বরূপ। একের পরিবর্তনের সঙ্গে অপরের পরিবর্তন অবশ্যম্ভাবী। এই পরিবর্তন বুদ্ধিপূর্বক মেনে নেওয়ায় সত্যকে জানা। যেমন বহু পূর্বকালে রাজাই ছিলেন ভগবানের প্রতিনিধি, দেশের লোকে এ কথা মেনে নিয়েছিল। একে অসত্য বলতে আমি চাইনি, সে প্রাচীন যুগে হয়তো এই ছিল সত্য, কিন্তু

0: আজ জ্ঞান ও পারিপার্শ্বিকের পরিবর্তনের ফলে একথা যদি ভ্রান্ত বলেই প্রমাণিত হয়, তবুও কোন এক সাবেক দিনের যুক্তি ও উক্তি মাত্রকেই অবলম্বন করে একেই সত্য বলে যদি কেউ তর্ক করে, তাকে আর যাই কেন বলি সত্যাশ্রয়ী বলব না। কিন্তু শুদ্ধমাত্র মানাই এর সবটুকু নয়। বস্তুত আর একদিক দিয়ে কোনো সার্থকতাই এর নেই যদি না চিন্তায় বাক্যে ও ব্যবহারে জীবনযাত্রার পদে পদে এই সত্য বিকশিত হয়ে ওঠে। ভুল জানা, ভ্রান্ত ধারণা, বরঞ্চ সেও ভালো, কিন্তু ভিতরের জানা ও বাইরের আচরণে যদি সামঞ্জস্য না থাকে, অর্থাৎ যদি জানি একরকম, বলি আর একরকম এবং করি আর একরকম, তবে জীবনের এত বড় ব্যর্থতা, এত বড় ভীরুতা আর নেই। যৌবন ধর্মকে এতখানি ছোট করতে আর দ্বিতীয় কিছু নেই। ছুঁতমার্গ, জাতিভেদ, খদ্দর পরিধান, জাতীয় শিক্ষা, দেশের কাজ, এসব সত্য কি অসত্য, ভালো কি মন্দ, এ আলোচনা আমি করব না। এর সত্যাসত্য বুঝিয়ে দেবার আমার চেয়ে যোগ্যতর ব্যক্তি আপনারা অনেক পাবেন। কিন্তু আমি কেবল এই নিবেদনই করব, আপনাদের বুঝার সঙ্গে যেন কার্যের ঐক্য থাকে। বুঝি ছোঁয়াছুঁই আচার বিচারের অর্থ নেই তবু মেনে চলি, বুঝি জাতিভেদ মহা অকল্যাণকর তবু নিজের আচরণে তাকে প্রকাশ করিনি, বুঝি ও বলি বিধবা বিবাহ উচিত তবু নিজের জীবনে তাকে প্রত্যাহার করি, জানি খদ্দর পরা উচিত তবু বিলাতি কাপড় পরি, একেই বলি আমি অসত্যাচরণ। দেশের দুর্দশা ও দুর্গতির মূলে এই মহাপাপ যে আমাদের কতখানি নিচে টেনে এনেছে, এ হয়তো আমরা কল্পনাও করিনি। এমনি ধারা সকল দিকে, দৃষ্টান্ত দিয়ে সময় অতিবাহিত করবার প্রয়োজন নেই। প্রার্থনা করি দীনতা ও কাপুরুষতার এই গভীর পঙ্ক থেকে দেশের যৌবন যেন মুক্তি লাভ করতে পারে। একথা মনে রাখতে হবে, সত্যনিষ্ঠাই শক্তি, সত্যনিষ্ঠাই সমস্ত মঙ্গলের আধার, এবং ইংরেজিতে যাকে বলে টেনাসিটি অফ পারপাস, সেও এই সত্যনিষ্ঠারই বিকাশ। তাই বারংবার স্বদেশের যৌবনের কাছে এই আবেদন করি, সত্যনিষ্ঠায় যেন তাদের ব্রত হয়, কেননা নিশ্চয় জানি এই ব্রত ধারণই তাদের সম্মুখের সমস্ত বাধা অপসরণ করে যথার্থ কল্যাণের পথ উদ্ঘাটিত করে দেবে।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। আসরের আজকে প্রথম শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলিতে এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান। আসরের আজকে শিল্পী ছিলেন কৃষ্ণা চট্টোপাধ্যায় এবং অনুরাধা পরোয়াল। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক্বরক অনুষ্ঠান হায়ুং নিখরাং।

ফুংকাহাম আকাশবাণী আগরতলা তিনি তাংশাল তাল্লুং তালনি সালনি চিনই শালমারি চিবরিরা থামচিবা ত্রিপুরা বিশিখ জোলাই তালনি শালচিথাম শালমারি নৈশাই নিচিতক ইংরেজি বিশি চীন পান্দা নৈরা থামচিতক পয়েন্ট ব্রে মিটার্স এবার সাশাই নৈরা

0: ตกจิตจุกุกิลฮาร์จุอาวัยงัยตัวก็เอาพุงกจังจระนี่ข้ากะหามยาพารีจอตโนโนลามชะกุจินตินินิหายุนิขรังปานดาวะจึงชาลบุรมนิหายขณะลายนะตินิบอกกะหามรกตินินิกกะหามจึงขณะลายนะอับดุลกาลามเชลังมันิกกรกบอชาลังค่ะอิมังกะมาวิทังกุมุกตรินีชีจักไหนน่ะแต่บัวรอกนี่นี่กานันนี่ก่อนอะไรทั้งกูบินีชามงไปไหนน่ะขอรักษาขอรักษาบัวรอกตรงกูเจ็บบัวรอกกุ้งกุจุกแต่ชักชักน่ะเบลัยก่อตัวหนึ่งวันชั่วกูพี่อ่ะบอรกใช่มั้ยยะคุมนิมอตอมบ้าไห้แต่บอรกนี่ขุรุมปุยมอลบุรุมบุรุมตองยะนายทอกนุกทอกจอลมาจอลชะนนอยาการิทางนายชาลเชลชาลชะพี่อ่ะนี่นิชินมุงเล่ลังมาตองชักนอตองไอทางนะอาศึกจระจึงขณะไรค่ะอับดุลกาลามใช้ทางลังมันกอกรอกตาบุกขนาดไรนะตีนี่กอกรอก
1: ขณะตอนนี้รังสักนี่ตาคุบคุตีนี่มวยตัวชัดอันมาริวตีนี่ชาลชาลจิธามจุลัยตีนี่ชาลูจิจุกุระจัดจีบาคริสต์วิชูจุกุปต์ไลฟ์เอทอาบุดัตโตบุคอนเสิร์ตนี่หันจากุอาบุเจงชามันีจิจุกุระธามจีคริสต์วิชูตีนี่ตีชาลันูฟีฟาWorld Cup ni pula ceng samung ceng jak mani. Apno karibu muito shatan jak nai rokni bisingo tongo. Cicukura char cicukuk Kristo bisho popias dados betiken degree abo jari klay jak mani. Tai apno karibu muito shatan jak nai rokni bisingo tongo. Cicukura char cibak Kristo bisho Londono Philadelphia ni abo je.জাগা তংমানি আবো ঐতিহাসিক লাইফ এইড দাতব কনসার্ট যে চেংজাকমানি আবনি খাতিমু এবা তনমানি জাগা ও তলাংমানি শাল মুইতো শতনজাকনে রকনি বিশিঙ্গ তঙ্গ তেব চিচাররা চিব্রি খ্রিস্ট বিশিও ইটালিনি জাতীয় সামরিক পুলিশ আবো সনাম জাকমানি শালআপনো কারিবো চিচুকুরা স্নিচি স্নি খ্রিস্ট বিশু মিনু সুটুর এবা মিনু সুটার নিবো চিনিও কিনি মার্কিন যুক্তরাষ্ট্র নিসিমি জুদা খলাইয়ে সেকাকই রিজাকমানি চিচুকুরা থামসি স্নি খ্রিস্ট বিশু ক্রিম্পি ক্রিম ডোনাটস আবো চ্যাংসা জাকমানি শাল মুইতো শতন জাকনি রকনি বিশিঙ্গো চিচুকুরা স্নিচি স্নি খ্রিস্ট বিশুইথিওপিয়ান আবো আপুবাই সুমালিনী যুদ্ধ উঙ্গিয়াখেবা চবা চ্যাংসা জাকমানি শাল মৃত্যু শতন জাকনাই রকনি বিশিঙ্গ তিনিতেই শাল চিথাম জুলাই তিনিতেই শালো আচাইনাই রকনি বিশিঙ্গ তঙ্গ মঙ্গনাং রকনি বিশিঙ্গ চিচুকুরা ব্রেচি নেই খ্রিস্ট বিশুও হরিসন ফর্ট আচাইমানি শাল আপনো কারিব তঙ্গ চিচুকুরা স্নিচি চুকু খ্রিস্ট বিশু ক্রেইক বেলামি অব ওয়েস্ট ওয়েলস ফুটবলার নিচিনিজাক পো আচাইমানি শাল আপনো কারিব চিচুকুরা ব্রিচি খ্রিস্ট বিশু প্যাট্রিক স্টেওয়ার্ট ববো আচাইমানি শাল থেইনাই রকনি বিশিঙ্গ বুমঙ্গনাং রকনি বিশিঙ্গ তঙ্গ জেসিম পেপার চিচুকুরা স্নিচি দ খ্রিস্ট বিশু চিচুকুরা বাচিবড়ি খ্রিস্ট বিশু ফ্রিডা কাহালু তাই আপনো কারিব নেইসাই চি খ্রিস্ট বিশু জর্জ স্টেইন বেনার ববাহেন থৈমানি শাল আশুক জরা জং খানা লাইখা তিনিনি শালনি মৃত্যু শতনমানি মারিরো

0: bisingo belai keno moila ngya kheba hamya manai tong mani hai sabrum nom munam te khunju phasingo bahaino munam amti hai nukjak nai bukungo bo belai keno munam bahai nongkhor nai apno karibo kulum nukjak nai te bisak tong thogya mokol bukung ngya kheba khunju khnai man ya hai bukung tei bahai man ya hai te mokol kaham ke nukya amti hai khe ma tong nai nogo man thokmani bisingo bahai khe nai gani khlainani nang aborokni bisingong kha kisasa tumung tuyo som rui a tuino bukung tei shotone kisa kisa khlai tumung shotone man kaham ke kisasa tong thokmung man nai hani sajago te abno karibo mukhangni bukungni ganaginiwo kutungni kisa sekrok runani nangnai tumung bukungni kungtui ngekheba bukungni je hamya tui nongkhormani aborokno nang kaham khlai sap khlai tongnani nangnai em pisilin ngekheba penicillin amti hai antibiotic tumung সামঙ্গ থেপা কাহান খেব আবো ডাক্তিন হামুই থানানি গবাংকুক সেপ দংকুগু আপনি পাকি কংরাই খানকে কংরাইনি কুচুক হাইচুক তুমুং নুকচা খাহানকে রমদি বুকুং তুই তুমুং হামা রহরি মানিয়াহানকে বুকুংনো সাপখ্লাই তন্নানি পাকি বেলাইখেন নাংনাই সাইনাসাইটিস অবো গদক জরারমই নিনি তুমুংন নুকজাকি তংখাহানকে গুবুননি বেমার রগো আবো বাকলাই থাঙ্গি মানো আরনি বিছিংতি ব্রনকাইটিস ইয়া খেবা আমতিহাই ব্রনকাইটিস নো কিসিলুই তুমুং গুবুননি বেমার নিয়াকনি কাতিউই তন্নানি বাকি সাইনাসাইটিস বেমার নবো বেলাইখেনে নাইকানি খ্লাই তন্নানি নাংনাই আসুকজরা খনাবাইখা তিনি সাখামক্রাইনি কগো সাইনাসাইটিস বেমানরকে ককথাইসা থাইনাই
1: তাবক খনারায় না তিনি হোকবার নিকক হায়ুন খরং পান্দ হোকবার নিকক চং খনালায় না মোলাই কাইমানোরকে কক আও চং মোলাই যতন সিনিব তাই মোলাই চিনি মুখতংনি বিশিঙ্গ ব ডালসা খপজাগো চিনি বাগে মোলাই নাংকুক মা হনে সাজাগো তামনি হিম্বা মোলাইও পদরে পদ চিনি সাক কাহাম তংনানি বাগে আ মানে রক মানথব মোলাই নচং বলাই বচাইমানো মুখতং খালাই তাই মোলাইনি বুতই যাও ফিয়াবাচং মোলাইনি জরা হাঙ্কাই মোলাইনি বুতই নন যা কব মোলাইও তঙ ভিটামিন সি তাই আইরন ব মানথগ হনে সাজাক তঙ আবনো কারে বলাইও ভিটামিন এ রকব মানথক মোলাই যাও বাকসাকে বা হর চাকাই যায় হানে সাও ফিয়াবা সা গাম জমা গরং রকনি ককনি বিশিং দই খনাও চং মোলাই হর চাকাকাই চিনি বহকনি গ্যাস রক থাঙ হনে খনাও তাই সাকের শুক্র ব হামুয়া বন বাগান মোলাই নজন বহাইকে কাইনে না মোলাই কাইনানি সিগাং নাইরে ওয়াই আল জয়নে নাই দামনি হমবা গুবনি মুখতং থাইকতং কাইমানি সাই মোলাই নই ব কাহামকে যেন আল জয়নে নাম দামনি হমবা বিনি বুতই হা বিশিং সরসাই থাকনা নামানি বাকে যেন মোলাই নেলেখানা আল জয় হার ফরব হকাই কাইনানি নাম মোলাই বুজলি সারদানি সেকাং বুজলি হরসা চমই আফরু তৈ কসরে রফরফকাই নানা নাই তাই ওলো হাঁকাই মোলাই বাক কাইসা তাই হাচিং বাক কাইথাম খাই সাপলি আফরু সার জানা নাই সারে রমানি সালচি বা রংনি আগুলো হাঁকাই যেন মোলাই বড় গুবুং এবা কেসেন আবজন নাই মানাই তাই যে কবু মোলাই ফাংচারা আর মোলাই নচ

0: jora hangga ke te jobai renanang nai olokai nala khai atainyo rohori renanang nai omohai ke mulai khai kangga ke jeng nugo talni rongni bisingono mulaiyo bubar phaimani mulaini bathaibo jeng asak no chaimano অবনো কারিবতে কেছে কক সাথে গলায় মুলাইনি পদরে পদ জাতঙ্গ অবনিবিশিঙ্গ পোষা দেশি পোষা হিমানি চাইনিজ পিঙ্ক জাপানিজ হোয়াইট অব পদরে পদতঙ্গ অবরগ্ন হকাকে অক্টোবর ডিসেম্বর তালো চং কাইমানো আশুক জরা চং খানালাইকা মুলাই কাইমানো রকে ক তাবো খানালাইনে কক থমর
1: তিনি চিনিয়াকনি পুইলানি ককথুম সিপাহীজলা ডিস্ট্রিক্টনি ডিএম ককমকাংসাও সাকলাইখা তৈ তরমানি হারুয়া কোয়াকমানি তৈ কবুনি গবাংমা আকজ ক্লাইমানি ইয়াকনি কাতিউই তগনানি পাকই কাইসা হপুং সাপুং মানথকনাই আমতেহাই কন্ট্রোল রুম খুলক জাখা আরও অ কন্ট্রোল রুম জেবা মংসা আকজনি ককতমার ওই ককদুকনি বিশিংতেই শাহরে মান্নাই ককদুক নাম্বার খা 0381-286-7303 তঙ্গতে কেসা 6730-953909 বিশালগড় মহকুমানি যে ডিএম অফিস আজাগানি ফোন নম্বর এবার ককদুক নাম্বার খা 7005249-2124 আপনা কারিব সাকলাই জাখা সুনামুরা মহকুমানি আরো নিব হাইনো ফোন নম্বর দঙ্গ আজাগানি হেঁকে 7630-56848 আপনা কারিব জম্পুজলা মহকুমানি আজাগা হাইনো ফোন নম্বর দংনাই এবার ককদুক নম্বর দংনাই ককদুক অ ককদুক নম্বর তুই তরমানি আকজ ক্লাইখা হানকে ইংয়াকে বা তৈ কুবুনি আকজ রমদি বাংলা ফাইমানি ইংয়াকেবা রমদি হারুয়া কোয়াকমানি আমতে হাইরক্ত মূ টঙ্গি টঙ্কা হানকি ককদুকনি বিশিংতেই গরঙ্গি মাননাই জম্পুজলা মহকুমানি ককদুক নাম্বার খা 0381-291-0322 ও নাম্বারও দাদাক সিদা ককটুকনি বিশিংতেই শাহরে মাননাই
0: আনিয়াগুবো তঙ তৈ কে অব হংকাই হাস্তে হাপাংনি কক থুম তৈ হুকুম দাগিকুনি বখাকদে কমংকাইস সাকলাই জাখা উত্তর পূব আমচাইনি সাংস্কৃতিক কেন্দ্র এবা হুকুমনি বিশিংতৈ যে গুরু শিষ্য পরম্পরা প্রকল্প অর ইংরেজি বিশি 2026-27 যে লয় খাইমু কয়বলাই সানহর জাখা অমনি বিশিংগ দঙ্গ রুচামু মসামু তাই ওয়ারু ওয়ানি সামু তাই কাঠনি সামু তাই পদরে পদ কায়া আকংমুং তাই অবর কমরতুতুই ইং তংখা আবনি বাকি আবনতে বসকাঙ্গ তলাংনানি বাকি বিশি ব্রৈচি বানি সিমি বিশি স্নিচি নি উমরনি বড় রগ্ন ও কয়বলাই রেনানি বাকি সাকলাই জাখা যে বড় গুরু হই সংজাগন বড়ন হংকাই তাল থিগে 7500 রং রাজাগন তাই যে বড় ইয়াকচু গুরুনি এবার শিষ্য হই সংসাজাগন বড়ন হংকাই তাল থিগে রং 3750 রাজাগন অবনকারিব শিষ্য এবার

0: ในยากสุนรสักนึตาลที่กรัง1,500อาปนิบากิจอตนางกงมานีบายูดาตาตุบุยฮาสตินีอาร์ตแอนด์คัลเจอร์เทคคัลเจอรัลแอฟเฟียร์สนายคงทางเอยอบงนีกอยบลายนรนานิบากิชักลายจักขาকয়বলাই রানানি পাই থাক শাল লঙ্কা বসকাং আগস্ট টালনি শাল থামচিসা শালমারি নৈ সাই নৈ চিত ইংরেজি বিশি অপন কারিব ওয়েবসাইট নাই মানাই www.nezcciindia.org.in
1: খনাইদংনাই তাকুবুকু সিপাহী জলা ডিস্ট্রিক্টনি বখাকতেই তেকেছা ককমঙ্গো সাকলাই জাখা তাবুকনি বসকাংনি রথ যাত্রা নো রুগৈ গবাংমা সামং হুমং তাকমানি তৈ আবন কারিব গবাংমা ট্রাফিক ইয়াকেবা রাইদারকনো ইয়াকনি বিশিঙ্গো খবই তন্নানি বাকৈ 24 ঘণ্টা নো এবা দামনি চিব্রি ন কন্ট্রোল রুম খোলা তংনাই এবা খ্লকজাক তংনাই আজাগাও নাংকুক মানিসে গবাংমা আকজরকনি তুমুং নুকজাক মুং নুকজাক হানকে আজাগাও দাদাক সিদাক ককদুকনি বিশংতেই গরঙ্গেই মাননাই হানে সাকলাই জাখা আ বিশংগ হরবুথার মানি যে ডিপার্টমেন্ট তেই কারেন্টনি ইয়াকেবা চুং ফেরাংনি আবনি ডিপার্টমেন্ট তৈ গবাংমা রমদি অ্যাম্বুলেন্স হরবুথারনাই গাড়ি আমতি হাইরকনো হপুং সাপুংন তিয়ার তনই তিয়ার তংনানি বাকৈ কক মঙ্কাংসাও সাকলাই জাখা
0: আশিকজোড়া খানালাইকাছেন কক থমরক তাবু খানালাইন সেবুগ বরক তলাংমানিক কেন্দ্র হাপাংনি আয়ুষ ককচাপ নাইনক নি বিশিংতে কম কাইসো সাকলাই জাখা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন নি বখাকতে নৈশাইনি চিতক ইংরেজি বিশিনি কাইসা সাকলাই মুঙ্গো সাকলাই কে কিশাসে বকচা আচক থাইও বরক তলাং জাগন গ্রুপ এ বি সি ক্যাটাগরি নি বেকলি তলাং জাগন 179 বরকন অবহঙ্কাই অ্যাডমিনিস্ট্রেটিভ টাই টেকনিক্যাল পদরে পদ পোস্ট অঙ্গ আবনি বিশিঙ্গ মাল্টিটাস্কিং স্টাফ ইউডিসি এলডিসি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট এমএলটি স্টাফ নার্স স্টেনোগ্রাফার ফার্মাসিস্ট রিসার্চ অফিসার অবনকারিব ড্রাইভার কম্পাউন্ডার তাই রেডিওগ্রাফার তাই অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার অমতে হাই পদরে পদ পদ দঙ্গ তাই অবনী বাকি কয়বেলাই রেনানি পাই থাক শাল অব সাকলাই চাখা তাই সেন্ট্রালনি রুল নগৈ ও বি সি এস টি এস সি রংনি কিশাসুক উমর খাইকলাই জাগেন এস সি এস টি রংনি বাকি হিংকাই বেশিবা তাই ও বি সি রংনি বাকি বেশি থাম কয়বেলাই রেনানি পাই থাক শাল নাকাই এই তালনি শাল থামচিসা শালমারি জোড়া আশুক জোড়া সেবুগো বরক তলাংমানি ক খনাবাইকা তাবো খনাবাইনে রেচাবমো

0: আশেক জোড়া অনিরুদ্ধ দেববর্মনে খরাংময় রচামুখ খানাবাইখা আকাশবাণী আগরতলা তাবু খানাবাই নবরদেবানী কক তিনি নখা চুমুই কুপলং তঙ্গন তুংসামারি তঙ্গন থামচিনী ডিগ্রি সেলসিয়াস তাই তুংসামারি নি খামা তঙ্গন নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নখাও শিবংমারি রাও চুকুচিচার তাই হজাক খাইমানী কগ সাকলাইজাখা যত হাসতেনি যত জেলাওনো ফেরাং কগৈ ওয়াতৈ ওয়াই মানন আশেক জোড়া নবরদেবানী কগ্র খোনাবাইখা আকাশবাণী আগরতলা তাই কিসা জোড়ানী বিশিংন খোনাবাই দিল্লিনী কেন্দ্রনে আওয়াই খেলাইজাক সংস্কৃত তাই হিন্দি বাই কক্তমা
1: আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা নিধি ঝা অথ বার্তা ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংঘটনেন উদ্ঘোষিতম যত তেন গগনযান অভিযানস্য ক্রু মডিউল তন্ত্রাণাম ত্রয়াণাম প্রমুখ পরীক্ষণানাম সফলম নিষ্পাদনম বিহিতম প্রথম পরীক্ষণ সমুদ্রে অবতরণানন্তরম ক্রু মডিউল ইত্যস্য স্থিতিম সুনিশ্চেতুম সম্বদ্ধম আসীত যত অন্তরিক্ষযাত্রীণাম সুরক্ষায়াঃ দৃষ্ট্যা অত্যন্তম মহত্বপূর্ণ মানদণ্ডম মন্যতে দ্বিতীয় পরীক্ষণে অম্বিলিকাল তন্ত্রস্য পৃথক্করণ প্রক্রিয়ায়াঃ পরীক্ষণম বিহিতম তৃতীয় পরীক্ষণে তাবত শীর্ষ আবরণ পৃথক্করণ ক্ষণে ক্রু মডিউল ইত্যস্য সংরচনাত্মক অখণ্ডতায়াঃ প্রামাণিকতাম সিদ্ধম অভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জুলাই মাসস্য ষড়বিংশে দিনাঙ্কে আকাশবাণীতঃ প্রসারিতে মন কি বাত ইত্যাখ্যে কার্যক্রমে দেশ বিদেশস্য জনৈঃ সাকম স্বকীয়ান বিচারান বিনিময়িষ্যতি অস্য মাসিক শ্রব্য কার্যক্রমস্য অয়ম ষট্রিংশদধিকৈকশততমো ভাগো ভবিতা জনাঃ নিঃশুল্ক দূরভাষ সংখ্যায়াঃ একম অষ্ট শূন্যম শূন্যম একম একম সপ্তাষ্ট শূন্যম শূন্যম ইতি মাধ্যমেন অস্য কার্যক্রমস্য কৃতে স্বকীয় পরামর্শান প্রেষয়িতুম শক্নুবন্তি জনাঃ তাবত নরেন্দ্র মোদী অ্যাপ ইত্যস্য অথ চ মাই গভ ইতি মুক্ত মঞ্চস্য অন্তর্জালীয় মাধ্যমেন চ স্বকীয় পরামর্শান দাতুম শক্নুবন্তি অস্য আগামিনঃ ভাগস্য কৃতে পরামর্শাঃ অস্য মাসস্য চতুর্বিংশতি দিনাঙ্কম যাবৎ স্বীকরিষ্যন্তে কেন্দ্রীয় সহকারিতা

রবিকিরণ অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আসরের শিল্পী ছিলেন রাখি সেন। আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপর স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ এক। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। ভারতীয় নভশ্চরদের মহাকাশে পাঠানোর লক্ষ্যে গগনযান মিশনের 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে ইসরো। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 শিক্ষার্থীর স্বর্ণপদক জয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি স্পেনের চেম্বার অব কমার্স CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে দুদেশের শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা গাড়ি নির্মাণ শিল্প, পুনর্নবীকরণযোগ্য শক্তি, রেলপথ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমিকন্ডাক্টর, খাদ্য প্রক্রিয়াকরণ এবং পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। এরপর মন্ত্রী 14 ও 15 জুলাই বেলজিয়াম সফরে থেলস গ্রুপ এবং সিলক্স গ্রুপের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ভারত ইউরোপীয় ইউনিয়ন ব্যবসায়িক গোলটেবিল বৈঠক এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের পূর্ণাঙ্গ অধিবেশনেও অংশ নেবেন শ্রী গোয়েল। সবশেষে মন্ত্রী এ মাসের 16 ও 17 তারিখে ফিনল্যান্ড সফর করবেন। ভারত ফিনল্যান্ড ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি।

বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী দুদিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন। ব্রাসেলসে ভারত ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য ও প্রযুক্তি পরিষদের তৃতীয় বৈঠকে যোগ দেবেন তিনি। ইউরোপীয় ইউনিয়ন ও বেলজিয়ামের বিদেশমন্ত্রীদের সঙ্গেও আলোচনায় মিলিত হবেন ডক্টর জয়শঙ্কর। ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে। 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে। উদ্ধার কাজে ওমানের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে তারা সমন্বয় রেখে চলেছে। সহায়তার জন্য ভারত ওমানকে ধন্যবাদ জানিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি ফের অবনতির পথে। ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই আমেরিকা পদক্ষেপ নিচ্ছে। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জিয়াস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। এদিকে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুটেরেস পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতার যাচ্ছেন। ইসরায়েলের জাতীয় নির্বাচন চলতি বছরের 27 অক্টোবর হবে বলে ঘোষণা করেছে ইসরায়েলের সংসদ কনেসেট। গাজার যুদ্ধের পর এই প্রথম প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে দেশে নির্বাচন হতে চলেছে। কনেসেটের বর্তমান মেয়াদের শেষ অধিবেশন হবে আগামী শুক্রবার। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ, 18 জন মহিলা। 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন 2026 আজ থেকে রাজ্যে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিলটি এখন আইনে পরিণত হয়েছে। আইন শৃঙ্খলা বজায় রাখা এবং গুরুতর অপরাধমূলক কার্যকলাপ রুখতেই এই আইন। এই আইনে কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। কেন্দ্রের প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ দপ্তর DARPG আজ মেঘালয় সরকারের সহযোগিতায় শিলংয়ে পরবর্তী প্রজন্মের প্রশাসনিক ও ই গভর্নেন্স সংস্কার বিষয়ক 2দিনব্যাপী একটি জাতীয় সম্মেলনের আয়োজন করছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। জনপ্রশাসন ও ডিজিটাল প্রশাসনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার লক্ষ্যে এই সম্মেলনে সারা দেশ থেকে নীতি নির্ধারক, প্রশাসনিক প্রধান, প্রযুক্তিবিদ এবং এ সংক্রান্ত বিশেষজ্ঞরা যোগ দেবেন। সামগ্রিক উন্নয়ন, ডিজিটাল প্রশাসন, সাইবার নিরাপত্তা, জনসেবা প্রদান, স্বাস্থ্য, শিক্ষা, উপভোক্তা সুরক্ষা, ব্যাংকিং, নগর প্রশাসন, গ্রামীণ উন্নয়ন এবং প্রযুক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থার মতো নানা বিষয় নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ত্রিপুরার মানু থানার অন্তর্গত লাম্বাবিল এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেলসের 8th ব্যাটেলিয়ন এবং মানু থানার পুলিশকর্মীদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল গতকাল অভিযান চালিয়ে 10,000 নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। পাচার সন্দেহে পাম্পাইয়া রেয়াং এবং পরশুরাম রেয়াং নামে 2 ব্যক্তিকে আটকও করা হয়। সরকার

0: হিসাব অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় 10 লক্ষ টাকা। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17ই জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে, 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, যা মহাকাশচারীদের সুরক্ষার অন্যতম প্রধান শর্ত। পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা ও মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও করা হয় বলে ইসরো জানায়। মিশন চলাকালীন প্যারাশুট ও তার সঙ্গে যুক্ত ব্যবস্থাপনার বিষয়টিও পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়। যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত বা মাই ভারতের মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় শুরু করেছে। এর আওতায় জেলা, রাজ্য এবং জাতীয় স্তরে একটি প্রতিযোগিতা আয়োজন করা হবে। নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রি বিভাগে 15 থেকে 29 বছর বয়সী তরুণ তরুণীরা অংশ নিতে পারবেন। তারা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের সৃজনশীল কাজ জমা দিতে পারবেন। মন্ত্রক জানিয়েছে, আজ থেকে মাই ভারত পোর্টালে এর জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হচ্ছে। 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে ভারতের 5 জন শিক্ষার্থী স্বর্ণপদক জয় করেছেন। জয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বেন্দালে, নতুন দিল্লির ঋষিত গর্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিত যোশী। এই সাফল্যের মাধ্যমে 87টি দেশের 381 জন প্রতিযোগীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছে। পরমাণু শক্তি বিভাগের সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদকজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, তরুণ পদার্থবিজ্ঞানীদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেক্সান্ডার জেরেফকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। ইতালির প্রথম পুরুষ টেনিস খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন সিনার। লর্ডসে মহিলাদের একমাত্র টেস্টের গতকাল তৃতীয় দিনে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান করেছে। জিততে হলে ইংল্যান্ডকে আরও 327 রান করতে হবে। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্ব আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দায় সরব বিদেশ মন্ত্রক। উদ্ধার 10 ভারতীয়, এখনও নিখোঁজ 1। থাইল্যান্ডের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 27 জনের প্রাণহানি। খবর শেষ হল, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। কাতারের প্রধান আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রয়াণে ভারত আজ একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গতকাল প্রয়াত কাতারের শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের এই সিদ্ধান্ত। সেই অনুসারে দেশজুড়ে যে সমস্ত সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা ওড়ানো হয় সেখানে তা অর্ধনমিত রাখা হবে। এই শোক দিবসে কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। এদিকে তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সংসদীয় বিষয়ক এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ভারত সরকারের পক্ষ থেকে শোক জানাতে কাতার সফর করছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আজ উদয়পুরে গোমতী জেলার 93 কোটি 24 লক্ষ টাকার 10টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, রাজস্ব, গ্রামীণ উন্নয়ন ও শ্রম দপ্তর সহ মোট 10টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উদয়পুর মহকুমা হাসপাতালের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিভিন্ন ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি, সড়ক উন্নয়ন, নতুন সরকারি কার্যালয় নির্মাণ এবং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায় ও নিরাময় ল্যাব কর্মসূচির সূচনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এবং মাতাবাড়ির বিধায়ক অভিষেক দেব রায়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রক মেরা যুব ভারত মাই ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী প্রতিযোগিতার পর্ব চালু করেছে। এই প্রতিযোগিতাগুলি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় যোগ দিতে পারবেন। প্রতিযোগিতাগুলি 3টি স্তরে পরিচালিত হবে। জেলা স্তর থেকে

শুরু হয়ে রাজ্য স্তরে এবং সবশেষে জাতীয় স্তরে প্রতিযোগিতা শেষ হবে। কেন্দ্রীয় মন্ত্রক জানিয়েছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং স্ল্যাম পোয়েট্রির মতো পাঁচটি সৃজনশীল বিভাগে জেলা স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কলম্বিয়ার বুকারামাঙ্গায় গতকাল শেষ হওয়া 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াড IPHO 2026-এ পাঁচজন ভারতীয় ছাত্রছাত্রী স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের ঋদ্ধেশ অনন্ত বিন্দালে, নয়াদিল্লির ঋষিত গার্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সোয়ারিদ যোশী। 87টি দেশের 381 জন ছাত্রছাত্রীর মধ্যে ভারত, রাশিয়া, চীন, কাজাকস্তান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানের সঙ্গে যৌথভাবে প্রথম স্থান অর্জন করেছে। কেন্দ্রীয় পারমাণবিক শক্তি সংক্রান্ত সচিব ডক্টর অজিত কুমার মোহান্তি পদক বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ড এলাকার অভয়নগর বাজারের নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গতকাল পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন ও নাগরিকদের মধ্যে আধুনিক পরিকাঠামো, নাগরিকদের জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই অভয়নগর বাজার লেক প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যে অভয়নগর বাজার লেকের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথজিউ মন্দিরে গতকাল স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ ও রক্তদান উৎসবের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। আয়োজকরা জানান, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডকে উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ও TSR-এর যৌথ অভিযানে গতকাল মনু থানার লম্বাবিল এলাকায় 2 যুবককে তল্লাশি করে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করা হয়েছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যুবকদের কাছে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া নেশাদ্রব্যের বাজার মূল্য 10 লক্ষ টাকা। এই ঘটনায় মনু থানায় NDPS আইনে মামলা নেওয়া হয়েছে। ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজ GFS গ্যালাক্সির উপর হামলার পর পশ্চিম এশিয়া অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য নয়াদিল্লি গতকাল আহ্বান জানিয়েছে পুনরায়। এই হামলার নিন্দা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাগরিকের মধ্যে 10 জনকে এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং 1 জন ভারতীয় নাগরিক নিখোঁজ বলে জানা গেছে। এ অঞ্চলে বাণিজ্যিক জাহাজের উপর ক্রমাগত হামলার ঘটনায় ভারত উদ্বেগও প্রকাশ করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 8.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা শালদকনি ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়াতে নিউজিল্যান্ড বেড়াইমানী উল মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতালো কিফিলে ফাইকা অ হাকতর কাইথাম বেড়াইমানী পুইলা বেড়াইম মন্ত্রীবক্রক ইন্ডোনেশিয়ানী রাষ্ট্রবক্রক প্রভু সুবিয়ান্তু নি কবক মুম্বাই ইন্ডোনেশিয়া বেড়াইখা বেড়াইফ্রু বাবাইনী হালগ্ন তৈব রাগ্রনানী বাকি হাকতর কাইনী বিশৃঙ্গ শুক্রবৈ ককলাম সালাই জাখা উলনৈ বেড়াইম মন্ত্রীবক্রক মোচাং মোদী অস্ট্রেলিয়ানী মেলবোর্ন থাঙ্কা আর ভারত অস্ট্রেলিয়ানী বিশৃঙ্গ উলথাম কুচুক বেড়াইমনি কক খালাইমুঙ্গ অস্ট্রেলিয়ানী মন্ত্রী বক্রক এন্থনি আলবানিস বাই কক সালাইকা পাই থাক বেড়াম মন্ত্রীবক্রক নিউজিল্যান্ডী মন্ত্রীবক্রক ক্রিস্টোফার লুকসননি কবক মুম্বাই অকল্যান্ড বেড়াইখা বিশ্বিক গ্রীচি উল তাবুক নপুইলা ভারতনি খরকশা মন্ত্রীবক্রক নিউজিল্যান্ড বেড়াইমাও থাঙ্কা কাতারনি বক্রক আমির শেখ হামাদ বিন খালিফা আল থানী থৈমাবাই ভারত তিনি সালচানী বসংখা খাম্মা পালাইনা সাকলাইখা মিয়া হরত থৈজানাই কাতারনি অজানী বখাক বরম ফুনুকনানো নাহারৈ ভারতনি অ কক চংমুং আবনরগৈ হাকতর গনাঙ্গৈ জে থায় হাপাংনি নগ্রগ তিসাজাক টংমা বসংবানা আবকিজা কারিজাক টংগানো অ খা খাম্মা ফুনুকমা সাল হাপাংনি মূংসা টংথকজাকনৈ পান্দা অংলাক মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাতারনি বক্রক থৈজামাবাই খা খাম্মা ফুনুকা বুইহা নাইখুংনি বখাক তৈসাজাক সংসদ বেড়ামনি মন্ত্রী কিরণ রিজিজু ভারত হাপাংনি বখাক্তৈ খা খাম্মা ফুনুকনাও কাতারও থাঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি উদয়পুর গোমতি হাঙ্করনি চুকু চিথাম রজাক নৈ চি ব্রী রাজহাই রাংনি হামক্রাই গনাং সামুংবতাং কাইচিন চেঙ্গেরিওয়ানো তে কুনালা কায়ানো আপনি বাকি উদয়পুর নাইকল সঙ্গে তিয়ার মানে সামুং চলিবই টংখা উদয়পুরনি রাজর্ষী কলাক্ষেত্রও যুগাজি রিজাক মেল তিনি

0: মডেল কাহামকে চাসারি মানখে কুবুনি কাই চিচুকু আউলি মথাওব অমতই চেতন নাহার জাগানো পান্ডাও কুবুনি বিশিঙ্গ মানজাখা এমএলএ দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত আকর্ষণ আগরতলা পুর নাইখ্রাইনি ওয়ার্ড কাইচিসা নম্বর আমচাইনি অভয়নগর হাতিব তাংজাগৈ টংনাই লেক তাংবতাংনি সামুং বেড়াই নাইখা আগরতলা আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার বসাকা হাস্তে হাপাংনি নাহার মুংকতর উংখা লুকুরকনি হামক্রাইতে কতাল কুক বেখ্রেপস নামনানি আবনি বাগৈ রাং খক ব্রৈ রজাক সবাই জাগানো বতেই বসাকা বুসকাং শালকিসানি বিশিঙ্গন অভয়নগর হাতিনি লেক তাংবতাংন চেঙ্গৈ রুয়ানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মেয়রনি লগিব টংখা আমচাইনি কর্পোরেটর তে মেয়র ইন কাউন্সিল লাল দেবনাথ তৈ কুবনি অফিসার রক কেন্দ্রনি শিকলাতেই থাইখুং মেরা ইউব ভারতনি সেববাই হাকুতর গনাঙ্গই নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামুংবুতাংনি তৈ কাইসা বাতাইলাইমুং চেঙ্গই রেখা ও বাতাইলাইমুং বিশি চিবানি সিমি নই চিবা উমরনি শিকলা শিকলি রকনি বাগৈ ফিয়কজাক নঙ্গানো বাতাইলাইমুঙ্গ মানজাক নাও হিন্দি ইংরেজি এবার জেসা আমচাইনি কক বাই কৃঙ্গই মানানো বাতাইলাইমুং কাই থাম বেরেমো অঙ্গানো কেন্দ্রনি কক চংলাইনক সাকা মাই ভারত পোর্টাল তিনি নিশিমি রেজিস্ট্রেশন চেঙ্গজাগানো কলম্বিয়ানি বুকারামাঙ্গাও সংসারজাক ফিল বাচিদক হায়ুং বেরেমনি ফিজিক্স অলিম্পিয়াড নই সাই নৈচিদক পান্ডানি পাইথাগো ভারতনি খড়ক বা শ্রেংনাইরক রাংসাকনি সকাত মানখা বরকঙ্খা পুনেনি কনিষ্ঠজেন ইন্দোরনি রিদ্দেশ অনন্ত ভ্যান্ডালে দিল্লি কতালনি ঋষিত গার্গ মুম্বাইনি শ্রেষ্ঠ সুরাইয়া তে আহমেদাবাদনি শরীর যোশী ক্যান্টনি পারমাণবিক ফান বাবাইনি তাঁকরা ডক্টর অজিত কুমার মহন্তি সকাত মান্নাইরকন খা কাহাম ইয়াফারকা পুলিশ তাই টি এস হারনি কথাজাক রুতুক মুম্বাই মিয়া মনু থানানি লম্বাবিল আমচায় খড়কনৈ শিকলানি থানি কবাংমা ফেকজাকনাই মানি মানখা পুলিশ সদর নাইকুং শাকা শিকলা রকনি থানি জি সাইয়া বা টেবলেট রুতুগুই মানখা মানমারি ও ফেকজাকনাই মানিনি হাতি ও রাংমারি অংখা খকচি রাসাইরাং ও পাটিমুঙ্গ মনু থানাও এন ডি পি এস কেরঙ্গ মামলা নাহারজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি সেকেন্ড ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুঙ্গ মিয়া নিসিমি আগরতলাব চেংজাখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসারজাক চেংজাকমানি থংমাও বিবেকানন্দ ক্লাব কপ্লাই অংখা বিবেকানন্দ কাইথাম কাইসা গোলনি ফেরবাই বীরেন্দ্র ক্লাবনু মেচেনখা অথংমুঙ্গ চেঙ্গি রেখা অথংমুঙ্গ চেঙ্গি রেখা এমপি রাজীব ভট্টাচার্য বেবাগৈ বদল কাইচুকুনতী সিঙ্গেল লীগ নগৈন চ্যাম্পিয়নশিপ ককচং জাগানো তাবুক নবাতিবরনি ককতুমা মুসকাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি কাইবা হাঙ্করো ফেরাঙ্কি গবাং ওয়াতৈ ওয়াইমানো হুনি হজাক মংরেখা নবাতিবার নাইখং তিনি সালনি সাকানি তুংমারি থামচি নৈ ডিগ্রি তে খামানি তুংমারি নৈচিদক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গৈমানো তিনি আইচুগো খামানি তুংমারি তংমানি নৈচিবা দশমিক নৈ ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামুই সতি থামচি জরা ওয়াতৈ ওয়াখা চার দশমিক ব্রৈ ডিগ্রি মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমুং তাবুক জোড়াতেই অরণ্য পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দাম স্নিতাময় সতীব্রী চিবাও
1: নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধু। শুরু করে দিলাম আজকের অভিজ্ঞাপনের পর্ব। আমি চিত্রলেখা ঘোষ রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে

0: আর এই গল্পে সাক্ষী তো ছিল সেই, আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই।
1: শ্রাবণ মাস মানেই মেঘলা আকাশ আর রিমঝিম বৃষ্টির মেলা। বর্ষার এই দ্বিতীয় মাসটি বাঙালি জীবন, প্রকৃতি এবং সংস্কৃতির সঙ্গে এক গভীর বন্ধনী বাঁধা।
0: আষাঢ়ের প্রারম্ভিক বর্ষণের পর শ্রাবণে এসে বৃষ্টি যেন তার পূর্ণ রূপ ধারণ করে। আকাশ ভাঙা মেঘের দল অবিরাম ধারায় ভিজিয়ে দিয়ে যায় তপ্ত ধরিত্রীকে, আর এই সময়ে প্রকৃতির রূপ যেন দেখার মতো হয়।
1: গ্রীষ্মের ধুলোবালি ধুয়ে মুছে চারপাশ এক স্নিগ্ধ সতেজ সবুজে ভরে ওঠে। গাছপালা নতুন পাতা গজিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে। নদী নালা খাল বিল কানায় কানায় পূর্ণ হয়ে এক নতুন যৌবন পায়। মাঠের পর মাঠ জুড়ে চাষিদের ব্যস্ততা বাড়ে আমন ধানের চারা রোপণের।
0: বৃষ্টির একটানা মধুর শব্দে চারপাশের কোলাহল যেন শান্ত হয়ে আসে, যা মনকে এক অদ্ভুত উদাসীনতায় ভরিয়ে দেয়। বাঙালি সাহিত্যে শ্রাবণের বৃষ্টি এক চিরন্তন অনুপ্রেরণা।
1: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে কাজী নজরুল ইসলাম, সবাই শ্রাবণের মেঘ ও বৃষ্টি নিয়ে অসংখ্য কালজয়ী গান ও কবিতা রচনা করেছেন। শ্রাবণের গগনে ঘন ঘনঘটা বা আজ শ্রাবণের পূর্ণিমাতে, এর মতো সৃষ্টিগুলো আমাদের মনে বৃষ্টির আবেগ ও বিরহকে আরও গভীর করে তোলে।
0: মেঘাচ্ছন্ন দুপুরে এক বাটি গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা যেন এই মাসের এক অঘোষিত উৎসব। তবে শ্রাবণের একটানা বর্ষণ তো শুধুই আনন্দই আনে না, কিছু দুর্ভোগও ডেকে নিয়ে আসে। অতিবৃষ্টির কারণে নিচু এলাকায় যেন জল জমে যায়, ব্যাহত হয় সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা, দিনমজুর থেকে শ্রমজীবী মানুষের উপার্জনের পথ যেন কঠিন হয়ে পড়ে। তা সত্ত্বেও সব বাধা পেরিয়ে শ্রাবণের বৃষ্টি বাংলার বুকে যেন নতুন জীবনের বার্তা নিয়ে আসে, যা মাটিকে উর্বর করে দেয়, আগামী দিনের ফসলের সোনালী স্বপ্ন দেখায়, আর সর্বত্রই যেন ভালোবাসায় ভরিয়ে তোলে।

0: আজও এ শহর জুলাইয়ে সেজে ওঠে, ছোট লণ্ঠনে মন কেমনের রাত, স্বপ্নকে ঘিরে আজও মাতালেরা জোটে, শুধু ভিজে গেল বাড়ায় না কেউ হাত।
1: এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফিরে আস।

এবারে দেখে নেব আজকের দিনের ইতিহাস কি বলছে। 1830 সালে আজকের এই দিনে কলকাতার স্কটিশ চার্চ কলেজ স্থাপিত হয়। 1905 সালের এই দিনেই কলকাতা থেকে প্রকাশিত শক্তিবান পত্রিকা ব্রিটিশ পণ্য বর্জনের আহ্বান জানায়। 1929 সালের এই দিনেই ভারতীয় বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জেলবন্দীদের অধিকারের দাবিতে আজকের দিনেই 63 দিনের অনশন শুরু করেন। 1900 সালের এই দিনেই জন্মেছিলেন বাংলা নাট্যমঞ্চ থেকে এবং চলচ্চিত্রে বিখ্যাত বাঙালি অভিনেতা ছবি বিশ্বাস। আর আজ 13 জুলাই, কাশ্মীর শহীদ দিবস। এই ছিল আজকের দিনে ঘটে যাওয়া কিছু ঘটনা।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: এবারে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের পরবর্তী পর্বে, অর্থাৎ লিখছি তোমায়। তার আগে জানিয়ে দিই অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয়। জীবনের নানা মোড়ে, নানা পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন লড়াই জয়ী হওয়ার পরও প্রশ্ন জাগে, এরপর কি? আবার ব্যর্থতা বা পরাজয়ের মুখোমুখি হয়েও মনে হয়, এরপর কি? পড়াশুনো শেষ করে কর্মজীবনে নতুন পদক্ষেপ নেওয়ার সময় অবসর জীবনে কিংবা সমাজ ও দেশের পরিবর্তনের প্রেক্ষাপটেও এই প্রশ্ন আমাদের ভাবায়। থেমে যাওয়া নয়, বরং নতুন পথের সন্ধান, নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে, অতঃকিম। এই প্রশ্নবন্ধকে কাঁটা ছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অতঃকিম আমাদের মেইল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠির সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অতঃকিম বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
4: লিখছি তোমায় পর্বে শ্রোতা বন্ধুরা, আজকে প্রথম যার চিঠিখানি পড়ে শোনাব তিনি হচ্ছেন ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া। তিনি কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, লিখছি তোমায় পর্বে প্রথমেই বলবো, যুগ পরিবর্তন ঘটেছে, এখন ডিজিটাল প্রযুক্তি কেড়ে নিয়েছে যুব যুবতীর দক্ষতাকে। আগের দিনে, অর্থাৎ 70-75 বছর আগে, যুব দক্ষতা ছিল একটু অন্যরকম। মা ঠাকুমার মুখে বলতে শুনেছি, এত শিক্ষিত হয়ে কি হবে, বাবা ঠাকুরদার যে জমি জায়গা রয়েছে সেগুলোই চাষ করে জীবনের উন্নয়নের দক্ষ যুব হয়ে ওঠো, তাহলেই ভবিষ্যৎ জীবনের উন্নতি আসবে, কোনো চিন্তা নাই। তখন যুবকেরা তাই মেনে নিয়েছে এবং বেশ আনন্দে জীবন ধারণ করত। বর্তমানে যুব দক্ষতা মানে শিক্ষার উন্নতি হতে হবে, সমাজের কিছু পিছু পড়ে থাকার মানুষের পাশে দাঁড়াতে হবে, তবেই তো যুব যুবতার মধ্যে যে দক্ষতা তার প্রমাণ পাওয়া যাবে। শুভেচ্ছা আনতে ভানুমতি মোদক, অযোধ্যা, বাঁকুড়া।
3: এবারের চিঠিটি লিখেছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কুলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157। তিনি লিখছেন সুচেতনা অভিজ্ঞাপন। তোমার জুলাই মাসের বার্তার প্রথম বিষয় রেখেছ যুব দক্ষতা, যা ডিজিটাল বিশ্বে কালোপযোগী, অর্থবহ, নিঃসন্দেহে নবীন প্রজন্মের কাছে প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ ভাবনা। বিশ্বজোড়া পাঠশালায় শিক্ষাগুরু স্বামী বিবেকানন্দের শাশ্বত বাণী সকল যুব সম্প্রদায়কে উদ্ভূত করে। এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব পারফেকশন অলরেডি

এক্সিস্টিং ইন ম্যান। একবিংশ শতাব্দীর দ্বিতীয় দশক পার করে বলাই যায় বিশ্ব এমনিতেই নানাবিধ আধুনিক পদ্ধতির দক্ষতা, বিশেষভাবে প্রযুক্তি নির্ভর। সেই সব দক্ষতা ও সামর্থ্য যেগুলো শিক্ষাবিদ, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানসমূহ আবশ্যিকতার যোগ্যতা হিসেবে স্বীকৃতি দিয়েছে, বর্তমান সময়ের তথ্যপ্রযুক্তির যুগে তাল মিলিয়ে শিক্ষার্থীদের এই দক্ষতাগুলো অর্জন করা অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। চলমান সমাজের বর্তমান যুগে সবচেয়ে জরুরি যুব দক্ষতাগুলো তা তাদের নিজেদের পছন্দ মতো কর্মক্ষেত্রে বা গবেষণার প্রতিভা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডেটা অ্যানালাইসিস, প্রোগ্রামিং বিষয়গুলোতে মৌলিক বা উন্নত জ্ঞান থাকা, যে কোনো পরিবর্তন সহজে মেনে নেওয়া এবং নতুন পরিবেশে দ্রুত মানিয়ে নেওয়া, যে কোনো কঠিন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা এবং নতুন ও কার্যকর উপায় বের করা, নিজের কাজ সময়মতো সম্পন্ন করার পাশাপাশি অন্যদের অনুপ্রাণিত করা ও পরিচালনা করার সক্ষমতা প্রদান, নতুন প্রযুক্তির সাথে নিজেকে সবসময় আপগ্রেড রাখা, মেডিকেল টেকনোলজিতে স্ক্রিনিং, রোগ নির্ণয়, চিকিৎসা এবং পুনর্বাসন প্রক্রিয়ার অবদান রাখা, মহাকাশ প্রযুক্তি বলতে উৎক্ষেপণ, যানবাহন, মহাকাশযানের নকশা, পেলোড, মহাকাশযান পরিচালনা এবং ডেটা গ্রহণ ইত্যাদি কত কী নিত্য নতুন নবতম উদ্ভাবনী চিন্তা ভাবনার অংশগ্রহণ করা। পরিশেষে যুবদক্ষতার এই আগ্রহই নতুন প্রজন্মের জীবনকে আরও উজ্জীবিত করে, অজানার সন্ধানিত মানুষকে দেবতুল্য করে, সেই প্রাচীন আগুন আজও জ্বলুক প্রতিটা যুব সমাজের হৃদয়ে। কবির গানে মহাবিশ্বে মহাকাশে মহাকাল ও মাঝে আমি মানব একাকি ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে। শুভেচ্ছান্তে তপন কুমার মজুমদার, তেঘরিয়া, কুলুপুকুর, রাজারহাট রোড, কলকাতা 157।

শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বে এবারে পরের চিঠি। যিনি পাঠিয়েছেন তিনি অদিতি দে চট্টোপাধ্যায়। কি লিখেছেন আপনাদের পড়ে শোনাই। প্রিয় অভিজ্ঞাপন, যুব দক্ষতা বলতে তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা, প্রযুক্তিগত দক্ষতা এবং মানসিক সামর্থ্যের বিকাশকে বোঝায়, যা তাদের আত্মনির্ভরশীল করে তৎসহ কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করে। তরুণ সমাজই হল জাতির মেরুদণ্ড এবং পরিবর্তনের দিশারি। শুধুমাত্র প্রথাগত শিক্ষাকে সম্বল করে প্রতিযোগিতামূলক বর্তমান বিশ্বে টিকে থাকা তো সম্ভব নয়। প্রয়োজন সুনির্দিষ্ট দক্ষতা, যুব দক্ষতা। যুব সমাজের বেকারত্ব দূর করতে, তাদের কর্মসংস্থান দিতে এবং উদ্যোক্তা হওয়ার পথে পরিচালিত করে। ইলেকট্রিকের কাজ, প্লাম্বিং, অটোমোবাইল, কম্পিউটার হার্ডওয়্যার এবং আধুনিক কৃষি প্রযুক্তির মতো কারিগরি জ্ঞান যুবকদের স্বাবলম্বী হতে সাহায্য করে। তথ্য প্রযুক্তির এই যুগে কোডিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজিটাল দক্ষতা বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। ভাষার মাধ্যমে যোগাযোগের দক্ষতা, দলবদ্ধভাবে কাজ করার মনোভাব, সমস্যা সমাধানের ক্ষমতা এবং নেতৃত্ব দানের ক্ষমতা ব্যক্তিগত ও পেশাগত জীবনে সাফল্যের পথপ্রদর্শক। উদ্যোক্তা হওয়ার দক্ষতা তরুণদের চাকরি খোঁজার পরিবর্তে চাকরিদাতা হতে উৎসাহিত করে। বেকারত্ব দূরীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং যুব সমাজের একটি উন্নত ভবিষ্যৎ গঠনের উদ্দেশ্যে

বিশ্বব্যাপী যুব সমাজকে দক্ষ করে তোলার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর 15ই জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস উদযাপিত হয়। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করছে। যুব সমাজকে কর্মমুখী আর বাস্তবসম্মত দক্ষতায় প্রশিক্ষিত করার জন্য শিক্ষার প্রতিটি স্তরে বৃত্তিমূলক শিক্ষাকে বাধ্যতামূলক করা, সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা এবং বর্তমান যুগের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্স চালু করা অত্যন্ত জরুরি। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে যুব দক্ষতার উন্মেষ ঘটাতে পারলে যে কোনো দেশেরই তো সার্বিক উন্নয়ন অবশ্যম্ভাবী। শুভেচ্ছান্তে অদিতি দে চট্টোপাধ্যায়, সহকারী শিক্ষিকা, গোকুলপুর বিধানচন্দ্র বিদ্যাভবন, ইন্দা, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর।

0: এখন সময় হয়ে গেছে আপনাদের কিছু তথ্য জানিয়ে দেবার। প্রথম তথ্যটি, উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্র NEZCC এর গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ, বেত, কাঠ, খোদাই, যাত্রা, মুখোশ তৈরি, বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু শিষ্য হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সরকারি নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা এবং সহকারী প্রতি মাসে 3,750 টাকা এবং শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সম্মানিত পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র এবং বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যে আর্ট অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ 31 আগস্ট 2026। আবেদনপত্র বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট www.nezccindia.org.in এ পাওয়া যাবে।
1: সেই সঙ্গে আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিই, বন্যা ভূমিধস সহ যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সিপাহীজলা জেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা তুলে ধরেন জেলা

0: শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল। তিনি বলেন যে বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিপাহীজলা জেলার জেলাশাসকের অফিসের কন্ট্রোল রুমের ফোন নম্বর হচ্ছে 0381286703। এছাড়া আরও একটি নম্বর রয়েছে 6730953909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 7005249124। সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 7630056848। জম্পুইজলা মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 0381291022। বন্যা ঝড় জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবং সেই সঙ্গে বলা হয়েছে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি, আসন্ন রথযাত্রা উৎসব আয়োজনের জন্য সিপাহীজলার জেলা শাসক কার্যালয়ের এক কনফারেন্স হলে একটি সভা অনুষ্ঠিত হয় এবং জেলা শাসক ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল তিনি বলেন যে রথযাত্রার দিন পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জেলা মহকুমা ও থানা স্তরে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে। এছাড়াও যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কুইক রেসপন্স টিমও প্রস্তুত থাকবে। জানিয়ে দিলাম তথ্য, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী পর্ব কাজের খবরে।
1: ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট। মোট শূন্য পদ 14টি, অন্যান্যদের জন্য রয়েছে 6টি পদ। তফসিলি জাতি প্রার্থীদের জন্য রয়েছে 6টি পদ, তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য রয়েছে 2টি পদ। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স, কম্পিউটার টাইপিংয়ের স্পিড 40। বয়সীমা আগস্টের 10 আগস্ট 2026 অনুযায়ী 18 থেকে 40 বছর, তফসিলি জাতি উপজাতিদের জন্য 18 থেকে 45 বছর। আবেদন করতে হবে অন্যান্যদের 500 টাকা এবং তফসিলি জাতি উপজাতির জন্য 250 টাকা। আবেদন শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ 10 আগস্ট বিকেল 5টা পর্যন্ত।
0: আরেকটি কাজের খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, আগরতলার আসাম রাইফেলস পাবলিক স্কুলে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভিত্তিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যে পদগুলোতে আবেদনপত্র আহ্বান করা হয়েছে সেই পদগুলো হচ্ছে সায়েন্স টিচার, প্রি প্রাইমারি টিচার, কম্পোজিট স্কিল ল্যাবের জন্য টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং কম্পিউটারের জন্য অ্যাসিস্ট্যান্ট টিচার। সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীদের পরিবার ও সন্তানদের এই নিয়োগে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। সায়েন্স টিচারের জন্য বিএড সহ প্রাসঙ্গিক ডিগ্রি, প্রি প্রাইমারি টিচারের জন্য এনটিটি ট্রেনিং বা অভিজ্ঞতা, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য বিটেক এবং কম্পিউটার ল্যাবের জন্য বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা আগামী 15 জুলাই 2026 মধ্যে স্কুলের অফিসে আবেদনপত্র জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য আজই ভিজিট করুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট arpstripura.in অথবা যোগাযোগ করুন স্কুল কর্তৃপক্ষের সঙ্গে। তো জানিয়ে দিলাম শ্রোতা বন্ধুরা কাজের খবর। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে, একটু ছোট্ট করে জানিয়ে দিই, সেটা হচ্ছে কী করে সুস্থ থাকা যায়। জানি বর্ষাকাল, আর এই বর্ষাকালের আর্দ্র আবহাওয়ার কারণে ডেঙ্গি থেকে শুরু করে ম্যালেরিয়া, সর্দি, কাশি এবং পেটের নানা সংক্রমণের ঝুঁকি বাড়ছে। সুস্থ থাকতে বিশুদ্ধ জল পান করতে হবে, বাইরের খাবার এড়িয়ে চলতে হবে, মশার বংশবৃদ্ধি রোধ করতে হবে এবং ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। তো সুস্থ থাকার টিপস দিয়ে দিলাম,
1: এবারে জানিয়ে দিচ্ছি আজকের আকাশ কি বলছে। আগরতলা বিমানবন্দর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানানো হচ্ছে আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

0: ওনা রয়েছে ত্রিপুরার সবকটি জেলায়। তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ 32 ডিগ্রি, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31.6 ডিগ্রি সেলসিয়াস এবং 25.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 88%। আজ ভোর 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 8.2 মিলিমিটার। হ্যাঁ, একটি সতর্ক বার্তায় জানানো হয়েছে ত্রিপুরার 2-1টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে, জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি।
1: শ্রোতা বন্ধুরা, আবহাওয়ার খবরের সাথে সাথেই কিন্তু এবারে ইতি টানতে হবে আমাদের অভিজ্ঞাপনের পর্বের, কারণ অভিজ্ঞাপন পর্বের সময় একেবারেই শেষ। আর স্টুডিওর ঘড়িতে যে সময় হয়ে গেছে সে সময় বলছে আমাদের এবারে বিদায় নিতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর জানি বৃষ্টি হচ্ছে বাইরে, তো সেখানে একটু সাবধানে চলাফেরা করবেন। উপস্থাপনায় ছিলাম আমি আপনাদের সঙ্গে অঙ্কিতা সিংহরায়,
0: আমি চিত্রলেখা ঘোষ।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আবারও কথা হবে অভিজ্ঞাপন পর্বে।
0: আকাশবাণী আগরতলা, কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, তারপরই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

0: তাই আজকে আমরা আমাদের অনুষ্ঠানে গানের ডালি সাজিয়ে বসেছি। আমার সঙ্গে রয়েছেন রাজ্যের প্রখ্যাত শিল্পী শতরূপা চক্রবর্তী। তোমাকে স্বাগত যুববাণীর অনুষ্ঠানে, এবং এই গানের ডালিকে আরও মনোমুগ্ধকর করে তুলতে যন্ত্রানুষঙ্গীতে যারা সহযোগিতা করবেন, আমার সঙ্গে রয়েছেন অলকেশ চক্রবর্তী এবং পিনাক আচার্য। তাহলে আজকের এই গানের ডালিতে প্রথম কোন গানটা তুমি শোনাবে?
1: আজকে আকাশবাণীর এই রেকর্ডিংয়ে আমি অনেক বছর পরে এসেছি, তো প্রথমে আমি যে গানটি দিয়ে শুরু করছি সেটি একটি ভজন। সেই ভজনটি মানে পণ্ডিত ভীমসেন যোশীজি আর লতাজির গাওয়া, রাম কা গুণগান করিয়ে।
0: বাহ,

নমস্কার, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ যুববাণীর বিশেষ অনুষ্ঠান। 2026-এর আমরা একেবারে মাঝখানে রয়েছি। এই অর্ধেকটা বছর আমরা হয়তো ভালোভাবে বা অনেকেই হয়তো খারাপভাবে কাটিয়ে এসেছি। মন ভালো করার জন্য, এই খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য গান এক অন্যতম উপাদান।

0: রাম কা গুণগান করিয়ে। আজকের এই গানের ডালির প্রথম যে উপস্থাপনা শিল্পী আমাদের শোনালো, আশা করা যাচ্ছে গানের ডালির পরবর্তী যে গানগুলো রয়েছে তা আরও মনোমুগ্ধকর হবে। আমরা গান তো শুনবো, তার সঙ্গে সঙ্গে একটু আড্ডাও কিন্তু দেব। তো অনেক বছর পর আকাশবাণীতে এলে বললে, তো কেমন লাগছে?
1: খুবই ভালো লাগছে, মানে আগের স্মৃতিগুলো মনে পড়ছে। মানে আমি তো অডিশন দিয়েছি, প্লাস যে স্মৃতিটাই, মানে আমার গানের ম্যামের সাথে, আমি যেই ম্যামের কাছে ছোটোবেলা থেকে গান করতাম বা শিখেছি ওই ম্যাম থেকেই, আজকে ম্যাম নেই কিন্তু আমার সব স্মৃতি মনে পড়ছে।
0: মনে পড়ছে না, খুব ওই নস্টালজিয়াতে ফিরে গেছো
1: একদম।
0: তো গান শেখা কত বছর বয়স থেকে?
1: আমার গান শেখা ক্লাস ওয়ান থেকেই আমি গান শিখছি, মানে মার কাছে শিখেছি ক্লাস থ্রি অবধি। তারপর ক্লাস ফোর থেকে মধুসন্ধ্যা চক্রবর্তী আমার ম্যামের কাছে গান শিখেছি।
0: তো এই যে গানকে ভালোবাসলি কী করে?
1: গানকে ভালোবাসলাম আসলে যখন মার কাছে করতাম, তখন তো মানে মার ইচ্ছায় করতাম, তখন নিজের ইচ্ছায় করতাম না, কিন্তু যখন ওই

0: মানে ম্যামের কাছে গেলাম, তখন মানে বুঝতে পারলাম, আন্টি বকতো, তারপর বোঝাতো যে মানে কর, গানটা কর, ভালো করে কর, না করলে তো হইতো না। তখন আস্তে আস্তে গানের প্রতি, হ্যাঁ বুঝতে পারলাম, তখন এতটা বুঝিনি, কিন্তু এখন যে আন্টি নেই, এখন আরো বেশি ফিল করি যে থাকলে ভালো ছিল একটা গাইড, একটা সাপোর্ট। এখন তো কেউ নেই এরকম গাইড করার,
1: মানে ওই মায়ের হাত ধরেই গানের জগতে আসা, মার থেকেই গানের অনুপ্রেরণাটা নেওয়া। আচ্ছা, কথা তো আরো হবে, তো দ্বিতীয় গান আমাদের কি শোনাবে তুমি?
0: দ্বিতীয় গান একটি আধুনিক গান করছি, অনেক পুরনো দিনের আধুনিক, সেটি প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া।
1: বাহ,
0: একটা গান লিখো আমার জন্য।
1: বাহ বাহ, অসাধারণ একটি গান।

বাহ, অসাধারণ। এই গানগুলো পুরানো হলেও এখনো যেন ততটাই প্রচলিত, ততটাই আধুনিক রয়ে গেছে। এমন সব গান আরও অনেক সময় ধরে বসে শোনা যায়, তবে সময় তো অন্তরায়। আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে, তবে শতরূপা তোমাকে অসংখ্য ধন্যবাদ।

0: আজ অসাধারণ কিছু গানের ডালি তুমি আমাদের উপহার দিয়েছ। তুমি তোমার ভবিষ্যতে গান নিয়ে অনেক দূর এগিয়ে যাও সেই আশাই রাখছি। ভালো থেকো এবং আজকের মতো অনুষ্ঠানটি এখানেই শেষ করছি।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, বৃষ্টিস্নাত দিনে একটি মধুর গানের একটা অনুষ্ঠান নিয়ে আমরা শুরু করেছি আজকের যৌবনের অনুষ্ঠান। আমি আপনাদের সঙ্গে রয়েছি আজ শেষাদ্রি। এই গানের পর আমরা চলে যাব একটি কবিতা পাঠে, কবিতা পাঠ নয় বলতে পারি আমরা গল্প পাঠে। গল্প পাঠটি করেছেন আরজে তনুশ্রী এবং আরজে সপ্তদ্বীপ, সেই বিখ্যাত উপন্যাস আমরা বলতে পারি পোস্টমাস্টার। সেই পোস্টমাস্টারটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন আরজে তনুশ্রী এবং আরজে সপ্তদ্বীপ। তাই আর ঘড়ির কাঁটায় দেরি না করে সোজা শুনে নেওয়া যাক।
2: করিয়ায় উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসিতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে। তাই কুঠির সাহেব অনেক জোগাড় করিয়া এই নতুন পোস্ট অফিস স্থাপন করিয়াছে। আমাদের পোস্টমাস্টার কলিকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুলিলে যেরকম হয়। এই গণ্ড গ্রামের মধ্যে আসিয়া পোস্টমাস্টারেরও সেই দশা উপস্থিত হইয়াছে। একখানি অন্ধকার আটচালার মধ্যে তাহার আপিস, অদূরে একটি পানা পুকুর এবং তাহার চারিপারে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতি যে সকল কর্মচারী আছে তাহাদের ফুরসত প্রায় নাই এবং তাহারা ভদ্রলোকের সহিত মিশিবার উপযুক্ত নহে। বিশেষত কলিকাতার ছেলে ভালো করিয়া মিশিতে জানে না। অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত, নয় অপ্রতিভ হইয়া থাকে। এই কারণে স্থানীয় লোকের সহিত তাহার মেলামেশা হইয়া ওঠে না। অথচ হাতে কাজ অধিক নাই, কখনো কখনো দু একটা কবিতা লিখিতে চেষ্টা করেন। তাহাতে এমন ভাব ব্যক্ত করিয়াছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশের মেঘ দেখিয়া জীবন বড় সুখে কাটিয়া যায়। কিন্তু অন্তরে জানি জানেন, যদি আরব্য উপন্যাসের কোনো দৈত্য আসিয়া এক রাত্রের মধ্যে সেই শাখা পল্লব সমেত সমস্ত গাছগুলা কাটিয়া পাকা রাস্তা বানাইয়া দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হইতে রুদ্ধ করিয়া রাখে, তাহা হইলে এই অধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করিতে পারে।
3: মাস্টারের বেতন অতি সামান্য, নিজে রাঁধিয়া খাইতে হয় এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তাহার কাজকর্ম করিয়া দেয়। চারটি চারটি খাইতে পায়। মেয়েটির নাম রতন, বয়স বারো তেরো, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হইতে ধূম কুণ্ডলায়িত হইয়া উঠিত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকিত, দূরে গ্রামের নেশাখোর বাউলের দল খোল করতাল বাজাইয়া উচ্চস্বরে গান জুড়াইয়া দিত, তখন অন্ধকার দেওয়া একলা বসিয়া গাছের কম্পন দেখিলে কবির হৃদয়ও ঈষৎ হৃৎকম্প উপস্থিত হইত। তখন ঘরের কোণে একটি ক্ষীণ শিখা প্রদীপ জ্বালাইয়া পোস্টমাস্টার ডাকিতেন রতন। রতন দ্বারে বসিয়া এই ডাকির জন্য অপেক্ষা করিয়া থাকিত, কিন্তু এক ডাকে ঘরে আসিত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? পোস্টমাস্টার, তুই কি করছিস? রতন, এখন চুলো ধরাতে যেতে হবে হেসেলের। পোস্টমাস্টার, তোর হেসেলের কাজ পরে হবে, এখন একবার তামাকটা সেজে দে তো।
2: অনতিবিলম্বে দুটি গাল ফুলাইয়া কলিকায় ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত হইতে কলিকাটা লইয়া পোস্টমাস্টার ফস করিয়া জিজ্ঞাসা করেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে, কতক মনে

করে না। মায়ের চেয়ে বাপ তাহাকে বেশি ভালোবাসিত। বাপকে অল্প অল্প মনে আছে, পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলায় ঘরে ফিরিয়া আসিত। তাহারই মধ্যে দৈবাৎ দুটি একটি সন্ধ্যা তাহার মনে পরিষ্কার ছবির মতো অঙ্কিত আছে। এই কথা হইতে হইতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসিয়া পড়িত। মনে পড়িত তাহার একটি ছোট ভাই ছিল। বহু পূর্বেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুইজনে মিলিয়া গাছের ভাঙা ঢালকে ছিপ করিয়া মিছামিছি মাছ ধরা খেলা করিয়াছিল। অনেক গুরুতর ঘটনার চেয়ে সেই কথাটাই তাহার মনে বেশি উদয় হইত। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হইয়া যাইত। তখন আলস্যক্রমে পোস্টমাস্টারের আর রাঁধিতে ইচ্ছে করিত না। সকালের বাসি ব্যঞ্জন থাকিত এবং রতন তাড়াতাড়ি উনুন ধরাইয়া খান কয়েক রুটি সেঁকিয়া আনিত, তাহাতেই উভয়ের রাত্রের আহার চলিয়া যাইত। পোস্টমাস্টার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া ডাকিলেন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়াইয়া দিয়া কাঁচা পেয়ারা খাইতেছিল। প্রভুর কণ্ঠস্বর শুনিয়া অবিলম্বে ছুটিয়া আসিল। হাঁপাইতে হাঁপাইতে বলিল, দাদাবাবু ডাকছ? পোস্টমাস্টার বলিলেন, তোকে আমি একটু একটু করে পড়তে শেখাবো বলিয়া সমস্ত দুপুরবেলা তাহাকে লইয়া সরে ও সরেয়া করিলেন এবং এই রূপে অল্প দিনেই যুক্ত অর উত্তীর্ণ হইলেন। শ্রাবণ মাসে বর্ষণের আর অন্ত নাই, খাল বিল নালা জলে ভরিয়া উঠিল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকায় করিয়া হাঁটে যাইতে হয়। একদিন প্রাতকাল হইতে খুব বাদলা করিয়াছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ দাঁড়ের কাছে অপেক্ষা করিয়া বসিয়াছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনিতে না পাইয়া আপনি খুঙ্গি পুঁথি লইয়া ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করিল আর দেখিল পোস্টমাস্টার তাহার খাটিয়ার উপরে শুইয়া আছেন, বিশ্রাম করিতেছেন। আর বিশ্রাম করিতেছেন মনে করিয়া অতি নিঃশব্দে পুনশ্চ ঘর হইতে বাহিরে যাইবার উপক্রম করিল। সহসা শুনিল, রতন। তাড়াতাড়ি ফিরিয়া গিয়া বলিল, দাদাবাবু ঘুমোচ্ছিলেন? পোস্টমাস্টার কাতর স্বরে বলিলেন, শরীরটা ভালো বোধ হচ্ছে না, দেখো তো আমার কপালে হাত দিয়ে। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করিল না। পোস্টমাস্টার আপনি তাহাকে বলিলেন, তিনি বদলির জন্য দরখাস্ত করিয়াছিলেন, দরখাস্ত নামঞ্জুর হইয়াছে, তাই তিনি কাজে জবাব দিয়া বাড়ি যাইতেছেন। অনেকক্ষণ আর কেহ কোনো কথা কহিল না। মিটমট করিয়া প্রদীপ জ্বলিতে লাগিল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করিয়া একটি মাটির সরার ওপর টপটপ করিয়া বৃষ্টির জল করিতে লাগিল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠিয়া রান্নাঘরে রুটি গড়িতে গেল। অন্য দিনের মতো তেমন চটপট হইল না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় হইয়াছিল। পোস্টমাস্টার আহার সমাপ্ত হইলে পর বালিকা তাহাকে জিজ্ঞাসা করল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? পোস্টমাস্টার হাসিয়া কহিলেন, সে কি করে হবে? ব্যাপারটা যে কি কি কারণে অসম্ভব তাহা বালিকাকে বোঝানো আবশ্যক বোধ করিলেন না। সমস্ত রাত্রি স্বপ্নে এবং জাগরণে বালিকার কানে পোস্টমাস্টারের হাস্যধ্বনির কণ্ঠস্বর বাজিতে লাগিল, সে কি করে হবে?

0: এক একদিন সন্ধ্যাবেলায় সেই বৃহৎ আটচালার কোণে আপিসের কাঠের চৌকির উপর বসিয়া পোস্টমাস্টারও নিজের ঘরের কথা পড়িতেন, ছোট ভাই, মা এবং দিদির কথা। প্রবাসে একলা ঘরে বসিয়া যাহাদের জন্য হৃদয় ব্যথিত হইয়া উঠিত তাহাদের কথা, সে সকল কথা সর্বদাই মনে উদয় হয়। অথচ নীলকুঠির গোমস্তাদের কাছে যাহা কোনো মতেই উত্থাপন করা যায় না, সেই কথা একটি অশিক্ষিতা ক্ষুদ্র বালিকাকে বলিয়া যাইতেন কিছুমাত্র অসঙ্গত মনে হইত না। অবশেষে এমন হইল, বালিকার কথোপকথনকালে তাহার ঘরের লোকদিগকে মা দিদি বলিয়া চিরপরিচিতের ন্যায় উল্লেখ করিত, এমনকি তাহার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাহাদের কাল্পনিক মূর্তিতেও চিত্রিত করিয়া লইয়াছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বিপ্রহরে ঈষৎ তপ্ত সুকোমল বাতাস দিতেছিল, রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হইতে এক প্রকার গন্ধ উত্থিত হইতেছিল। মনে হইতেছিল যেন ক্লান্ত ধরণীর উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর আসিয়া লাগিতেছে এবং কোথাকার এক নাছোড়বান্দা পাখি তাহার একটা এক টানা সুরে নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণার স্বরে বারবার আবৃত্তি করিতেছিল। পোস্টমাস্টারের হাতে কাজ ছিল না। সেদিনকার বৃষ্টি ধৌত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লোল এবং পুরাভূত বর্ষার ভগ্নাবিষ্ট রৌদ্র শুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকেই দেখিবার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখিতেছিলেন এবং ভাবিতেছিলেন, এই সময়ে কাছে একটি কেহ নিতান্ত আপনার লোক থাকিত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুক্তুলি মানব মূর্তি। ক্রমে মনে হইতে লাগিল সেই পাখি ওই কথাই বারবার বলিতেছে এবং জনহীন তরুছায়া নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থেও এতটা ওই রূপ। কেহ বিশ্বাস করে না এবং জানিতেও পায় না, কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে ঐরূপ একটা ভাবের উদয় হইয়া থাকে। এই নিতান্ত নিসঙ্গ প্রবাসে ঘন বর্ষার রোগ কাতর শরীরে একটুখানি সেবা পাইতে ইচ্ছা করে। তপ্ত ললাটের উপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারীরূপে জননীও দিদি পাশে বসিয়া আছেন, এই কথা মনে করিতে ইচ্ছা করে এবং এ স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হইল না। বালিকা রতন আর বালিকা রহিল না, সেই মুহূর্তেই সে জননীর পদ অধিকার করিয়া বসিল, বৈদ্য ডাকিয়া আনিল, যথাসময়ে বাটিকা খাওয়াইল, সারারাত্রির শিয়রে জাগিয়া রহিল, আপনি পথ্য রাঁধিয়া দিল এবং শতবার করিয়া জিজ্ঞাসা করিল, হ্যাঁ গো দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীর রোগ শয্যা ত্যাগ করিয়া উঠিলেন।
1: কালের বিবর্তনে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। তোমাদের সঙ্গে বন্ধুরা আবারও কথা হবে, আবারও জানা হবে নানা বিষয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই শুনতে থেকো আকাশবাণী আগরতলা।

এতক্ষণ শুনছিলেন যুবা অনুষ্ঠান যুববাণী আকাশবাণী আগরতলা। দেশাত্মবোধক গান শুনবেন দেশবন্দনা অনুষ্ঠানে।

শুনলেন দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে সমবেত কণ্ঠে। আকাশবাণী আগরতলা কিছুক্ষণের মধ্যেই শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফোরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো গগনযান মিশনের ক্রু মডিউল ব্যবস্থার তিনটি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের ওপর নতুন করে হামলা মার্কিন সেনার। ইতালির জানিক সিনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। আসছি বিস্তারিত সংবাদে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। একটি প্রতিবেদন।
1: এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজে জড়িত থাকলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে, তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। সাধারণভাবে আটক করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ জানিয়ে নিজের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে। তবে জনশৃঙ্খলা, অভ্যন্তরীণ নিরাপত্তা বা জনস্বার্থের প্রশ্নে জরুরি পরিস্থিতি তৈরি হলে প্রশাসন তাৎক্ষণিকভাবে আটক করার নির্দেশ দিতে পারবে। যদিও এক্ষেত্রে 15 দিনের মধ্যে রাজ্য সরকারের অনুমোদন না পেলে তা কার্যকর থাকবে না। রাজ্যপালের সম্মতি মেলায় একই সঙ্গে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনও আজ থেকেই বলবৎ হচ্ছে। এক্ষেত্রে সরকারি সম্পত্তি নষ্ট, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রয়েছে। নতুন এই আইন চালু হওয়ার পর রাজ্যে সমাজবিরোধী কার্যকলাপ, হিংসা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। অভিরূপ ভট্টাচার্যের সঙ্গে কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ, জমি নীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠী আজ বৈঠকে বসতে চলেছে। শিল্পমন্ত্রী তাপস রায় এই বৈঠকে সভাপতিত্ব করবেন। রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর শিল্পমন্ত্রীর নেতৃত্বে এই বিশেষ মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। এতে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং শ্রমমন্ত্রী অর্জুন সিং রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে ন্যাশনাল ফোরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাসে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফোরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক এবং সম্মেলনে যোগ দেবেন। 2022-এর পর দ্বিতীয়বার ভারতে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। বিশ্বের 47টি দেশ থেকে প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেবেন। সাইবার নিরাপত্তা বিষয়ক সরঞ্জামের একটি উচ্চমানের প্রযুক্তি নির্ভর প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে। ইউরোপের সঙ্গে ভারতের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করতে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আজ 5 দিনে স্পেন, বেলজিয়াম, ফিনল্যান্ড সফরে যাচ্ছেন। একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বাণিজ্য শিল্পমন্ত্রক জানিয়েছে, মন্ত্রীর এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি উদ্ভাবন ও সুস্থায়িত্বের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। সফরের প্রথম পর্যায়ে শ্রী গোয়েল আজ স্পেন সফর করবেন। সেখানে তিনি সেদেশের চেম্বার অব কমার্স, CEOE এবং ICEX স্পেন ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের আয়োজনে একটি ব্যবসায়িক গোলটেবিল বৈঠকে অংশ নেবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদে 2028-29 মেয়াদে অস্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারতের আনুষ্ঠানিক প্রচারাভিযানের সূচনা করবেন। রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের একমাত্র আসনে জয়লাভের জন্য তাজিকিস্তানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে ভারতকে। আগামী 2 দিন বিদেশমন্ত্রী বেলজিয়াম সফর করবেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ উন্নাওতে লখনৌ কানপুর এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। তাঁরা গোটা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করবেন। 63 কিলোমিটার দীর্ঘ 6 লেন বিশিষ্ট এক্সপ্রেসওয়েটি দেশীয় পদ্ধতিতে উন্নত মানের নির্মাণ প্রযুক্তিতে তৈরি। বিহারে হেলিকপ্টার পর্যটন পরিষেবার সূচনা হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ পাটনা থেকে প্রকল্পের উদ্বোধন করবেন। এর প্রথম পর্যায়ে বিহারের 3টি জেলায় পরিষেবা চালু হবে। আজ থেকে সাধারণ মানুষ অনলাইনে বুকিং করতে পারবেন। ছত্তিশগড় বিধানসভার বাদল অধিবেশন আজ শুরু হচ্ছে, চলবে 17 জুলাই পর্যন্ত। অধিবেশন চলাকালীন মোট 5টি বৈঠক বসবে। 8টি সংশোধনী বিলও সরকার এই অধিবেশনে পেশ করবে বলে জানা গেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে, গগনযান মিশনের ক্রু মডিউল বা মহাকাশচারী বহনকারী ব্যবস্থার 3টি গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে ছিল সমুদ্রে অবতরণের পর ক্রু মডিউলটিকে সোজা রাখার বিষয়টি নিশ্চিত করা, পাশাপাশি নভোচারীদের থাকার ব্যবস্থা এবং মহাকাশযানের চালিকা শক্তির মধ্যে সংযোগ স্থাপন সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষাও চালানো হয়েছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি আবার উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজমাধ্যমে এক বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বন্দর আব্বাস এবং সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে সে দেশের সংবাদ মাধ্যম জানিয়েছে। হরমুজ প্রণালী বাণিজ্যিক পরিবহনের জন্য খোলা থাকবে বলে স্পষ্ট করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে ইরানের হস্তক্ষেপের দাবি নস্যাৎ করেছেন তিনি। ওমান উপকূলে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ জিএফএস গ্যালাক্সির উপর হামলার তীব্র নিন্দা করেছে নতুন দিল্লি। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে থাকা 11 জন ভারতীয় নাবিকের মধ্যে 10 জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে, 1 জন ভারতীয় এখনও নিখোঁজ। মন্ত্রক আরও জানিয়েছে, ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর কড়া নজর রাখছে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে মর্মান্তিক নৌকোডুবির ঘটনায় প্রাণ হারানো 15 জন ভারতীয় পর্যটকের মৃতদেহ আজ ভিয়েতনাম এয়ারলাইন্সের উড়ানে হোচিমিন সিটি থেকে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় একথা জানিয়েছে। স্থানীয় সময় সন্ধ্যে 6টায় হোচিমিন সিটি থেকে উড়ানটি রওনা হয়ে ভারতীয় সময় রাত 9টা 35 মিনিটে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র আজ জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে, কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠানও হচ্ছে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে 9 জন পুরুষ ও 18 জন মহিলা, 60 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল মধ্যরাতে আগুন লাগার পরপরই দমকল কর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। সে দেশের প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। ভারতীয় আবহ দপ্তর IMD আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশ, ওড়িশা এবং উত্তরাখণ্ডেও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা ও তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে ইতালির জানিক সিনা চ্যাম্পিয়ন হয়েছেন। প্রতিযোগিতার শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার ভেরিভকে গতকাল 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে দেন। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টে চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে তাদের আরও 327 রান করতে হবে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারতের দ্বিতীয় ইনিংস শেষ হয়। জাসিকা ভাটিয়া 113, স্মৃতি মান্ধানা 70 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ

0: সংস্কার একবার। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ দমনে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গান্ধীনগরে একাদশ ইন্টারপোল ডিজিটাল ফরেন্সিক বিশেষজ্ঞ দলের বৈঠক ও সম্মেলনে যোগ দেবেন। পশ্চিম এশিয়া যুদ্ধ পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের ওপর নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। ইতালি জানিক সেনার উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা।
2: আকাশবাণী আগরতলা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপন দাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খিরেংবার, বেলা 12:55 চাষের কথা প্রসঙ্গ গাছ লাগানোর সতর্কতা, বেলা 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন শিল্পী স্বাগত দে, দুপুর 1:50 নজরুলগীতির শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী যুথিকা চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য হু ডিড প্যাট্রিক হোমওয়ার্ক থেকে পাঠ দেবেন বরদুয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে কৃষক সুরক্ষার ক্ষেত বাঁচাও অভিযান, এই প্রসঙ্গে ডক্টর মন্দিরা চক্রবর্তীর সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রাত 9:00 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী স্বপন বসু, রাত 9:15 দিল্লির কেন্দ্র থেকে স্পটলাইট, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাত 10:15 আধুনিক গান শুনবেন সুদীপ্ত শেখর মিশ্রর কণ্ঠে। জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। এবারে সংবাদ শিরোনাম। কাতারের প্রধান আমির শেখ হামাদ বিন খলিফা আল খানির প্রয়াণে আজ ভারত একদিনের জাতীয় শোক ঘোষণা করেছে। গতকাল প্রয়াত কাতারের শীর্ষ নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই ভারতের এই সিদ্ধান্ত। সে অনুসারে দেশজুড়ে যে সমস্ত সরকারি ভবনে নিয়মিত জাতীয় পতাকা উড়ানো হয় সেখানে তা অর্ধনমিত থাকবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ উদয়পুরের গোমতী জেলার 93.24 কোটি টাকার 10টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। উদয়পুরের রাজস্বী কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে মোট 10টি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। কেন্দ্রীয় যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবভর বিকশিত ভারত অভিযানের পরবর্তী প্রতিযোগিতার পর্ব চালু করেছে। এই প্রতিযোগিতাগুলি 15 থেকে 29 বছর যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় যোগ দিতে পারবেন। কলম্বিয়ার বুকারাম মাঙ্গামায় গতকাল শেষ হওয়া 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে 2026 পাঁচজন ভারতীয় ছাত্রছাত্রীদের স্বর্ণপদক জিতেছেন। স্বর্ণপদক বিজয়ীরা হলেন পুনের কনিষ্ক জৈন, ইন্দোরের রিতেশ অনন্ত বেন্দাল, নয়াদিল্লির ঋষিত গার্গ, মুম্বাইয়ের শ্রেষ্ঠ সুরাইয়া এবং আহমেদাবাদের সরিত যোশী। আগরতলা পুর নিগমের 11 নম্বর ওয়ার্ডের এলাকায় অভয়নগর বাজারের নির্মীয়মান লেক প্রকল্পের কাজ সরজমিনে পরিদর্শন করলেন আগরতলার পুর নিগমের মেয়র দীপক মজুমদার। গতকাল পরিদর্শনকালে মেয়র নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি জানান, রাজ্য সরকারের মূল লক্ষ্য মানুষের উন্নয়ন এবং নাগরিকতার জন্য আধুনিক পরিকাঠামো গড়ে তোলা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আগরতলা জগন্নাথজীর মন্দিরে গতকাল স্বাস্থ্য শিবির, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ওমানের উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্য জাহাজ GFS গ্যালাক্সির উপর হামলার পর পশ্চিম এশিয়ার অঞ্চলে অবিলম্বে উত্তেজনা হ্রাসের জন্য নয়াদিল্লির গতকাল পুনরায় আহ্বান জানিয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রক। পুলিশ ও TSR এর যৌথ অভিযানে গতকাল মনু থানার লম্বাবিল এলাকায় এক যুবককে তল্লাশি করে প্রচুর নেশাদ্রব্য উদ্ধার করেছে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, যুবকের কাছে 10,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া নেশাদ্রব্যের বাজার মূল্য 10 লক্ষ টাকা। আগামী 24 ঘন্টা রাজ্যে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম সংবাদ শিরোনাম। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন আধুনিক গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী প্রতীক চৌধুরী,

গানখানি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আধুনিক গানের অনুষ্ঠানে আসরের শেষ গানখানি শুনুন শিল্পী অলোক রায়চৌধুরী।

0: ಆಕಾಶವಾಣಿ ಆಗುರ್ತಾಲ.
1: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
2: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি।
3: পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
1: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
3: তাহলে সঠিক নম্বর?
1: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
3: দিদি তুমি বাঁচালে।
1: কাজ থেকে নয়।
3: হ্যাঁ করছি। আরবিআই এ কথা বলে,
4: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
0: আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন হিন্দি ছবির গান। আজকের শিল্পী লতা মঙ্গেশকর।

0: গানখানি শুনলেন
1: শক্তি ছায়াছবি থেকে। এবারে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানখানি শুনুন, ছবি সতন।

এতক্ষণ শুনছিলেন হিন্দি ছায়াছবির গান। আসরের আজকের শিল্পী ছিলেন লতা মঙ্গেশকর এবং

শিল্পীর কণ্ঠে গাওয়া, ছবি ছিল অর্পণ, প্যাসা সাবন, শক্তি সৌতন, দিল আপনা ওর প্রীত পরায়া আর এবং প্রিয়া কা ঘর। আকাশবাণী আগরতলা, এবারে শুনবেন বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান।

শ্রোতা বন্ধুরা, অনুতাপ ছবি থেকে আমরা পরপর দুখানি গান কিন্তু শুনে নিলাম। আরও একখানি গান শুনে নেব আলকা ইয়াগনিকের কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আমরা শুনছি অনুতাপ ছায়াছবির গান। গানখানি শুনলেন কুমার শানুর কণ্ঠে। পরের গানখানি আমরা শুনে নিব কবিতা কৃষ্ণমূর্তি এবং কুমার শানুর মিলিত কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বাংলা ছায়াছবির গান। আমরা পরপর দুখানি গান শুনে নিলাম শতরূপা ছবি থেকে। প্রথম গানখানি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে এবং দ্বিতীয় গানখানি শুনলেন আশা ভোসলে এবং অমিত কুমারের দ্বৈত কণ্ঠে। বন্ধুরা, যেহেতু বর্ষাকাল চলছে, তাই আমাদের কিন্তু অবশ্যই খুব সাবধানতার সঙ্গে এবং কিছু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। এই যেমন, সব সময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করতে হবে, রাস্তার ধারের কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার থেকে বিরত থাকতে হবে, হজম শক্তি বাড়াতে ও পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখুন। বৃষ্টিতে ভিজলে দ্রুত বাড়ি ফিরে গা মুছে শুকনো পরিষ্কার পোশাক পরে নিন। বাইরে থেকে এসে বা খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ ওঠা বা ত্বকের অ্যালার্জি থেকে বাঁচতে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং ত্বক পরিষ্কার রাখুন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন বা নর্দমার জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে, তাই সব সময় বায়ুরোধী অর্থাৎ এয়ার টাইট কোটও ব্যবহার করুন। স্বেচ্ছাতে পরিবেশে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সব সময় শুকনো পরিষ্কার রাখুন। বর্ষাকালে শাকসবজি ও ফলমূল রান্না বা খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল খান। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়ার আগে বিরত থাকুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে, বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। মুড়ি, জিরা, গুড় বা শুকনো খাবার মজুদ রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ রাখুন। ছেঁড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জলে সাঁকো পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই সাবধানে চলুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে সুরক্ষিত রাখুন। বন্ধুরা, তাহলে আমরা পরের গানখানি শুনে নেব, শতরূপা ছবিরই একখানি গান আশা ভোসলের গাওয়া।

শ্রোতা বন্ধুরা শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। গানখানি শুনলেন চোখের আলোয় ছবি থেকে আশা ভোসলের কণ্ঠে। একই ছবি থেকে আমরা পরের গানখানিও শুনব কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে বাংলা ছায়াছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।
1: আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংজাগ স্মৃতিরিণী দ্বীপর্জনী ককবরক পান্ডা, তিনি পৈলানো খানার জাগানো বুড়িরং পান্ডা নগুল, তিনি বুড়িরং পান্ডা নগুল সিরাই বসারণ বাহাইকেই নাইকিনি খাইনাই মকন তৈনাই কগলাম তিনি জুলি দেববর্মা।
2: লামসগ খাই টাই জত তাকক তৈ বুক সঙ্গ খা কাহাম ইয়াফারও চিনিটিনি ব্রী রংনি পান্ডা নুগুলো সঙ্গিনী খালাইনাই কেয়ার অফ গার্ল চাইল্ড ইন আওয়ার সোসাইটি হেকবা চিনি সোসাইটিও ব্রী বসারং যেন বহাইকে নাইকলানি না হিকে আবরণতে চিনি সালাইনাই হিকে বুকুন পুলেন আং সঙ্গানি মসঙ্গ যে চিনিও সোসাইটিও ব্রী রকনো

0: Oh.
1: Kai nani zinta. Belai keno kai ro hor kangke nukhung khari re nani. Misa bote itu nukhung nai nani. Tabuk bo romdi. Abo hangkangke chini society oze lekha pora kerei ba reng sereng ya. Abo hani mana. Kintu reng sereng mani reng sereng zak ba educated jeta family tongo. Aro phano tabuk bo mane 90% pano omhai wan sogya kho ne ang kha songo ta aba ani mokoloi nukmano sangma sao je buri busa hangkangke mangla khan mane abono tabok borok 10% pano kha ho sui ton kho
0: abono
1: 100% je sar goi di me ko in buri busa bo mano hani manya kho a 10% borok kha ho chobi ton ko buri busa manya ko nuk phano ke baksa baksa bata muni hanani o je agini wan sok no no nar goi tong ne borok kha wa manya ba khara gai manya ni bagai abo hai engai tong ko
0: kaisa society bai khaja khai
1: khaja
0: kone ko agi sing sarai phura os z khnao tamle hemba bokha chala nang kha bure chala tai se ka bu bure ro khai nang chala tai tang ka bure ro sa ka ble okok ro gono kaisa bure ro ne kaisa sentiment hai thau hai sing bure ro ka bai mana chala ha ka mai anga apra chala ro ta wan cho bokha tai se mane kotor wan cho ko e bure ro khai jodo jaga norom bokha sia hai inge nang niji ni ma phase ma ke sai tong ka ke niji ni puma phase ma ke nona phrang tong ka ke o bre bisa bo bini ne sarili ne bini bakha noroi ma thang se nai tai ang apuno wan choko je thajing chini bukhok okra bai sai khnar mani je education ni ka se oba education tong ka ke ba bini lekha para tong ka ke ba lekha para tong man bising pan tai samaj bai khajani bising bom tingo education je boro ganang ke bowan chogo je bona kaina bona ni je mon pond holanya ni asol men mama wan chok bule bona kaina ni ma wan chok haine ba se brine bo tharo kone kok ta ban bule nang kai phro to chalana nang santosh ta ma rohnai ani cha mari kha phur cha ka se ani basa jung na bo kaham ga tongi nai tonu nai basa mari jate ham jang na ni bakra jok somba jate ba ham jang na ni rang sa gri cha o ma ga rohna ni ba gai inke ab to chin society ta sung nok ja gya buni to pharoni society ro sa ma hai nok ja phano
1: obo hai se nok jak mani obo bo kaisa nang sung karon honi mano je buri bosarok no bumau pha belai ke buri bosarok no asai kheno wana jak mani bangani poja matong mani obo bo kaisa karon hai phano obo to chini dopho ke to obo bisi gri hai phano tabuk abo bo turuk turuk buino surungui da angma kalai kha to bo phano angke obo no asuk buskango chung jotono je borok rok rung surung jak eba ching buri bosarok phano অপ্তি রং চং তরক তরক হে ওয়ান সুগুই নাই অবনো খাওয়া চবই না না নাংমানি চং বুরি ফানো বুমাও ফনে বাংরানি পজা ইয়া উই নাই চং সাক সাকনি হিমনানি ইয়াপরি সাক সাকনি লাই ক লাংমা বা সাক সাকনি লাইফ ন চং গরা কাহামকে সাক সাক নতুই নাই অন্তি হাই ফান সরাই ফুরুন জিমি বুমা ফন সং রনা না নাই বসা বতই না তাম বুরি তাম সলা তাবকে বুরি বসা হনাই অবাই কে চং বুরি বসানা আলাদা ওয়ান সং মু বন ইয়াগো চবই সিরু হি অবনি নি ওয়ান সং মু অম হাই ইনা নাং নাই এ অবসে কক যে অবাই কে ওয়ান সং মু রিয়া ওই চং বুরি বাই চলা বসা মানে বুরি বাই চলা হাই নি ওই চং চিনি বসা চিনি বসানি বসকাংনি নাহার মং বাহাই ইংনাই বন সং বাহাইকে চবই খাওয়া চবই রেখে বিনি ইয়াফ সং সামুং কাইসা বেড়ি রেখাকে আ সামুং বটাঙ্গি থাকাই অবহাইকে সেনি সোসাইটি ও ইংনা নাঙ ফিয়াবা আবহাই ইংই মানিয়া চিনি সোসাইটি লেখাপড়া তঙ তাবুক যত জাগানো আহাই আপানো ও আগিনি তংমানি অ তংন বাকসা বাকসা গবাং মা আমসাই রগ লেখাপড়া গ্রুই জাগা তংমানি বা এডুকেটেড এরিয়া ইয়া বা এডুকেটেড পার্সন ইয়া বরক এই আবরংনি থানি কি তাবুক ববর তং রক থাং বরই বসারংনি অবহাই ন তংম না নাংনাইখু তামুই হিংলে বরক সিয়ানি বাগাই গে আবনি বাগাই ন চং সিনা নাংনাই বিশেষ কে চং মা সিথাই ক্লাইনাই তাই ও যে চলাবাই বুড়ি অঙ্কন ফের লাইয়া উইনাই ফেরই কক সাইয়া উইনাই চ বসকাঙ্গ বাহাইকে তাই কড়া কাহাম মানাই ও যে কাইফ্রু বরফ্রু নাংমানি আ নাংমানি মানে রংন চং ওয়ান সংনাসে ক গিয়া তাম তামগৈ নাংনা নাংনাই বা বাহাইকে তংনা নাংনাই তামকে অবশ্যই বন খাকরাক ফানক্রাক খাইনা নামাই যে নিনি ইয়াকুং কাহাম যত কাহাম রং রং কাহাম সরং দি কাহাম লেখাপড়া খাই দি বসকাং নাহার মুং কাহাম উনি হিঙ্গাঙ্কে নিনি চং মানিব যত জায়গা কাহাম সালাইফানো গবাং মা জাগানো উনিয়া তাবুক রমদি রচং

phương tiện, cùng thử tâm sĩ xuống tăng thương.

আশোক জরা খনাবাকে তিনি খেরংবার পান্ডাব বাদলি দেব বর্মানী জাদুনি রেজামুন বিগুলো তাবুক নি রেজামুন খনার জাগান অন্তরং কাইপেং রেজামুনা

哎呀，哎妈呀，哎哥，哎呀。

Come on, yellow,

ไก่ป่าลุงเต้อาจจะมอนจงอาสาสินอังขมาขมา

아 가나에 삼미다 삼사라마 요 신니에

0: আসুক জরা খোনাবা কে তিন খেরামবার পান্ডানী পাইথাক রেসামুং ননী গোপাল জমাতিয়ানী রেসামুং আকাশবাণী আগরতলা অমূল্যী পাইখ্যা সিনি তিনি দ্বীপর্জনী ক বরক পান্ডা
1: এতক্ষণ শুনলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এবারে শুনুন চাষির কথা।
2: চাষির কথা আজকের প্রসঙ্গ গাছ লাগানোর সতর্কতা। সদ্য গাছ লাগানোর শুরু করেছেন, তবে যে ভুলগুলো একদম করবেন না। এক এক গাছের চাহিদা এক এক রকম, সেই অনুযায়ী প্রয়োজন যত্ন। নতুন যারা গাছ লাগানো শুরু করলেন তাদের মাথায় রাখতে হবে কয়েকটি বিষয়। বাড়ির বারান্দায় যারা নতুন বাগান করছেন বা ঘরে সদ্য ইনডোর প্ল্যান্ট রাখা শুরু করেছেন, তাদের অনেকেই অজান্তে কিছু ভুল করে ফেলেন, তাতে গাছের ক্ষতি হয়ে যায়, আবার অনেক গাছ মরেও যায়। বেশিরভাগ মানুষ মনে করেন রোজ একটু করে জল দিলে গাছ ভালো থাকবে। ধারণাটা সম্পূর্ণ ভুল। বেশি জল দিলে বরং গাছের গোড়া পচে যায়। কিভাবে বুঝবেন গাছের কখন জল প্রয়োজন? সবচেয়ে সহজ উপায়, মাটিতে একটা আঙুল চেপে দেখুন। যদি আঙুলে মাটি লেগে থাকে তবে মাটি আর্দ্র, জলের প্রয়োজন নেই। যদি আঙুলে কিছুই লেগে না থাকে তবে বুঝবেন এবার জল দেওয়ার সময় হয়েছে। খুব বড় টব হলে একটা কাঠি দিয়ে দেখুন, খুব ছোট টব হলে তুলেও দেখতে পারেন কতটা ভারী লাগছে। হালকা মানেই জলের প্রয়োজন। গাছের যত্ন নিতে গেলে ধৈর্যের প্রয়োজন। জল দিলাম আর পরের অন্য কাজে চলে গেলাম এরকম চলবে না। যতক্ষণ না দেখবেন টবের নিচ দিয়ে জল বেরোতে শুরু করেছে ততক্ষণ জল দিতে হবে। অনেক সময় জল বেরোতে কয়েক সেকেন্ড সময়ও লাগে, তাই অপেক্ষা করতে হবে। পুরোটা জল না পেলে গাছ পুষ্টি পাবে না, তাই টবের নিচে জলটা যেন জমে না থাকে সেটাও দেখতে হবে। গাছের পাতায় নিয়মিত নোংরা পড়ে, বিশেষ করে যে গাছের পাতা বড়, তাই মাঝে মাঝে ভিজে কাপড় দিয়ে পাতা মুছে দিতে হবে, নয়তো গাছ সঠিক শালক সংশ্লেষ করতে পারবে না। তাছাড়াও গাছের পাতায় নিয়মিত জলের স্প্রে করে স্নান করাতে পারেন। বেশিরভাগ গাছ অনেক আলো পছন্দ করে, কিন্তু সরাসরি সূর্যের আলো পছন্দ করে না। কিছু মরশুমি গাছ আছে, আর ফুলের গাছ ছাড়া

0: গাছ কেনার সময় ভালো করে জেনে নিন কতটা আলোর প্রয়োজন। চেষ্টা করুন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে ঘরের উজ্জ্বল কোণে গাছ রাখার। অনেকদিন থাকতে থাকতে গাছের টবের মাটি একদম শক্ত হয়ে যায়, সেখানে জল বা হাওয়া বাতাস কোনোটাই ভালো করে ঢোকে না। যদি তাই হয় তবে সেই টব থেকে গাছ তুলে নতুন মাটিতে পুঁতে দিন, নয়তো মাঝে মাঝে মাটি অল্প অল্প করে খুঁড়িয়ে দিন। তবে খেয়াল রাখবেন যেন গাছের গোড়ার কোনো ক্ষতি না হয়। গাছের বাড়তি পুষ্টির প্রয়োজন হয় বটে, তবে খুব বেশি সার দিলে খাদ্য তৈরি করার স্বাভাবিক ক্ষমতা হারিয়ে ফেলে গাছ। তাই সার প্রয়োগের আগে কোন গাছের কতটা সার প্রয়োজন সেটা ভালো করে জেনে নিন। তাই সদ্য গাছ লাগাতে শুরু করলে আগের গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে জেনে নিন, তারপর গাছ লাগান। শুনলেন চাষের কথা, আজকের প্রসঙ্গ ছিল গাছ লাগানোর ক্ষেত্রে সতর্কতা।
1: শুনলেন চাষের কথা।

মুড়ি, জিরা, গুড় এবং শুকনো খাবার মজুদ রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ রাখুন। ছেঁড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জলে সাঁকো বা পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই সাবধানে চলুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে সুরক্ষিত রাখুন। এবারে আপনারা শুনুন কিছু রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। আমরা প্রথম গানখানি শুনে নেব স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তির কণ্ঠে।

আমরা পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। এবারের গানের শিল্পী শ্রীকান্ত আচার্য।

আপনারা শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। এবারের গানখানির শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি সুভ্রজ্যোতি ঘোষ। প্রথমেই বিশেষ বিশেষ খবর। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া দুটি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশচিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। ইরানের IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ থেকে কার্যকর হয়েছে। গত 29 জুন রাজ্য বিধানসভায় পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন পাশ হয়। রাজ্যপাল RN রবির সম্মতি মেলায় বিল দুটি এখন আইনে পরিণত হয়েছে। পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি সমাজবিরোধী কার্যের চক্রান্ত করলে বা ভবিষ্যতে তার এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারি সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটক

রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত ডিআইজি পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের উপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইন নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে, তবে জরুরি ভিত্তিতে নয়, মামলার শুনানি তালিকা অনুযায়ী গ্রহণ করা হবে বলে জানিয়েছে আদালত। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির তিন মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ চিক বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের উপস্থিতিতে বিধানসভায় প্রার্থীপদ দাখিল করেন তাঁরা। রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেবার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই তিনজন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। কমিশন এই ঘটনায় দৈহিক অত্যাচার, হয়রানি এবং বলপূর্বক ধর্মান্তকরণের চেষ্টার ফলে মেয়েটির মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কেরালামের পুলিশের মহানির্দেশককে কমিশন তাশখন্দে ভারতীয় দূতাবাস ও বিদেশ মন্ত্রকের সঙ্গে সমন্বয় রেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেছে। ঘটনার নমুনা সংরক্ষণ এবং মৃত মেয়েটির পরিবারকে সমস্ত রকম সহায়তার কথা বলা হয়েছে। 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশন ডিজিপির কাছ থেকে ঘটনার অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছেন। উজবেকিস্তানে ভারতীয় রাষ্ট্রদূতকে প্রয়োজনীয় সমস্ত রকম সাহায্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কমিশন এ বিষয়ে সমন্বয় রাখার অনুরোধ জানিয়েছে। ঝাড়খণ্ডের রামগড় জেলার সরকারি আইনজীবী সঞ্জীব কুমার আম্বাস্থার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস লিকের ঘটনায় ক্ষতিগ্রস্ত ঝাড়খণ্ডের শ্রমিকদের বিষয়টি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিবেচনার জন্য গ্রহণ করেছেন। রাষ্ট্রপতির সচিবালয়, কর্মসংস্থান ও শ্রম সচিবালয়কে ইতোমধ্যে এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে ও রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। এছাড়া আবেদনটিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ঝাড়খণ্ডে নিরাপদে ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক সহায়তা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, MSME এবং কর্পোরেট বিষয়ক মন্ত্রকের চিকিৎসক ও অন্য পেশাদারদের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করা সংক্রান্ত যে গুগল ফর্ম সমাজ মাধ্যমে ঘুরছে তা সম্পূর্ণ ভুয়ো বলে সরকার জানিয়েছে। PIB ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এ ধরনের কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি হয়নি অথবা MSME বা কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকেও কোনো আবেদনপত্র চাওয়া হয়নি। দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু রাজনীতিতে মূল্যবোধের গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেন, রাজনৈতিক দলপরিবর্তনের আগে নেতাদের উচিত নিজেদের আদর্শের প্রতি অবিচল থাকা এবং বর্তমান পদ থেকে পদত্যাগ করা। এ বিষয়ে তিনি সংবিধানের 10ম তফসিলের বিধানগুলো পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছেন। বিশাখাপত্তনমে প্রবীণ সাংবাদিক মা শর্মা রচিত ভেঙ্কাইয়া নাইকুদু বইটির মা প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় শ্রী নাইডু রাজনীতিতে মূল্যবোধ ও নৈতিক মানদণ্ডের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জর্ডন, বাহারিন এবং কুয়েতে মার্কিন সেনাবাহিনীর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলার দায় স্বীকার করে জানিয়েছে মার্কিন আক্রমণের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। সেদেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছেন, জর্ডনে প্রিন্স হাসান, বাহারিনে শেখ ইসা এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। IRGC দাবি করেছে, এই হামলার ফলে জ্বালানি ডিপো, অস্ত্রশস্ত্রের ভাণ্ডার, আকাশ প্রতিরক্ষা ও রেডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর কার্যকলাপ নিয়েও হুঁশিয়ারি দিয়েছে। এদিকে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। ইরানের বিরুদ্ধে ফের নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনা। সমাজ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সেনা জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও সাধারণ সমুদ্রযাত্রীদের উপর ইরানের আক্রমণ বন্ধ করতেই পদক্ষেপ নিচ্ছে আমেরিকা। ইরানের দক্ষিণাঞ্চলের শহর জাস্ক, বান্দার আব্বাস ও সিরিকে 3টি বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে ইরানের সংবাদ মাধ্যম।
কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা হালথানির প্রয়াণে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা

0: হবে। এদিন কোনো সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। উল্লেখ্য, কাতারের প্রাক্তন আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গতকাল 74 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত সরকারের পক্ষ থেকে কাতারের প্রতি শোকবার্তা পৌঁছে দিতে কেন্দ্রীয় সংসদীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কাতারে যাচ্ছেন। মায়ানমারের প্রাক্তন স্টেট কাউন্সিলর অং সান সুচির বর্তমান অবস্থা এবং আঞ্চলিক শান্তি পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে গতকাল থাইল্যান্ডের ব্যাংককে আসিয়ান গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা মায়ানমারের বিদেশমন্ত্রী টিন মং সোয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে মায়ানমারের আসিয়ানের বিশেষ দূত ও ফিলিপাইন্সের বিদেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি মারিয়া থেরেসা লাজারো জানান, 81 বছর বয়সী সুচি সুস্থ আছেন, তবে তিনি এখন কোথায় আছেন তা প্রকাশ করা হয়নি। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আগামী 2 থেকে 3 দিন পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব ভারত এবং বিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। বুধবার পর্যন্ত পূর্ব উত্তরপ্রদেশে, ওড়িশা এবং উত্তরাখণ্ডেরও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 থেকে 4 দিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং তেলেঙ্গানায় বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকারে গরম আর্দ্র আবহাওয়া থাকবে। অন্যদিকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকার আশঙ্কা রয়েছে বলেও IMD জানিয়েছে। লর্ডসে ভারতের বিরুদ্ধে মহিলাদের একমাত্র টেস্টের চতুর্থ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 130 রান হাতে নিয়ে খেলতে নামবে। জিততে হলে আরও 327 রান করতে হবে ইংল্যান্ডকে। টেস্টের তৃতীয় দিনে গতকাল 7 উইকেটে 341 রানে ভারত দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। জ্যোস্তিকা ভাটিয়া 113, স্মৃতি মন্ধানা 70 রান করেন। উল্লেখ্য, ভারতের প্রথম ইনিংসে 285 রানের জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল 170 রান। উইম্বলটন টেনিসে পুরুষদের সিঙ্গেলসে ইতালির ইয়ানিক সিনার চ্যাম্পিয়ন হয়েছেন। টুর্নামেন্টের শীর্ষ বাছাই সিনার দ্বিতীয় বাছাই জার্মানির আলেকজান্ডার জভেরেভকে 6-7, 7-9, 7-6, 7-2, 6-3, 6-4 সেটে হারিয়ে শিরোপা জয় করেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড স্ল্যামে নিজের শততম ম্যাচ জয়ের মাইল ফলক স্পর্শ করলেন। শেষ করার আগে সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। সমাজ বিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পাশ হওয়া 2টি আইন আজ থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হয়েছে। রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ্রী বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। উজবেকিস্তানের কেরালামে 21 বছর বয়সী এক চিকিৎসক পড়ুয়ার উপর অত্যাচার ও খুনের ঘটনায় জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে। এখনকার খবর এ পর্যন্তই। এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা। এবারে শুনুন লোকগীতি, আমাদের আজকের শিল্পী গোষ্ঠ গোপাল দাস।

শুনলেন লোকগীতি আমাদের আজকের শিল্পী ছিলেন গোষ্ঠ গোপাল দাস। বন্ধুরা, এই বর্ষাকালে কিন্তু আমাদের খুব সতর্কতার সঙ্গে চলতে হবে, কিছু নিয়মাবলী পালন করতে হবে। কি করতে হবে? সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করতে হবে। রাস্তার ধারের কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হজম শক্তি বাড়াতে ও পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খান। বৃষ্টিতে ভিজলে দ্রুত বাড়ি ফিরে গা মুছে শুকনো পরিষ্কার পোশাক পরে নিন। বাড়ি থেকে এসে বা খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ ওঠা বা ত্বকের অ্যালার্জি থেকে বাঁচতে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং ত্বক পরিষ্কার রাখুন। ডেঙ্গু ও চিকেনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন বা নর্দমায় জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে, তাই সবসময় বায়ুরোধী অর্থাৎ এয়ারটাইট কৌটো ব্যবহার করুন। স্যাঁতস্যাঁতে পরিবেশে দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সবসময় শুকনো ও পরিষ্কার করে রাখুন। বর্ষাকালে শাকসবজি ও ফলমূল রান্না বা খাওয়ার আগে ভালো করে ধুয়ে নিন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল খান। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাইরের খাবার এই সময় এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে। বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় কিন্তু মশারি ব্যবহার করুন। মুড়ি, চিড়া, গুড় ও শুকনো খাবার মজুদ রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ করে রাখুন। ছেঁড়া বৈদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জলে সাঁকো পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ির উপদ্রব বাড়ে, তাই সাবধানে চলুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে অবশ্যই কিন্তু সুরক্ষিত রাখুন। শ্রোতা বন্ধুরা, তাহলে এবারে আমরা শুনে নেব কিছু নজরুল গীতি। আমাদের আজকের শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। তবলাবাদনে রয়েছেন শ্যামল দেব এবং কিবোর্ড পরিচালনায় রয়েছেন পার্থসারথি ঘোষ।

শ্রোতা বন্ধুরা, শুনলেন পরপর দুখানি নজরুল গীতি শিল্পী সুদীপ্ত শেখর মিশ্রের কণ্ঠে। সঙ্গে তবলা বাদনে ছিলেন শ্যামল দেব এবং কিবোর্ড পরিবেশনায় ছিলেন পার্থ সারথী ঘোষ। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

আমাদের শ্রোতা বন্ধুদের কিন্তু এবার আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি জানিয়ে দেওয়ার পালা। বিকেল 5:10 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 চাকমা গানের শিল্পী যুথিকা চাকমা। সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গদ্য হো ডিড প্যাট্রিক হোমওয়ার্ক থেকে পাঠ দেবেন বর্দোয়ালী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস। সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এই প্রসঙ্গে ডক্টর মন্দিরা চক্রবর্তীর সাক্ষাৎকার।

প্রচারিত হবে। পরে লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 সংবাদ বিচিত্রা, 8:15 শুনবেন হিন্দি ছবির গান, 8:30 আধুনিক গান শুনবেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 9টায় রবীন্দ্রসঙ্গীতের শিল্পী স্বপন বসু, 9:15 শুনবেন দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট, 9:30 অনুষ্ঠান ক্রীড়া প্রসঙ্গ, 10:10 শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি, 10:15 আধুনিক গান শুনবেন সুদীপ্ত শেখর মিশ্রের কণ্ঠে। তাহলে আমাদের শ্রোতা বন্ধুদের আমাদের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান সূচি জানিয়ে দিলাম। স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 2:33 আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়।

0: test at the Lord's. India defeated England by 270 runs a short while ago. And benchmark domestic equity indices ended with minor gains today, reflecting a subdued trading session. The Sensex edged up 47 points to close at 77,616. The Nifty added 4 points to settle at 24,211. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন, দেড় বিঘা জমিন ছায়াছবি থেকে শিল্পী জুবিন নোয়াতেরাল।

0: Discover করুন driving perfection Maruti Suzuki Brezer সঙ্গে যাতে আছে superstar 9 inch smart play pro plus with surround sense by Archimedes সঙ্গে 6 speed automatic 360 view camera latest technology electric sunroof special safety features like six airbags ABS ESP আর super mileage সঙ্গে 19.89 km per liter petrol আর 25.51 km per kg CNG তে fine benefits up to ₹55,000 offer stock থাকা পর্যন্ত আজ আসুন কাছের Maruti dealership short offer চলছে Discover করুন driving perfection Maruti Suzuki Wagon
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে শর্ত প্রযোজ্য
2: If driving is art, you are the artist. You don't need a

0: reason to drive, you need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort, and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent, and wireless charger. So buckle up. It's time to go Swifting.
1: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom.
2: Hey, still stuck on old car? Switch to smarter fuel with more savings with Victoris SCNG. It's smarter because it gives an impressive 27.02 km per kg mileage and has underbody CNG tank, so you don't compromise on boot space. More savings because you get offers up to 80,000 on exchange of your old car. So hurry and book now. Visit your nearest Maruti Suzuki Arena showroom today. TNC apply.
1: Discover করুন Dragon Perfection Maruti Suzuki Brezer সঙ্গে যাতে আছে Superstar 9-inch Smart Play Pro Plus with Surround Sense by Archimedes, সঙ্গে 6-speed automatic, 360 view camera, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, আর super mileage সঙ্গে 19.89 km per liter petrol, আর 25.51 km per kg CNG দে. Find benefits up to ₹55,000. Offer stock থাকা পর্যন্ত.
3: আজ আসুন কাছের Maruti dealership-এ. Short code প্রযোজ্য.
1: Discover করুন Driving Perfection Maruti Suzuki Wagon সঙ্গে যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবোস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, এবিএস উইথ এভিডি, পান বেনিফিটস আপ টু ₹52,500. অফার স্টক থাকা পর্যন্ত.
3: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য.
4: চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন, দেবারা পার্ট 1 ছায়াছবি থেকে, শিল্পী শিল্পা রাও.

গুরু রন্ধাওয়া এবং রাজ রঞ্জোদের দ্বৈত কণ্ঠে গানটি শুনলেন খেল খেল মে ছায়াছবি থেকে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন দোপাট্টি ছায়াছবি থেকে, শিল্পী পরম্পরা ট্যান্ডন।

লাপাতা লেডিস ছায়াছবি থেকে গানটি শুনলেন অরিজিৎ সিংহের কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে এবারে গানটি শুনুন অ্যানিমেল ছায়াছবি থেকে শিল্পী অরিজিৎ সিং।

হায় পাপা ছায়াছবি থেকে গানটি শুনলেন চিন্ময়ী শ্রীপদা এবং অনুরাগ কালকার কুলকার্ণীর দ্বৈত কণ্ঠে। চিত্রগীতি অনুষ্ঠানে সর্বশেষ গানটি শুনুন, দেড় বিঘা জমিন ছায়াছবি থেকে, অনুরাগ সাইকিয়া, রাঘব চৈতন্য এবং রীতিষ্ণা শর্মার কণ্ঠে।

0: भारत ने अपनी दूसरी पारी में 7 विकेट पर 341 रन बनाकर समाप्त घोषित कर दी थी। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
1: আকাশবাণী আগরতলা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে আজ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গল্প হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক সম্পর্কে পাঠ দিচ্ছেন বর্দোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস।
2: আজ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি পাঠ্য বই হানি সাকেলের প্রথম গদ্য হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক সম্পর্কে আলোচনা করব, যেন তোমরা একটু ভালোভাবে বুঝতে পারো। গল্পটি লিখেছেন ক্যারল মোর, যিনি 1871 সালে আমেরিকার লি মেরিক শহরে জন্মগ্রহণ করেন। চলো এবারে গল্পে যাই। প্রথমেই বলি, তোমরা কি হোমওয়ার্ক করতে পছন্দ করো? ডু ইউ ডু ইট ইউরসেলফ? তোমাদের জন্যই কি তোমরা নিজেরাই কি করো? অর ডু ইউ গেট হেল্প, না তোমরা সাহায্য নাও? অবশ্যই তোমরা নিজেদের কাজ নিজেরাই করো, অবশ্যই সাহায্যও নাও। চলো এবারে গল্পে যাই। প্যাট্রিক নেভার ডিড হোমওয়ার্ক, টু বোরিং হি সেড। প্যাট্রিক কখনোই তার নিজের কাজ করত না, সে বলতো এটা খুব বিরক্তিকর। প্যাট্রিক, যে নাকি এই গল্পের প্রধান চরিত্র, হি প্লেইড হকি অ্যান্ড বাস্কেটবল অ্যান্ড নিনটেন্ডো ইনস্টেড। সে কী কী খেলত? হকি খেলত, বাস্কেটবল খেলত এবং নিনটেন্ডো। দেখো পাশে লেখা আছে নিনটেন্ডো মানে হলো আ ভিডিও গেম। সে একটা ভিডিও গেম খেলতো, নয়তো হকি খেলতো, নয়তো বাস্কেটবল খেলতো। হিজ টিচার্স টোল্ড হিম, প্যাট্রিক, ডু ইউ হোমওয়ার্ক অর ইউ ওন্ট লার্ন এ থিং। তুমি তোমার হোমওয়ার্কগুলো করো, নয়তোবা তুমি কিছুই শিখতে পারবে না। ঠিক আছে, এখন ওন্ট লেখা আছে, যেটা হলো উইল নট। ওকে, অ্যান্ড ইটস ট্রু, সামটাইমস হি ডিড ফিল লাইক অ্যান ইগনোরামাস। এবং সত্যি সেটাই, সে অনেক সময় অনুভব করত সে সত্যি কিছু জানে না। দেখো এখানে একটা নতুন ওয়ার্ড ইগনোরামাস, পাশে লেখা আছে অ্যান ইগনোরেন্ট পারসন হু ল্যাক্স এডুকেশন। যে অনেক সময় সে নিজেকেই অজ্ঞ ভাবত। বাট হোয়াট কুড হি ডু, কিন্তু সে সত্যি কী করবে বলো তো? হি হেটেড হোমওয়ার্ক, সে তো হোমওয়ার্ক করতেই পছন্দ করত না। দেন ওয়ান ডে হি ফাউন্ড হিজ ক্যাট প্লেয়িং উইথ এ লিটল ডল অ্যান্ড হি গ্র্যাবড ইট অ্যাওয়ে। তারপর একদিন সে দেখল তার যে পোষা বেড়াল ছিল সে একটা ছোট্ট পুতুল নিয়ে খেলছিল, এবং সে তৎক্ষণাৎ সে পুতুলটাকে ছিনিয়ে নিল ওর কাছ থেকে। গ্র্যাবড ইট অ্যাওয়ে মানে তার কাছ থেকে ছিনিয়ে নিল। টু হিজ সারপ্রাইজ ইট ওয়াজ নট এ ডল অ্যাট অল। কিন্তু সে অবাক হয়ে গেল যখন সে দেখল যে সে সত্যি একটা পুতুল নয়, বাট এ ম্যান অফ দ্য টাইনিয়েস্ট সাইজ। কিন্তু এমনই একটা লোক যে সব থেকে ছোট বা ক্ষুদ্রাকৃতি। হি হ্যাড আ লিটল উল শার্ট উইথ ওল্ড ফ্যাশন ব্রিচেস। সে কী পরেছিল? একটা পাজামা পরেছিল, এবং কী পরেছিল? একটা উল শার্ট, মানে উল যেটা আমরা শীতকালে পরে থাকি সেই রকম একটা শার্ট পরেছিল, উলের শার্ট, এবং তার সঙ্গে পড়েছিল একটা ছোট পাজামা। তোমরা যদি উপরে ছবিতেই লক্ষ্য করো দেখতে পাবে যে সে কীরকম একটা পাজামা পরেছে। অ্যান্ড এ হাই টল হ্যাট মাচ লাইক এ উইচেস। এবং কীরকম পরত? জাদুকররা যেরকম টুপি পরে ঠিক সেই রকমই একটা টুপি পরত। এখানে উইচেস এবং ব্রিচেস একসঙ্গে ছন্দ মেলানোর জন্য লিখেছে। হি ইয়ার্ড, সে চিৎকার করে উঠল, সেভ মি, ডোন্ট গিভ মি ব্যাক টু দ্যাট ক্যাট। সে চিৎকার করে উঠল কি বলে? যে আমাকে বাঁচাও, আমাকে প্লিজ ওই বেড়ালটার কাছে দিও না। আই উইল গ্রান্ট এ উইশ, আই প্রমিস ইউ দ্যাট। আমি তোমাকে একটা বর প্রদান করব বা তোমার একটা ইচ্ছে পূরণ করব, এবং সেটা আমি তোমাকে প্রমিস করলাম। প্রমিস মানে কথা দিলাম। প্যাট্রিক কুড নট বিলিভ হাউ লাকি হি ওয়াজ। প্যাট্রিক তো বিশ্বাসই করতে পারছে না সে কতটা ভাগ্যবান। ইয়ার ওয়াজ দ্য অ্যান্সার টু অল অফ হিজ প্রবলেমস, যেখানে ছিল তার সব সমস্যার মানে সব প্রশ্নের উত্তর। কি ছিল তার সমস্যা? তার সমস্যাটা ছিল যে সে হোমওয়ার্ক করতে পছন্দ করত না, কিন্তু সে যদি এমন কাউকে পায় যে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দেবে তা তো খুবই ভালো ছিল। দেখি চলো সে কি বলে। সো হি সেড, অনলি ইফ ইউ ডু অল মাই হোমওয়ার্ক

টিল দ্য এন্ড অফ দ্য সেমিস্টার, দ্যাটস 35 days. কি বলেছে দেখো, তুমি যদি শুধুমাত্র আমার হোমওয়ার্কগুলি করে দাও সেটা কতদিন পর্যন্ত? তার যে সামনে সেমিস্টার আছে, পরীক্ষা আছে, সেই পরীক্ষা আসতে 35 days, 35 দিন বাকি। সেই 35 দিন পর্যন্ত যদি সেই টাইনিয়েস্ট ম্যান যে আছে সে যদি তার কাজগুলো করে দেয়, সেটার জন্য সে লিটল উলফ বা টাইনিয়েস্ট ম্যানকে বলেছে, ইফ ইউ ডু এ গুড এনাফ জব আই কুড গেট ইভেন এইস, আর তুমি যদি আমার এই কাজটা খুব ভালো করে দাও তাহলে আমি কি আমার যে বেস্ট গ্রেড আছে সেই গ্রেডটা পেয়ে যাব। এখন বেস্ট গ্রেড কি? এ। দেখো, তোমরাও তো যখন পরীক্ষার শেষে প্রোগ্রেস রিপোর্ট পাও সেখানে তোমাদের গ্রেডগুলো থাকে একে একে কীরকমভাবে, A1, A2, B1, B2, তো সে তার মধ্যে যেমন A1টা বেস্ট গ্রেড, ঠিক প্যাট্রিকের ক্ষেত্রেও ছিল কি এটা বেস্ট গ্রেড। তো সে লিটল উলফকে বা টাইনিস্ট ম্যানকে বলেছে যে তুমি আমার কাজগুলো করে দাও, ভালোভাবে হোমওয়ার্কগুলো শেষ করো, তাহলে আমি এ গ্রেড পেয়ে যেতে পারি। দ্য লিটল ম্যানস ফেস রিঙ্কেলড লাইক এ ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে যে লিটল ম্যান ছিল তার মুখটা কীরকম হয়ে গেল, রিঙ্কেলড, রিঙ্কেলড মানে হলো কুচকানো, কুচকে গেল। কীরকমভাবে কুচকে গেল? ডিশ ক্লথ থ্রোন ইন দ্য হ্যাম্পার। আমরা যখন বাসন মুছি তখন যে ন্যাকড়াটা আমরা ডাস্টবিনে ফেলে দিই, ঠিক ডাস্টবিনে ফেলার সময় যে ন্যাকড়াটা কুচকে যায়, ঠিক ওই রকম হয়ে গেছে তার মুখটা। হি কিকড হিজ লেগস অ্যান্ড ডাবল্ড হিজ ফিস্টস অ্যান্ড হি গ্রিমেজড অ্যান্ড স্কাউল্ড অ্যান্ড পার্সড হিজ লিপস। দেখো কি বলেছে, সেই কথা শোনার সঙ্গে সঙ্গে সে তার পা ছুটতে লাগলো, তার হাতের যে মুঠিগুলি ছিল মুষ্টিগুলো দ্বিগুণ করলো, আর সে মুখ ভ্যাংচালো, মুখ গোমড়া করলো এবং সঙ্গে সঙ্গে ঠোঁট চেপে বলে উঠল, ওহ, অ্যাম আই কার্সড, আমি কি তাহলে অভিশপ্ত হয়ে গেলাম? আমরা যখন রাগ করি, যখন রাগের মুহূর্তে আমাদের যেমন এক্সপ্রেশন হয়, ঠিক তেমনই লিটল ম্যানটার এক্সপ্রেশনটা ওই রকমই ছিল এবং সে বলল, অ্যাম আই কার্সড, আমি কি তাহলে অভিশপ্ত? বাট আই উইল ডু ইট, কিন্তু এটা আমি করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড দ্যাট লিটল এলফ বিগান টু ডু প্যাট্রিক্স হোমওয়ার্ক। এবং সত্যি সেটাই হলো, সে যেমনটা বলেছিল তেমনটা কথা রেখেছে, রেখে তার হোমওয়ার্কগুলো করা শুরু করলো। এক্সেপ্ট দেয়ার ওয়াজ ওয়ান গ্লিচ, কিন্তু এখানে একটাই সমস্যা ছিল। গ্লিচ মিন্স সমস্যা, ছোট সমস্যা। কি সমস্যা? দ্য এলফ ডিড নট অলওয়েজ নো হোয়াট টু ডু অ্যান্ড হি নিডেড হেল্প। সেই যে লিটল এলফ, এলফ বলতে বুঝিয়েছে এখানে জাদুকর, ঠিক আছে? তো সেই জাদুকর কখনোই বুঝতে পারতো না যে কখন কি করা দরকার, কারণ সে তো আগে কখনো এগুলো করেনি। প্যাট্রিকের কথা শুনে প্যাট্রিকের কাজগুলো করছে, কিন্তু সে তো জানে না কখন কোনটা করতে হবে। হেল্প মি, হেল্প মি, হোডসে সে বলে উঠত, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। অ্যান্ড প্যাট্রিক উড হ্যাভ টু হেল্প ইন হোয়াট এভার ওয়ে, কিন্তু প্যাট্রিককে তাকে সাহায্য করতেই হতো যে কোনো উপায়ে। আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি ওয়ার্ড জানি না, দ্য লিটল এলফ স্কুইকড হোয়াইল রিডিং প্যাট্রিক্স হোমওয়ার্ক। যখন প্যাট্রিকের পড়াগুলি সে করতো বা হোমওয়ার্কগুলো যখন সে করতো, সে হঠাৎ করেই তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠত, কি বলতো? আই ডোন্ট নো দিস ওয়ার্ড, আমি এই ওয়ার্ড জানি না, গেট মি এ ডিকশনারি, আমাকে একটা ডিকশনারি এনে দাও। ডিকশনারি ওয়ার্ডটার সঙ্গে তোমরা মোটামুটি সবাই পরিচিত, কি বাংলায় সেটাকে বলে অভিধান, ঠিক আছে, যেখানে শব্দের অর্থগুলি আমরা খুঁজে পাই। নো, হোয়াটস ইভেন বেটার, লুক আপ দ্য ওয়ার্ড অ্যান্ড সাউন্ড ইট আউট বা ইচ লেটার। তুমি একটা কাজ করো, একটা ডিকশনারি নিয়ে এসো। না, তুমি ডিকশনারি না, তুমি বরঞ্চ একটা কাজ করো, তুমি আমার সঙ্গে একটা একটা ওয়ার্ডের মিনিং খুঁজে বের করো, বের করে এগুলোর মিনিং তৈরি করো, করে আমাকে বলো। হোয়েন ইট কেম টু ম্যাথস, অঙ্কের ক্ষেত্রে কি হলো? প্যাট্রিক ওয়াজ আউট অফ লাক, প্যাট্রিকের কি হয়ে গেল, একদম হতভাগ্য হয়ে গেল প্যাট্রিক অঙ্কের ক্ষেত্রে। কি হলো চলো দেখি। হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি? দ্য এলফ শ্রিক্ট, এলফ উঁচু গলায় চিৎকার করে উঠল। শ্রিক্ট মিন্স উঁচু গলায় চিৎকার করা, ঠিক আছে, চিৎকার করে কি বলে উঠল, হোয়াট আর টাইম টেবলস, টাইম টেবলস কি, সেটা তো সে কখনো শোনেনি। টাইম টেবলস মানে হলো, আমরা জানি কি টাইম টেবলস মানে, মাল্টিপ্লিকেশন টেবিল, ঠিক আছে, যেটা আমরা বাংলায় বলি নামতা বা নামতা। উই এলফস নেভার নিড ইট, আমাদের তো কখনোই এগুলো দরকার হয় না। অ্যান্ড এডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যান্ড ডিভিশন অ্যান্ড ফ্র্যাকশন, এইসব যোগ ভাগ গুণ বিয়োগ, এগুলো তো আমাদের কখনো দরকার।

না, এগুলো কি? হিয়ার সিট ডাউন বিসাইড মি, ইউ সিম্পলি মাস্ট গাইড মি। তুমি একটা কাজ করো, তুমি আমার পাশে বসো এবং বসে বসে আমার যখন যেটা দরকার তখন সেটা আমাকে বলে দাও। এলভস নো নাথিং অফ হিউম্যান হিস্ট্রি। দেখো, এবার অঙ্কের পরে এলো হিউম্যান হিস্ট্রি, আমরা যেটাকে ইতিহাস বলি, ঠিক আছে? ইতিহাসের ক্ষেত্রে কি হলো, এলভস তো ইতিহাস বলতে কিছুই জানে না, ঠিক আছে? হিউম্যান হিস্ট্রি, মানুষের কী হিস্ট্রি হতে পারে সে সম্পর্কে তার কোনো ধারণাই নেই। টু দ্যাম ইটস এ মিস্ট্রি, তার কাছে এটা একটা রহস্য, সে কিছুই জানে না এই ব্যাপারে। সো দ্য লিটল এলফ অলরেডি এ শাউটার জাস্ট গট লাউডার। তারপরে কি হলো, সেই যে লিটল এলফ ছিল সে কি করলো, অলরেডি এ শাউটার জোরে জোরে চিৎকার করতে লাগলো, ঠিক আছে? চিৎকার করে কি বললো, গো টু দ্য লাইব্রেরি, আই নিড বুকস, মোর অ্যান্ড মোর বুকস, অ্যান্ড ইউ ক্যান হেল্প মি ফ্রিড দ্যাম টু। কি বললো, আমার বইয়ের দরকার, শুধুমাত্র বই না, প্রচুর বইয়ের দরকার, তুমি এক্ষুনি লাইব্রেরিতে যাও, ঠিক আছে? লাইব্রেরি মানে কি, লাইব্রেরি হলো যেখানে অনেক বই রাখা থাকে, অনেক রাইটারের বই রাখা থাকে, সেখান থেকে আমরা বই এনে পড়তে পারি, ঠিক আছে? যখন যার ইচ্ছে সেখান থেকে বই এনে পড়তে পারে, আবার ফেরত দিতে হয়, ঠিক আছে? তো তখন লিটল এলফ তাকে বলল, তুমি এক্ষুনি যাও, গিয়ে বই আনো, এনে আমার পাশে বসে বসে পড়ো, পড়ে পড়ে আমাকে সাহায্য করো। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এভরি ডে ইন এভরি ওয়ে দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। তারপরে কি হলো, প্রকৃত পক্ষে বা বস্তুত শেষ পর্যন্ত কি হলো, দেখো, এভরি ডে প্রতিদিন, ইন এভরি ওয়ে প্রতিটি উপায়ে, দ্য লিটল এলফ ওয়াজ এ ন্যাগ। লিটল এলফ কি করলো, একটা বিরক্তিকর অবস্থায় পৌঁছে দিল, কাকে, প্যাট্রিককে। সবসময় বিরক্ত করতে, এটা আমাকে করে দাও, ওইটা আমাকে করে দাও। সে কোনো সাবজেক্ট, তার তো পড়াশোনা সম্পর্কে কোনো ধারণা নেই, আর তো হোমওয়ার্ক, সেগুলো অঙ্ক বলো, হিস্ট্রি বলো, যাই বলো, তার তো কোনো ধারণাই নেই। তখন সে কী করলো, প্যাট্রিককে বারবার কী করতে লাগলো, বিরক্ত করতে লাগলো, যে আমাকে এটা করে দাও, ওইটা করে দাও, এটা আমি জানি না, ওটা করে দাও, ওটার মিনিং বের করে দাও, ঠিক আছে? প্যাট্রিক ওয়াজ ওয়ার্কিং হার্ডার দ্যান এভার। প্যাট্রিক, যে জায়গাতে প্যাট্রিক আগে হোমওয়ার্ক কি করতো না, সেই জায়গাতে প্যাট্রিককে কি করতে হচ্ছে, সব কাজ তো করে দিতেই হচ্ছে, এবং যতটা পরিশ্রম না সে আগে করতো, তার কয়েক গুণ বেশি তাকে করতে হচ্ছে, মানে সে আগে কখনো এতটা পরিশ্রম করেনি। অ্যান্ড ওয়াজ ইট এ ড্র্যাগ, এবং তার কাছে এই ব্যাপারটা একেবারে একঘেয়ে এক বিষয় হয়ে গেল, সে বিরক্ত হয়ে গেল, ঠিক আছে? এখানে দেখো একটা নতুন ওয়ার্ড, ড্র্যাগ, ড্র্যাগ কথার অর্থ একঘেয়ে কোনো বিষয় নিয়ে বিরক্ত করা। তো প্যাট্রিককে তো সে লিটল এলফ কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছিল, কেন, তাকে হেল্প করার জন্য। হি ওয়াজ স্টেইং আপ নাইটস, সে রাত্রি জাগত, হ্যাড নেভার ফেল্ট সো ওয়েরি, সে কখনোই এতটা টায়ার্ড হয়ে যেত, রাত্রি জাগলে স্বাভাবিক আমরা টায়ার্ড তো হবই। ওয়াজ গোয়িং টু স্কুল উইথ হিজ আইস পাফড অ্যান্ড ব্লিয়েরি, সে যখন স্কুলে যেত তখন তার কি অবস্থা হতো, চোখগুলো ফুলে যেত, পাফড কথার অর্থ হলো ফুলে যাওয়া, চোখগুলো ফুলে যেত, অ্যান্ড ব্লিয়ারি, ব্লিয়ারি কথার অর্থ হলো আমরা যখন চোখে অল্প দেখি, কি হয়, বেশিক্ষণ সময় যদি আমরা একটা কাজ নিয়ে অনেকক্ষণ থাকি তাহলে কি হয়, আমাদের চোখটা মনে হয় একটু ঘোলাটে লাগছে, অনেক সময় মনে হয় যে আমরা কম দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো ওই রকম হয়ে গেছে, প্যাট্রিক আগে এতটা প্রেশার কখনো নেয়নি, তো এতটা প্রেশার নেওয়ার ফলে কি হয়ে গেল, তার চোখ ফুলে গেল, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেল, চোখ ক্ষীণদৃষ্টি বা ঘোলাটে দেখতে শুরু করলো। ফাইনালি দ্য লাস্ট ডে অফ স্কুল অ্যারাইভড, এবং শেষ পর্যন্ত কি হলো, ফাইনালি দ্য লাস্ট ডে, লাস্ট ডে বলতে বুঝিয়েছে এখানে পরীক্ষার রেজাল্টের দিন, মানে পরীক্ষার রেজাল্ট, পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন রেজাল্ট দেবে। কি হলো, অ্যান্ড দ্য লিটল এলফ ওয়াজ ফ্রি টু গো। কি হলো, লিটল এলফ, যেহেতু লিটল এলফের কাজ শেষ, পরীক্ষা শেষ, তার মানে তার যাওয়ার সময় হয়ে গেছে। অ্যাজ ফর হোমওয়ার্ক দেয়ার ওয়াজ নো মোর, সো হি কোয়াইটলি অ্যান্ড স্লাইলি স্লিপড আউট দ্য ব্যাকডোর। তখন সে কী করলো, কোয়াইটলি মানে কি, চুপি সারে, অ্যান্ড স্লাইলি মানে গোপনে কি করলো, সেখান থেকে, মনে হলো যেন এখানে যদি লাইনটার আমরা আক্ষরিক অর্থ করি তাহলে সেখানে কি হবে, যে চুপি সারে পেছনের দরজা দিয়ে সে বেরিয়ে গেছে, কিন্তু আসলে কি, মানে তার কাজ শেষ, সে এখন এখান থেকে চলে যাবে। প্যাট্রিক গট হিজ এইজ, হিজ ক্লাসমেটস ওয়ার অ্যামেজড। প্যাট্রিক কী পেলো রেজাল্ট, এ, মানে বেস্ট গ্রেড যেটা সে।

0: সেটাই সে পেল। হিজ ক্লাসমেটস ওয়ের অ্যামেজড, তার যে ক্লাসমেট মানে শ্রেণীকক্ষে যে অন্যান্য ছাত্রছাত্রীরা ছিল তারা কিরকম মানে অবাক হয়ে গেল, এটা কি হলো, যে হোমওয়ার্ক কি করতো না সে এ পেয়ে গেল কেমন করে। হিজ টিচার্স স্মাইল্ড অ্যান্ড ওয়ের ফুল অফ প্রেজ, তার যে শিক্ষক শিক্ষিকারা ছিল তারা তার সঙ্গে হেসে কথা বলছে এবং তারা কি তার প্রশংসা করে যাচ্ছে, ফুল অফ প্রেজ মানে অনেক প্রশংসা করছে তার। অ্যান্ড হিজ প্যারেন্টস, তার বাবা মায়ের অবস্থা কি, দে ওয়ান্ডার্ড হোয়াট হ্যাড হ্যাপেন টু প্যাট্রিক, তারা বিস্মিত হয়ে গেল, অবাক হয়ে গেল, প্যাট্রিকের সঙ্গে এটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারছি না। হি ওয়াজ নাও দ্য মডেল কিড, সে এখন একজন আদর্শ বাচ্চা। ক্লিন হিজ রুম, ডিড হিজ চোর্স, ওয়াজ চিয়ারফুল, নেভার রুড, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তারপর সে কি করলো, সে একজন এখন আদর্শ বাচ্চা হয়ে গেল। আদর্শ মানে কি, মডেল কিড মানে হলো আদর্শ বাচ্চা, যাকে দেখে আমরা শিখি বা যার মতো আমরা হতে চাই, ঠিক আছে। তো সে কী কী করতো দেখো, সে তো তার যে পড়াশোনা যেখানে আছে সেখানে তো এ পেয়েই গেছে, ঠিক আছে। সে তার পাশাপাশি কী করতো, ক্লিনড হিজ রুম, তার রুম পরিষ্কার করতো, তার সে কখনোই বিরক্ত হতো না, সবসময় উৎফুল্লিত থাকতো মানে খুব আনন্দ নিয়ে থাকতো, কখনো কারোর সঙ্গে বাজে ব্যবহার করতো না। চোর্স কথা হতো হলো দৈনন্দিন যে কাজগুলো করতে হয় আমাদের বাড়িতে, সে কাজগুলোর কথা এখানে বলেছে। তো সেই কাজগুলো করতো, লাইক হি হ্যাড ডেভেলপড এ হোল নিউ অ্যাটিটিউড। তাহলে সব কিছু মিলে একটা যেমন নতুন একটা চরিত্র গঠন হয়ে গেল, কার, প্যাট্রিকের, মানে সে আর এখন আগের প্যাট্রিক নেই, সে এখন একজন নতুন প্যাট্রিক যাকে আমরা ঠিক মানে মিলিয়ে নিতে পারছি না আগের প্যাট্রিকের সঙ্গে। ইউ সি ইন দ্য এন্ড, শেষে দেখো প্যাট্রিক স্টিল থট হি হ্যাড মেড দ্যাট দ্য টাইনি ম্যান ডু অল হিজ হোমওয়ার্ক। শেষে তুমি দেখো প্যাট্রিক এখনও মনে করছে যে ওই টাইনি ম্যানটা ছিল সে তার হোমওয়ার্কগুলো সব কিছু করে দিয়েছে। বাট আই উইল শেয়ার এ সিক্রেট জাস্ট বিটুইন ইউ অ্যান্ড মি, কিন্তু আমি তোমাকে একটা সিক্রেট বলছি যেটা তোমার এবং আমার মাঝখানেই থাকবে, সেটা বাইরে কোথাও যাবে না। ইট ওয়াজ নট দ্য এলফ, প্যাট্রিক হ্যাড ডান ইট হিমসেলফ, এটা এলফ নয় বা জাদুকর নয় বা টাইনি ম্যান নয় যে কাজগুলো করেছে, কাজগুলো করেছে প্যাট্রিক হিমসেলফ, প্যাট্রিক নিজেই সেই কাজগুলো করেছে। আমরা এখানে যে গল্পটা পড়লাম সেখানে দেখো হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক গল্পটি ক্যারল মোর একটা কৌতুকপূর্ণ শিক্ষামূলক গল্প হিসাবে এখানে লিখেছেন। ইজ আ হিউমারাস স্টোরি উইথ এ মরাল, যেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। কী শিক্ষা পাই, গল্পের শেষে আমরা দেখি যে প্যাট্রিক নিজের কাজগুলো নিজেই সব কিছু সম্পন্ন করেছে, নিজের হোমওয়ার্কগুলো করেছে। গল্পটি রচিত হয়েছে কেন, আমরা যেন নিজেদের কাজ নিজেরাই করি। আর আমরা যদি গল্পের টাইটেলে যাই, হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক, প্যাট্রিকের কাজগুলো কে করেছে, সেখানে আমরা দেখব যে মনে হচ্ছে যেমন প্যাট্রিকের কাজগুলো সবটাই অন্য কেউ করেছে, এবং তাই গল্পে আমরা দেখলাম যে লিটল এলফ বা টাইনি ম্যান যে সেই সবটা কাজ করেছে। কিন্তু লেখক আমাদের গল্পটা যেন খুব একটা মানে ক্লান্তিকর না হয় বা তোমাদের কাছে যেন বোর না হয়, তোমাদের কাছে যেন আরও আকর্ষিত হয়, সে কারণে লেখক শিরোনামে এই অলঙ্কারগুলি ব্যবহার করেছেন। তোমরা আসলে বুঝতে পেরেছো যে নিজের কাজ নিজেই করেছে। সেখানে তোমাদের আরেকটু বলি, প্যাট্রিকের যখন 35 days সেমিস্টার শেষ করার কথা ছিল তখন সেখান থেকে আমরা বুঝতে পারি সেমিস্টার তো শুধুমাত্র 35 দিনের হয় না, সেটা মোটামুটি কয়েক মাস সময়ের হয়। তাহলে আমরা যদি আগে থেকে আমাদের কাজগুলি গুছিয়ে নিই তাহলে কি আমাদের সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে এবং সময়ে আমরা ভালো রেজাল্ট পেতে পারি। গল্পটা ভালো করে পড়লে তোমরা প্রশ্নগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে। আজ তাহলে এতটুকুই থাক।
1: শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে দুক্ষণ ষষ্ঠ শ্রেণীর ইংরেজি গল্প হু ডিড প্যাট্রিক্স হোমওয়ার্ক সম্পর্কে পাঠ দিলেন বর্দোয়ালী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা মৌসুমী দাস। আকাশবাণী আগরতলা।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছে আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। ঘরগৃহস্থের আসর সন্ধ্যে 6:30, এরপরেই শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সংবাদ বিচিত্রা রাত 8:05, হিন্দি ছায়াছবির গান শুনবেন রাত 8:15, আধুনিক গান শুনবেন রাত 8:30, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়, রাত 9 রবীন্দ্রসঙ্গীত শিল্পী স্বপন বসু। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, রাত 9:30 ক্রীড়া প্রসঙ্গ। কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 আধুনিক গান শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র। ককবরক অনুষ্ঠানে থাকছে আচু আচুইনি কথমা পাণ্ডা সন্ধ্যে 7। শুনলেন আমাদের আজ রাতের পরবর্তী অনুষ্ঠান সূচি। এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা ও তার পার্শ্ববর্তী এলাকাসমূহে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.2°C। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 78%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 32°C এবং 26°C-এর মধ্যে। গত 24 ঘন্টায় মোট বৃষ্টিপাতের পরিমাণ 14.8 mm। ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়, খোয়াই জেলায়, সিপাহীজলা জেলা, গোমতী জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, আকাশবাণী আগরতলা।

একটি বিশেষ ঘোষণা, বর্ষাকালে সুস্থ থাকার জন্য কিছু সতর্কবার্তা। সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করুন। রাস্তার ধারের কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হজম শক্তি বাড়াতে এবং পেটের সংক্রমণ এড়াতে ডায়েটে টক দই, লেবু এবং ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল রাখুন। বৃষ্টিতে ভিজলে দ্রুত বাড়ি ফিরে গা মুছে শুকনো এবং পরিষ্কার পোশাক পরে নিন। বাইরে থেকে এসে বা খাবার খাওয়ার আগে ভালো করে হাত ধুয়ে নিন। চোখ ওঠা বা ত্বকের অ্যালার্জি থেকে বাঁচাতে চোখে হাত দেওয়া থেকে বিরত থাকুন এবং ত্বক পরিষ্কার রাখুন। ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো রোগ থেকে বাঁচতে বাড়ির চারপাশের টব, ড্রেন বা নর্দমায় জল জমতে দেবেন না। মশার উপদ্রব কমাতে মশারি ব্যবহার করুন এবং প্রয়োজনে মশা তাড়ানোর ক্রিম বা লিকুইড ব্যবহার করুন। আর্দ্রতার কারণে রান্নাঘরের মশলায় যাতে ছত্রাক না পড়ে তাই সবসময় বায়ুরোধী কৌটো ব্যবহার করুন। স্যাঁতস্যাঁতে পরিবেশ দ্রুত ব্যাকটেরিয়া ও ছত্রাক বাড়ে। রান্নাঘর, বাথরুম এবং ঘরের মেঝে সবসময় শুকনো এবং পরিষ্কার রাখুন। ঘোষণাটি শুনলেন।

0: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ঘর গৃহস্থের আসর।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা।
2: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে,
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
3: এক প্রকার সে পিএম জয় অব গরিবো কে জয় বন গই।
4: দেশ

0: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना के तहत लगभग 60 करोड़ लोग बने हैं 5 लाख रुपए के मुफ्त उपचार के हकदार। अब तक 12 करोड़ से भी ज्यादा मुफ्त उपचार किए जा चुके हैं, जिससे गरीब परिवारों के चिकित्सा खर्च में लगभग 2 लाख करोड़ रुपए की बचत हुई। आज ही आयुष्मान ऐप डाउनलोड कर आयुष्मान कार्ड बनाएं। ज्यादा जानकारी के लिए 1-4-5-5-5 पर कॉल करें।
1: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় কৃষক বন্ধুরা। আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে আমরা অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কৃষক বন্ধুরা, বর্ষাকালে কৃষকদের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো বিভিন্ন রোগপোকা, আগাছা এবং প্রাকৃতিক প্রতিকূলতার হাত থেকে ফসলকে রক্ষা করা। সঠিক সময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারলে যেমন ফসলের ক্ষতি কমানো যায়, তেমনি উৎপাদনও কিন্তু বৃদ্ধি করা সম্ভব। কৃষকদের এ বিষয়ে সচেতন এবং দক্ষ করে তুলতেই ভারত সরকার কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন। এই গুরুত্বপূর্ণ উদ্যোগটা নিয়েই আজকে আমাদের অনুষ্ঠান। আর এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মন্দিরা চক্রবর্তী, বিষয় বিশেষজ্ঞ, কৃষি বিজ্ঞান কেন্দ্র বেলবাড়ি। তার কাছ থেকে আমরা জানব কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান সম্পর্কে। ডক্টর মন্দিরা চক্রবর্তী, আপনাকে আমাদের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শুরুতেই আপনি কি বলতে চাইবেন, এই যে কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এই অভিযান বলতে আমরা ঠিক কি বুঝবো, এই কর্মসূচির মূল উদ্দেশ্যই বা কি?
2: ভারতবর্ষ আমরা জানি একটা কৃষি নির্ভর দেশ, এবং এই দেশের খাদ্য নিরাপত্তা, কৃষকের জীবিকা এবং গ্রামীণ অর্থনীতি যেটা রয়েছে তার মূল ভিত্তি হচ্ছে কৃষি জমি এবং তার উর্বরতা। কিন্তু দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার মাটির জৈব কার্বনের পরিমাণ কমিয়ে দিচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, জল সংকট এবং এক ফসলি যে চাষের জমি রয়েছে তার স্বাস্থ্যের ক্রমশই অবনতি ঘটছে। তো এই উদ্দেশ্যেই ভারত সরকার গত জুন মাসের 1 তারিখ থেকে 30 তারিখ অবধি ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছে, যাতে করে ক্ষেতের উর্বরতা ফিরে আসে। এই উদ্দেশ্য নিয়ে এটাই এর মূল লক্ষ্য। এবং যদি আরেকটু বিশদভাবে বলি, কৃষি জমির উর্বরতা এবং স্বাস্থ্য রক্ষা করা, মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করা, অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমানো, প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি ও পুনর্জীবনমূলক কৃষি ব্যবস্থা বা রিজেনারেটিভ এগ্রিকালচার যাকে বলা হয়, সেই সমস্ত কৃষি ব্যবস্থার প্রসার ঘটানো, জল সংরক্ষণ ও দক্ষ সেচ ব্যবস্থার প্রচার করা এবং কৃষি উৎপাদনের খরচ কমিয়ে কৃষকের আয় বৃদ্ধি করা, এটাই হচ্ছে মূল।
1: এখন কিন্তু দেখা যাচ্ছে যে এই বর্তমান সময়ে অনাবাদি জমি প্রচুর পরিমাণে বাড়ছে, খালি জমি পড়ে থাকছে দিনের পর দিন, কৃষকরা চাষ করছেন না, মানে লাভবান হচ্ছেন না তাই বলে চাষ করছেন না, বিভিন্ন রকমের সমস্যায় আপনি বিভিন্ন দিকেই দেখতে পাবেন যে জমি এমনিতেই পড়ে রয়েছে এবং তাতে হয়তো বা গোচারণ ভূমি তৈরি হয়েছে। এগুলো নিয়েও কি সচেতন করার কাজ হচ্ছে এই প্রকল্পের মধ্যে?
2: হ্যাঁ, এগুলো একটা এই প্রকল্পের একটা অ্যাসপেক্ট। যেমন আমি যদি আমাদের ত্রিপুরা রাজ্যের কথাই ধরি, যদি ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের কথাই ধরি, দেখা যায় যে গত বছরে আমন খন্দে প্রায় 15,600 হেক্টরের মতো আমন ধান চাষ হয়েছে, কিন্তু ধান কাটার পর দেখা গেছে যে পুরোটা জমি খালি রেখে দেওয়া হয়েছে, যেটাকে আমরা রাইস ফেলো বা ধানের পরবর্তী অনাবাদি জমি বলে থাকি। তো এই রাইস ফেলো

0: দেখা যাচ্ছে যে কৃষকরা কোথাও কোথাও কিছুই লাগাচ্ছে না।
1: হুম,
0: এটার একটা মূল কারণ হচ্ছে যেটা, যেখানে সেচের ব্যবস্থা নেই সেখানে রবি ফসল করা যায় না। আর দুই হচ্ছে, ফার্মার্স যারা রয়েছেন তারা যদি সেচের ব্যবস্থা দিয়ে কোনো লাভজনক ফসল না করতে পারেন, তারা উৎসাহ দেখান না। কিন্তু এই সমস্ত জমিকেও কিন্তু আমরা আবাদি করে তুলতে পারি। এর মধ্যে এই সমস্ত জমি যেগুলো রয়েছে, যেগুলোকে আমরা রাইস ফেলো বলছি, এর মধ্যে যে উদ্বৃত্ত তস রয়েছে বা ময়েশ্চার রয়েছে, সেই ময়েশ্চারকে কাজে লাগিয়ে কিন্তু আমরা কিছু কিছু স্বল্পকালীন ফসল লাগাতে পারি, যেমন ডালশস্য, তৈলবীজ। ডালশস্যের মধ্যে মূলত আমরা মাসকলাই, মুগ, মসুর ডাল এগুলি লাগাতে পারি। এগুলি অল্প উদ্বৃত্ত তসে খুব সুন্দর করে চলে আসে। এবং তৈলবীজের মধ্যে রয়েছে তরিয়াস, যেটা শস্যের আরেকটা কি বলবো অংশ বা আরেকটা বিভাগ বলতে পারেন, ওই তরি শস্যটাকে আমরা লাগাতে পারি। এবং এই সমস্ত ক্ষেত্রে কৃষক ভাইদের কি করতে হবে, প্রথমেই যেটা করতে হবে, আমরা যে ধানটা নিচ্ছি সেই ধানটা যেন কোনোভাবেই লং ডিউরেশন বা বেশি দিনের ধান না হয়, স্বল্পকালীন ধান নিতে হবে, শর্ট ডিউরেশন ধান নিতে হবে। এবং
1: উন্নত জাতের যে ধান,
0: শর্ট ডিউরেশন উন্নত জাত, অফকোর্স উন্নত জাত, কিন্তু শর্ট ডিউরেশন ধান নিতে হবে, যাতে করে যে তসটা উদ্বৃত্ত থাকে এই তসটাকে কাজে লাগিয়ে আমরা স্বল্পকালীন ফসল লাগাতে পারি তার পরবর্তী জমিতে।
1: হ্যাঁ, দেখা যাচ্ছে বর্তমান সময়ে যুবাদের মধ্যে যে তার মা বাবা বা এর আগের জেনারেশন চাষবাস করেছেন কিন্তু তারা আগ্রহী নয় চাষবাসে, তারা অন্য কাজে আগ্রহী, এবং এক্ষেত্রে দেখা যায় যে অন্য কাজ কর্ম না পেয়ে তারা বিপদগামী হচ্ছে, নেশায় ডুবে যাচ্ছে, এরকম অনেক রকমের সমস্যা কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তো এই যে এদের জমি রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু চাষবাস করছে না, হ্যাঁ, কাজ না পেয়ে অন্যদিকে চলে যাচ্ছে, এদেরকে সঠিক পথে আনার জন্যও কি এই প্রকল্পে কোনো ব্যবস্থা রয়েছে?
0: এই প্রকল্প অ্যাকচুয়ালি মূলত জমির স্বাস্থ্যের উপর মূলত এটা এমফাসিস দিচ্ছে। আর যেটা আপনি বলছেন যে আজকাল অনেক যুবা বা এই রুরাল ইউথ যেটা যারা রয়েছেন, যারা ডাইভার্ট হয়ে যাচ্ছেন, বাবা হয়তো কৃষি জমি করছেন, ওনারা হয়তো কৃষি জমি করতে চাইছেন না, সেই ক্ষেত্রে ভারত সরকারের কিন্তু অনেক রকমের স্কিম রয়েছে, যেমন স্কিল ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং রয়েছে। এটা শুধু যে এগ্রিকালচারের ওপরই আছে এরকম না, এটা বিভিন্ন বিষয়ের উপর হতে পারে, হয়তো ইলেকট্রিকের ওয়্যারিং শেখানোর উপর রয়েছে, বা মেকানিক্সের, ধরুন ট্রাক্টর কী করে ঠিক করবে, পাওয়ার টিলার কী, এইসব বিষয়ের উপর রয়েছে। তাছাড়া এগ্রিকালচার তো অবশ্যই রয়েছে, যেমন সেকেন্ডারি এগ্রিকালচার আছে, মাশরুম উৎপাদন করে কীভাবে এরা জীবিকা নির্বাহ করতে পারে, ভার্মি কম্পোস্ট করে কীভাবে করতে পারে, মধুমক্ষির চাষ করে কীভাবে করতে পারে, এইসব বিষয়ের উপর কিন্তু ভারত সরকার স্কিল ট্রেনিং দিয়ে যাচ্ছে। স্কিল ডেভেলপমেন্ট একটা ডিভিশন রয়েছে ভারত সরকারের। তাছাড়া আপনার ফার্টিলাইজারের যদি কেউ এজেন্সি নিতে যায় বা পেস্টিসাইড এজেন্সি নিতে চাইলো, ওনাদের জন্য কিন্তু 15 দিন বা 1 মাস ব্যাপী অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে।
1: আচ্ছা, মানে ঘটনাটা মনে পড়ে গেল বলে আপনার সঙ্গে কথা বলে নিলাম, আবার মূল আলোচনায় ফিরে আসি। সেখানটায় যেটা বলবো আপনাকে যে বর্তমানে কৃষকদের ক্ষেতের যে সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যাগুলো কী কী এবং এর থেকে বেরিয়ে আসার উপায়টা কী? ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে তো এটা পড়ছে।
0: হ্যাঁ, যেটা বড় সমস্যা হচ্ছে আমাদের, যেটা ত্রিপুরা, ধরুন ত্রিপুরা বা নর্থ ইস্ট, তাও অনেকটাই সমস্যা থেকে একটু দূরেই রয়েছে। যেমন যদি আমরা যদি একটু দেখি যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, বড় বড় রাজ্য, পাঞ্জাব, হরিয়ানা, যারা কৃষিতে খুবই উন্নত, ওনারা কী করছেন, প্রচুর পরিমাণে রাসায়নিক সার দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন, তো ওদের জমির অবস্থা কিন্তু দিন দিন খারাপ হয়ে আসছে। তুলনামূলকভাবে আমরা কম ইউজ করছি। যদি অ্যাজ এ হোল ত্রিপুরা আপনি দেখেন, আমরা জমিতে প্রায় প্রতি হেক্টারে 57 কেজি পার হেক্টার একটা ফার্টিলাইজার ডোজ ইউজ করছি, যেটা ওই যদি পাঞ্জাব হরিয়ানার দিকে তাকান আপনি, এটা থেকে অনেকটাই কম। তো আজকের দিনে দাঁড়িয়ে যেটা কৃষক ভাইদের বলতে হবে, সবচেয়ে আগে যে জমিতে যথেচ্ছভাবে সার প্রয়োগ করা যাবে না। সার, অতিরিক্ত সার প্রয়োগের ফলে কী হচ্ছে, জমি টাইট হয়ে যাচ্ছে, জমির গঠন বা গ্রথন, স্ট্রাকচার এবং টেক্সচার যেটাকে বলা হয় ইংরেজিতে, এইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং জমিতে যে উপকারী জীবাণু আছে

0: বা আমরা তো বলি কেঁচো হচ্ছে বা আর্থওয়ার্ম হচ্ছে কৃষকের বন্ধু, এইগুলো মরে যাচ্ছে।
1: হুম,
0: তো
1: অতিরিক্ত,
0: প্রথমে যেটা করতে হবে, কৃষক ভাইদের যে উদ্যোগটা নিতে হবে সেটার প্রথমটাই হচ্ছে হচ্ছে মাটি আমাদের পরীক্ষা করতে হবে। মাটি পরীক্ষা করে যেটাই দেব, যে খাবার দেব, যে ছোট থেকেই দেব, মাটি পরীক্ষা করে দিতে হবে। অ্যাক্সেস দেওয়া চলবে না, এতে মাটিও নষ্ট হবে, পাশাপাশি আপনার খরচের উৎপাদনের
1: খরচও বেড়ে
0: খরচ
1: যাচ্ছে, উৎপাদন
0: খরচটা
1: কমে যাচ্ছে।
0: খরচটা বেড়ে যাবে।
1: খরচা একদিকে বাড়ছে আর সারের, আর অন্যদিকে আরেকটা লস হচ্ছে উৎপাদনটা কমে যাচ্ছে।
0: তাছাড়া তো
1: হ্যাঁ,
0: বাস্তুতন্ত্রের উপর একটা বিশাল আঘাত
1: বিশাল প্রভাব
0: পড়ছে।
1: পড়ছে। শুধু খাবার দিলেই তো হবে না, খাবারটা খেতে হবে তো। যদি নাই খেতে পারে তাহলে এটা নেবে কী করে, পুষ্টি তার মধ্যে যাবে কী করে? তাই কৃষক বন্ধুদের আমরা এটাই বলতে পারি এই অনুষ্ঠান থেকে, যে আপনারা কতখানি সার কতখানি জায়গাতে বা কোন ফসলের জন্য ব্যবহার করবেন সেটা কোনো কৃষি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে নিন, তাই তো?
0: একদম
1: আপনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্র যেগুলো রয়েছে ওখানটা থেকে কি মানে কৃষকরা সাহায্য পেতে পারেন এই সমস্ত পরামর্শের জন্য?
0: হ্যাঁ, আমরা সচেতনতামূলক শিবির করে থাকি
1: হুম
0: বিভিন্ন
1: হুম
0: বিষয়ের উপর। যেমন গত মাসে ছিল 1 মাসব্যাপী আমাদের ক্ষেত বাঁচা অভিযান, এটার মধ্যে আমরা বিভিন্ন বিষয়ের উপর সচেতন করেছি কৃষক ভাইদের। প্রথমে যেমন মাটির স্বাস্থ্য পরীক্ষা, তারপর মাটির স্বাস্থ্য পরীক্ষার পর যে স্বাস্থ্য কার্ডটা ওদের হাতে আসে সেটাকে ওরা কিভাবে ব্যবহার করবে। তাছাড়া বিভিন্ন রকমের জিনিস আছে, যেমন যন্ত্র বা অস্ত্র বলতে পারেন আপনার, যেটা লিফ কালার চার্ট রয়েছে, যেমন ধানে আমরা চাপান সার, ধানে আমরা সার দেই, প্রথমে লাগানোর সময় সার দেই, পরে পরবর্তীতে 2 বার সার দিই, পরবর্তীতে যে সারটা দিচ্ছি এই সারটা কিন্তু আমরা এস্কেপ করতে পারি, আমরা না দিলেও পারি। সেটার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, একটা লিফ কালার চার্ট বলে একটা চার্ট রয়েছে, 6টা প্যানেল রয়েছে, ওই প্যানেলটা বা কালার চার্টটা আমরা পাতার সাথে মিলিয়ে দেখতে পারি আদৌ কি সারের দরকার না সারের দরকার নেই। তো এই সমস্ত ছোট ছোট যে টিপসগুলো আমরা বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামে ফার্মার্সদেরকে বলে দিচ্ছি। এর আগে জুন মাসের আগে আমরা এপ্রিল মাস থেকে শুরু করেছি সুষম সারের কিভাবে আমরা সুষম
1: ব্যবহার
0: সার
1: করবো।
0: জমিতে দেব।
1: হুম হুম
0: যেমন আমরা দেখছি যে একতরফা আমরা প্রচুর পরিমাণে ইউরিয়া ঢেলে যাচ্ছি, কিন্তু সুপারফসফেটের পটাশ যেটা রয়েছে সেটা কিন্তু আমরা সেই পরিমাণে দিচ্ছি না। তো এখানে কি হচ্ছে যে আমরা সুষমভাবে সব খাবার দিচ্ছি না।
1: হুম
0: তো একটা গাছের বৃদ্ধির জন্য বা ভালো ফলন পাওয়ার জন্য প্রত্যেকটা উৎস থেকে কিন্তু আমাদের সুষমভাবে খাবারটা জমিতে দিতে হবে, যাতে করে গাছ সমস্ত রকমের খাবার এটাকে টানতে পারে।
1: একদম, মানে সারটা সুষম হতে হবে, সুষম সার না হলে সেক্ষেত্রে গাছের যে বৃদ্ধিটা সেটা
0: ব্যাহত
1: ঠিকঠাক
0: হবে
1: হবে
0: না।
1: না, ব্যাহত হবে। তো এটা তো সার প্রয়োগ সম্পর্কে গেল। এই ক্ষেত বাঁচাও অভিযানে মানে আর কি কি সমস্যার কথা আপনারা তুলে ধরছেন?
0: ক্ষেত বাঁচাও অভিযানের মধ্যে দিয়ে আমরা কৃষক ভাইদের আরও কিছু বিষয়ে আমরা সচেতন করছি, যে কেমিক্যালটা যতটা সম্ভব কম করে দিতে এবং ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা যাতে করা হয়। যে পরিমাণ খাবারের দরকার ওই খাবারটা শুধু কেমিক্যাল জাতীয় সার থেকে না দিয়ে আমরা জৈব সার রয়েছে, তারপর আপনার ভার্মি
1: ভার্মি
0: কম্পোস্ট
1: কম্পোস্ট,
0: রয়েছে, ফার্ম অ্যাড ম্যানিউর রয়েছে, গোবর সার রয়েছে, সমস্ত কিছু থেকে আমরা দিতে পারি। তাছাড়া আজকাল একটা ট্রেন্ড এসছে না, শুরু করা হয়েছে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে 2023 সাল থেকে এটা ভারতবর্ষে চালু হয়েছে, যেটা হচ্ছে ন্যাচারাল ফার্মিং বা
1: ন্যাচারাল ফার্মিং,
0: প্রাকৃতিক
1: প্রাকৃতিক
0: কৃষি।
1: চাষ।
0: প্রাকৃতিক কৃষিতে কিন্তু খরচা খুব কম এবং প্রকৃতিতে যেসব উপাদান পাওয়া যায় সে সমস্ত উপাদান দিয়ে কিন্তু প্রাকৃতিক কৃষির যে কম্পোনেন্টগুলি রয়েছে সেই কম্পোনেন্টগুলি তৈরি করা হয়। তো এইগুলিতে খরচাও কম, তাছাড়া গাছের মাটির জন্য খুব ভালো, মাটির স্বাস্থ্য রক্ষায় খুব
1: পুরোটাই পুরোটাই
0: ভালো,
1: পরিবেশ
0: হ্যাঁ
1: বান্ধব।
0: পরিবেশ বান্ধব এবং এটা ইকোসিস্টেমটাকেও ভালো রাখতে চেষ্টা করে।
1: এরকমটা যদি আমরা সবাই মিলে করতে পারি, হয়তোবা প্রথম প্রথম ফলনটা কম হবে, হ্যাঁ, আর্থিকভাবে হয়তোবা সেই অর্থে লাভবান হবেন না, কিন্তু ধীরে ধীরে তো সেটা জায়গায় চলে আসবে এবং তখন শুধু যে ফসল সেটাই নয়, পুরো প্রকৃতি একটু অন্যরকম হয়ে যাবে, সবুজে ভরে যাবে, সবুজে সবুজে ভরে যাবে আমাদের এই দেশটা, তাই তো? তাই আমাদের ভারত সরকার প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে প্রাকৃতিক কৃষিটাকে কীভাবে উৎসাহিত করা যায়, কীভাবে বাড়ানো যায়, তাই তো?
0: হ্যাঁ একদম।

0: কারণ প্রাকৃতিক কৃষি আমাদের মূল লক্ষ্যই হচ্ছে, যাতে প্রকৃতিতে যে সমস্ত উপাদান রয়েছে সেই সমস্ত উপাদান ইউজ করে যাতে যে সমস্ত কৃষিকাজে যে সমস্ত খাবার দিতে হবে বা কৃষিকাজে কৃষি গাছ লাগালে রোগ পোকা ধরবেই আসবেই, এই রোগ পোকার হাত থেকে কিভাবে আমরা রক্ষা করতে পারবো, সমস্ত উপাদান যে কম্পোনেন্টগুলি আমরা তৈরি করব সমস্ত প্রকৃতির মধ্যেই আছে। যেমন আমি একটু যদি একটু বিশদভাবে যদি বলি, প্রাকৃতিক কৃষির মধ্যে আমরা কিছু কিছু কম্পোনেন্ট ব্যবহার করছি বা প্রাকৃতিক কৃষির উপাদান বলতে পারেন, যেমন বীজামৃত, জীবামৃত, তারপর রোগ পোকা নিয়ন্ত্রণের জন্য আমরা ইউজ করছি নিমাস্ত্র, অগ্নিঅস্ত্র এবং ব্রহ্মাস্ত্র। এই সমস্ত উপাদানগুলি কিন্তু আমাদের প্রকৃতিতে যেসব গাছপালা রয়েছে, হ্যাঁ, এবং আমাদের যে কিছু কয়েকটা জিনিস বাদ দিয়ে, যেমন গুড়, বেসন এবং কাঁচা লঙ্কা, রসুন, কয়েকটা জিনিস আমাদের লাগে এক্সট্রা এটা বানাতে গেলে, আর বাকি হচ্ছে দেশি গরুর গোবর লাগে, দেশি গরুর গোমূত্র। তো এইগুলো তো সবার বাড়িতে থাকে কৃষকদের, দেশি গরু একটা ইন জেনারেল সবার বাড়িতে আছে একটা করে, তো একটা দেশি গরু বাড়িতে একখানি বা দোকানি খেতের জন্য যথেষ্ট। তো ওইগুলো দিয়ে বানানো হয়, এবং যত বাড়িতে যত রকমের পাতা রয়েছে, ধরুন নিম পাতা, তারপর পেয়ারা গাছের পাতা, আম পাতা, পেঁপে পাতা, এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু তৈরি হয় জিনিস।
1: পেয়ারা গাছের পাতা তো মানুষের জন্য উপকারী,
0: খুব উপকারী, দাঁতের ব্যথা টাথা হলে লাগানো যায় কচি পেয়ারা গাছের পাতা। তো এই সমস্ত জিনিসই কিন্তু ব্যবহার হচ্ছে, কোনো বাইরের জিনিস না।
1: এবং এটা সময় ধীরে ধীরে কমে আসছে, জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু এই যে ফসল সুরক্ষায় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এই যে নতুন চ্যালেঞ্জগুলো তৈরি হচ্ছে, এগুলো এই প্রাকৃতিক যে চাষ, এই প্রাকৃতিক চাষ কিংবা ন্যাচারাল ফার্মিং যেটাই বলেন, এছাড়া জৈব চাষ যেটা, ওইগুলোতে মানে কতটা এই চ্যালেঞ্জটা দূর করা সম্ভব?
0: জলবায়ুর যে আজকাল পরিবর্তন হচ্ছে, আজকাল চারদিকে
1: প্রাক বর্ষায় প্রচুর বৃষ্টিপাত হয়েছে আমাদের এই রাজ্যে, সেটা কি বলবো, গড় বৃষ্টিপাতের চেয়েও বেশি হয়ে গেছে হয়তো, কিন্তু এখন বর্ষা এসছে, যবে থেকে বর্ষা এসছে বৃষ্টিটা কিন্তু নেই। হ্যাঁ, এটা তো আবহাওয়ার পরিবর্তন।
0: হ্যাঁ, আবহাওয়ার পরিবর্তন একবারে।
1: তো এই ব্যাপারটা মানে প্রাকৃতিক চাষ বা জৈব চাষ এগুলো কতটা মানে
0: প্রাকৃতিক চাষ আর জৈব চাষ সঙ্গে যদি বলি, জলবায়ু পরিবর্তন আজকাল চারিদিকে চলছে ক্লাইমেট রেজিলিয়েন্ট এগ্রিকালচার, আর আপনি যদি ক্লাইমেট রেজিলিয়েন্ট কালচার বা জলবায়ু পরিবর্তনের কথা ভাবেন, তাহলে প্রাকৃতিক কৃষি এবং জৈব কৃষি দুটোই সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। যেমন মাটিতে যদি তস না থাকে, জল না থাকে, আর আপনি যদি ইউরিয়া সার ঢাললেন, তাহলে কিন্তু গাছ কিন্তু জ্বলে যাবে। আর প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষিতে আমরা যে সমস্ত উপাদান ব্যবহার করছি মাটিতে, অ্যাপ্লাই করছি গাছের খাবারের জন্য, যেটাকে গাছ খাবার হিসাবে টানে, সেইগুলো দিলে কিন্তু ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটিটা বেড়ে যায় মাটির জৈব পদার্থ। এগুলোর প্রাকৃতিক কৃষি বা জৈব কৃষির উপাদানের মূল উদ্দেশ্য, অ্যাপ্লাই করার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে মাটির ওয়াটার হোল্ডিং বা জল ধারণ ক্ষমতাটা বৃদ্ধি করে। সেই ক্ষেত্রে যখন বৃষ্টিপাত একেবারেই নেই, খরা চলছে ধরুন, তখন মাটিতে এমনিতেই তস কম, তার উপরে যদি যেইটুকু তসই থাকে সেইটুকু যদি আমরা বাঁচিয়ে না রাখতে পারি, তাহলে তো আমাদের ফসলটা একেবারেই লস হয়ে যাবে।
1: আচ্ছা, শেষে যে প্রশ্নটা আপনাকে করব সেটা হচ্ছে, কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও কৃষকদের সাহায্যে কী কী প্রকল্প রয়েছে যাতে ওরা সরকারি সহায়তা পেতে পারে?
0: অ্যাকচুয়ালি যে প্রকল্পগুলির কথা যদি বলেন আপনি, অনেক রকমের প্রকল্প রয়েছে আজকাল। যেমন ক্ষেত বাঁচাও অভিযানের যে মূল অঙ্গগুলি রয়েছে, যেমন প্রাকৃতিক কৃষি, জৈব কৃষি, ইন্টিগ্রেটেড নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট, এইগুলোর উপর কিন্তু ভারত সরকারের প্রচুর স্কিম রয়েছে। যেমন ন্যাচারাল ফার্মিংয়ের কথা বলি বা প্রাকৃতিক কৃষির কথা যদি আমি বলি, 2023 সালের নভেম্বর মাস থেকে, সরি 2024 সালের নভেম্বর মাস থেকে শুরু হয়েছে ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং। এর আওতায় ধরুন গত বছর অবধি অ্যারাউন্ড 13,000-এর ওপর কৃষক ন্যাচারাল ফার্মিং করেছে। এটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার থেকে মূলত দেখা হচ্ছে, কৃষি বিজ্ঞান কেন্দ্র এটার একটা পার্ট, আমরা প্রশিক্ষণটা দিচ্ছি যারা কৃষক রয়েছে এবং যারা
1: ত্রিপুরা জুড়ে না একটা জেলা,
0: ত্রিপুরার কথাই বলছি, ত্রিপুরার। আর ন্যাচারাল ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং রয়েছে, তারপর জৈব কৃষির উপর রয়েছে এমওভিসি, ডিএনএআর যেটা অর্গানিক ফার্মিংয়ের একটা প্রজেক্ট রয়েছে, এগুলো কৃষক ভাইদের দেওয়া হচ্ছে বিভিন্নভাবে। কৃষক ভাইরা যারা ভাই বোনেরা রয়েছে, পুরো ত্রিপুরার কথাই বলছি, ভারতবর্ষের অনেক জায়গায় আছে এই কৃষকটা।

0: এরা কিন্তু এই প্রকল্পের বেনিফিশিয়ারি, ত্রিপুরার অনেক কৃষকই আছে।
1: আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষের দিকে, যেটা এবারে আপনার কাছে জানতে চাইব, আপনারা এই যে বিভিন্ন ধরনের শিবির করছেন, কৃষকদের কাছে ক্ষেত বাঁচাও অভিযান নিয়ে যাচ্ছেন, এতে কৃষকদের কীভাবে উৎসাহিত করছেন যে না আপনারা রাসায়নিক ছাড়ুন, এবারে প্রাকৃতিক চাষের দিকে আসুন কিংবা জৈব চাষের দিকে আসুন, ওরা কি মানছেন সেটা? কারণ হঠাৎ করে জৈব চাষ কিংবা প্রাকৃতিক চাষে তো ফলনটা অনেকটাই কমে যাবে।
0: হ্যাঁ, জৈব চাষ বা প্রাকৃতিক চাষে কি হয়, তৎক্ষণাৎ সেই ফলনটা চোখে দেখা যায় না, কারণ সয়েল ফার্টিলিটি জৈব চাষ বা প্রাকৃতিক চাষের মাধ্যমে যে মাটির উর্বরতা সেটা বিল্ড আপ হতে প্রায় 2-3 বছর সময় লাগে। কিন্তু কৃষক ভাইদের আমরা নানাভাবে অনুপ্রাণিত করছি, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, তাছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনী চাষ করছি, যেমন গ্রিন ম্যানিউরিং, সবুজ সার বা গ্রিন ম্যানিউরিং ক্রপস থাকে যেগুলিকে সবুজ সার বলা হয়, এইগুলোর ডেমনস্ট্রেশন করছি, প্রাকৃতিক কৃষির ডেমনস্ট্রেশন করছি, জৈব কৃষি ব্যবস্থাপনার উপর ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি,

0: তিন বছর সময় লাগে। কিন্তু কৃষক ভাইদের আমরা নানাভাবে অনুপ্রাণিত করছি, বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি, তাছাড়া আমরা বিভিন্ন প্রদর্শনী চাষ করছি, যেমন গ্রিন ম্যানিউরিং, সবুজ সার বা গ্রিন ম্যানিউরিং ক্রপস থাকে যেগুলিকে সবুজ সার বলা হয়, এইগুলোর ডেমনস্ট্রেশন করছি, প্রাকৃতিক কৃষি ডেমনস্ট্রেশন করছি, জৈব কৃষি ব্যবস্থাপনার উপর ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, এবং সমস্ত মানে বীজ ফিজ দিয়ে আমরা ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি, প্রাকৃতিক কৃষির উপাদানগুলি বানিয়ে দেখাচ্ছি এবং দিচ্ছি ওদেরকে, যারা ওরা অ্যাপ্লাই করে এটাকে সুফল নিজের চোখে দেখতে পারে।
1: না, যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে কৃষকরা কতটা অনুপ্রাণিত হচ্ছেন এতে এবং তারা কতটা এদিকটায় ঝুঁকছেন।
0: এটা কৃষকদের অনুপ্রেরণা বা কতটা অনুপ্রাণিত হচ্ছেন যদি এটা বলতে হয়, যে আমরা প্রায় গত এক বছর ধরে কিন্তু প্রাকৃতিক চাষবাসের উপর প্রচুর প্রশিক্ষণ কৃষক ভাইদের দিয়েছি, প্রায় মোর দেন 1000 কৃষক হবে। তো এখন কিন্তু ওনারা একটু একটু করে প্রাকৃতিক চাষের উপর মানে ডেমনস্ট্রেশন ইউনিট করছেন, অ্যাটলিস্ট ওরা নিজেরা যেটা খাবে এটা কিন্তু কিছু সংখ্যক কৃষক কিন্তু বা মোটামুটি একটা ভালো পার্সেন্টেজ কৃষক কিন্তু এগিয়ে এসছে প্রাকৃতিক চাষবাসে, উৎসাহিত হচ্ছে এবং নিজেদের খাওয়ার জিনিসটা কিন্তু এরা নিজেরাই তৈরি করছে প্রাকৃতিক চাষের মাধ্যমে।
1: এটাকে বোঝানোর চেষ্টা করছেন যে আপনি যে জৈব চাষটা করবেন কিংবা প্রাকৃতিক চাষটা করবেন, এর থেকে যে ফসলটা আসবে সেটা বাজারে আপনি অনেকটা বেশি দাম পাবেন, যখন আপনি বলবেন যে এটা রাসায়নিক সার দিয়ে তৈরি করিনি, এটা জৈব সার দিয়ে করেছে কিংবা প্রাকৃতিকভাবে চাষ করেছে, তখন তো স্বাভাবিকভাবেই এটার দামটা অনেক বেশি হবে এবং মানুষ সেটা নেবেনও খুব বেশি, কারণ সবাই কিন্তু এখন স্বাস্থ্য সচেতন, ভালো খাবার নিতে চান, একটু দামে নেবেন কিন্তু ভালো জিনিস নেবেন, তাই তো? এই ব্যাপারটা কি আপনারা বোঝানোর চেষ্টা করছেন?
0: হ্যাঁ, এটা আমরা প্রত্যেকটা অ্যাওয়ারনেস ক্যাম্পের আমরা কৃষক ভাইদের অনুপ্রাণিত করছি এবং ভালোভাবে বুঝিয়ে বলছি, এবং এখন কিন্তু অনেক কৃষকরাই সচেতন। আর একটা কথা বলি এখানে, আমাদের যারা প্রাকৃতিক কৃষির দেখাশোনার দায়িত্বে কিন্তু কিছু কৃষি সখী রয়েছেন, প্রত্যেকটা ক্লাস্টারে কিন্তু দুজন করে কৃষি সখী আছে, যত ন্যাচারাল ফার্মিংয়ের ক্লাস্টার রয়েছে, তো ওনারা নিজেরাও প্রাকৃতিক চাষবাস করছেন, মানে একজন ফার্মার এবং পাশাপাশি কৃষি সখী অন্য ফার্মার্সদেরকেও বোঝাচ্ছেন, এবং ওনারা নিজে বলছেন যে আমরা যে প্রাকৃতিক চাষবাসের মধ্যে যে সমস্ত উপাদান তৈরি করছি বা যে সমস্ত ফলন পাচ্ছি সেইগুলোই আমরা বাজারে উচ্চ দামে বিক্রি করতে পারছি, এটা একটা আপনি সাকসেস বলতে পারেন। যদিও এটা একটা বড় পরিসরে নয়, কিন্তু ফার্মার্সরা কনভার্ট হচ্ছে, একটু একটু করে কিন্তু প্রাকৃতিক চাষের দিকে এগিয়ে চলছে।
1: একদমই, এইভাবে কিন্তু আমরা একটা সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো যেখানে রোগ বালাই কমে যাবে এবং মানুষ অযাচিত রোগের হাত থেকে অনেকটাই বাঁচতে পারবে। অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা আলোচনা করার জন্য। কৃষক বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন কৃষক সুরক্ষায় ক্ষেত বাঁচাও অভিযান, এ সম্পর্কে ডক্টর মন্দিরা চক্রবর্তীর সাক্ষাৎকার।
2: ঘর গৃহস্থের আসরে এবারে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী নির্মলেন্দু চৌধুরী।

গানটি শুনলেন মঞ্জু দাসের কণ্ঠে, শুনছিলেন লোকগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সেই সাথে আজকের ঘর গৃহস্থের আসরের এখানেই সমাপ্তি। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনি ভাসি খাপাংনি হামজময়া ফরি তাবক চ্যাংজাগ চিনি তিনি সানজা জড়ানি ককবরক আওয়াই পান্দা তিনি খানাবায়ন আচো আচেনি খাতুমানি পান্দা তিনি আচো আচেনি খাতুমানি পান্দাও কেরং কথমা খানাবায়ন সকাল তিনি ই সকাল কেরং কথমা সবাই খানার অনু সুবোধ দেব বর্মা খাতুমা পান্ডাও তিনি খানাবাইদি সকালজংমানি কেরং কথমা অ কেরং কথমা নো সাউই খানারে নাই মচাং সুবুদ দেবপুরমা
1: থাকো থাকো নাই ওয়াইসা সোনা কেরং কথমা সানানে সোনা কক কসার কামানি আবাসে মতমানে সংখ্যা নি নগ ফাইলাইছো
2: আও হাইলে হাই নাম তা বলো ইয়াক ইয়াক সইনাই দবা হাই সগাই আসুক তঙ্গানি সময় খাতা হাইলে নরফ
3: হাইবো সাকা নং সোনা তামং কেরং কথমা খানানে
2: নং নাং সং সাইদে বা সকাল বাকে

শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে ককবরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

সুরুদ্র, প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে দুটি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ

হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। আসছে বিস্তারিত খবরে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে দুটি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষার সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল দুটি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ 1 বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। এই নির্দেশ জারি করতে পারবেন রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট অথবা সরকার মনোনীত DIG পদমর্যাদার কোনো পুলিশ আধিকারিক। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এর অধীনে একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে, যারা বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে সম্পূর্ণ ক্ষতিপূরণ দোষীদের কাছ থেকে আদায় করবে। রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির 3 মনোনীত প্রার্থী সুখেন্দু শেখর রায়, প্রকাশ সিং বড়াইক এবং সুস্মিতা দেব আজ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা আসনে রাজ্যসভার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌমেন্দ্রনাথ দাসের হাতে মনোনয়নপত্র তুলে দেন তারা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 17 জুলাই, আগামী 24 জুলাই ভোট গ্রহণ। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর গত বৃহস্পতিবার বিজেপিতে যোগদান করেন এই 3 জন। কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। ন্যাশনাল অ্যাকশন ফর মেকানাইজড স্যানিটেশন ইকোসিস্টেম প্রকল্প চালু হওয়ার 3 বছর পূর্তি উপলক্ষে দিনটি পালিত হবে। মন্ত্রক জানিয়েছে, এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। এর পাশাপাশি দিব্য কলা মেলার আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন পুরসভা ও পুর নিগমগুলিতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পরিবেশ রক্ষায় নিকাশি ও সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারের কাজে যুক্ত ব্যক্তিসহ স্বচ্ছতা কর্মী, বর্জ্য গ্রাহক এবং মাথায় করে মল বহনকারীদের ভূমিকাকে সম্মান জানানোই দিনটি পালনের মূল উদ্দেশ্য। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এবং প্রতিমন্ত্রী রামদাস আঠাওয়ালে মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীরও সেখানে উপস্থিত থাকার কথা। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ভারতের মোট রপ্তানি মূল্য দাঁড়িয়েছে $23,200 কোটি। গত বছর একই সময়ের তুলনায় যা 11.37% বৃদ্ধি পেয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, জুন মাসে মোট রপ্তানির পরিমাণ $730 কোটি। জুন মাসে যেসব পণ্য রপ্তানি হয়েছে তার মধ্যে অন্যতম রত্ন ও অলঙ্কার, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং চাল। বৈদ্যুতিন পণ্য রপ্তানি গত বছর জুনের $400 কোটি 14 লক্ষ ডলারের তুলনায় বেড়ে $500 কোটি পৌঁছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সরকারি ব্যাংকগুলিকে প্রবাসী ভারতীয়দের কাছে আরও সক্রিয়ভাবে পৌঁছানোর এবং তাদের জন্য নতুন ও আকর্ষণীয় আমানত প্রকল্প চালুর আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ সরকারি ব্যাংক এবং সরকারি আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা জানান। অর্থমন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছ থেকে আমানত সংগ্রহের গতি বজায় রাখতে জনসংযোগ এবং সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। বৈঠকে বিভিন্ন সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ আধিকারিকরা রিজার্ভ ব্যাংকের সোয়াপ সুবিধা প্রকল্পের অগ্রগতি সম্পর্কে অর্থমন্ত্রীকে অবহিত করেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া মুম্বাইতে আজ তৃতীয় বার্ষিক অভ্যন্তরীণ ওম্বার্সম্যান সম্মেলনের আয়োজন করে। ব্যাংকের প্রতিনিধি, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্রেডিট ইনফরমেশন কোম্পানি এবং RBI ওম্বার্সম্যান এই সম্মেলনে যোগ দেন। RBI এর ডেপুটি গভর্নর শ্রী স্বামীনাথন জে তাঁর ভাষণে গ্রাহক পরিষেবা আরও জোরদার করে তোলার লক্ষ্যে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন। রাম মন্দির আর্থিক অনুদান তছরূপ মামলায় শীর্ষ আদালত উত্তরপ্রদেশ সরকার গঠিত বিশেষ তদন্তকারী দলকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে বলেছে। এর পাশাপাশি সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, উত্তরপ্রদেশ সরকার, শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টকে CBI তদন্তের বিষয়ে জমা পড়া আবেদনের ভিত্তিতে তাদের বক্তব্য জানাতে বলেছে।

0: বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় ভিয়েতনামে ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভিয়েতনাম এয়ারলাইন্স ফ্লাইট VN979 ভারতীয় সময় রাত 9টা 35 মিনিট নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ার সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল র্যাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্রসহ একাধিক সেনা ঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদে এই আক্রমণ। এদিকে ইরানও বলেছে, জর্ডান, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালাচ্ছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়নের বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শুরুর আগে ইউএর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন তিনি। সম্প্রতি রাশিয়ার সাধারণ নাগরিকদের ওপর চালানো হামলার প্রতিক্রিয়াতেই নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। চলতি বৈঠকে ইউক্রেনের সাধারণ নাগরিকদের দুরবস্থা পর্যালোচনা করা হবে। এছাড়াও পশ্চিম এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্য মন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। উল্লেখ্য, শ্রী গোয়েলের 5 দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত ও জাপান মুক্ত, অবাধ এবং নীতি নির্ভর ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গড়ে তোলার পক্ষে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। জাপানের টোকিওয় 8ম প্রতিরক্ষা নীতি বৈঠকে দুদেশের মধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে সুসংহত আলোচনা হয়। বৈঠকে দুপক্ষ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতাও পর্যালোচনা করেছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সিবি জর্জ, পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস্ল বার্তোস জিউস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বার্নৌস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হোসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হোসেন সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করে। তামিলনাড়ুর মাদুরাইয়ের কাছে মেলুরে এক বাস দুর্ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে। কোট্টাম্বাট্টি রোডের কাছে 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই বিপত্তি ঘটে। এদিকে মহারাষ্ট্রের পুনে সাসওয়ার জেরুরি রোডে পথ দুর্ঘটনায় 3 মহিলা পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আর চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাতঘরে, ক্রান্তি গড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। খেলার স্কোর, ভারত 225 ও 7 উইকেটে 341 ডিক্লেয়ার, ইংল্যান্ড 170 ও 186 রান। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালাস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে আজ থেকে সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে 2টি আইন কার্যকর হয়েছে। কেন্দ্রীয় সামাজিক ও ন্যায় ক্ষমতায়ন মন্ত্রক আগামীকাল তৃতীয় নমস্তে দিবস পালন করবে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।
1: আকাশবাণী আগরতলা।

0: Domung sasuk life insurance policy ni bumung shala premium kisha tai bonus kabang mane poito klai manai jat.
1: PLI tongle.
0: Hapang ni shebu klai ne eba ke professional graduate tai diploma holder ro. Nahari mane PLI policy ni shep shap tai postal department ni poito klai mungbo. Tai buka hamke shawi manna ni bagai gana ni post office thangi tabu ke kurungdi. Eba ke login klai di indiapost.gov.in or website ro.
2: আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিনতা দেব বর্মা দিনী ককতমা ববাক রকংখা কেন্দ্রনি শিকলাতে থং নাইখুং মেরা ইউব ভারতনি সেবাই হাক্তর গনাঙ্গে নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামংবতাংনি তেওয়াইশা বাতাইলাইমুং চেঙ্গই রেখা জিবি শাখাম নকনি শাক হামিয়া রকনি তে শাখাম নকনি বেবাক জংজাল ডাকতেন ইয়াকা গ্রজাগান হনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কাটাখালতে দুর্গা চমলি নি সিমি প্রগতি রিংনকনি উকলকনি লাহারতেই টঙ্ক সংলুকু রকন থাংলাই সুখলাইনা মানা বকশিনখা শালথাং টিপ্রা হাঙ্কর নাইকলফা টিএফএ বাই নাইকলসা খরনি উলনে ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনিনি থাংলাইমাও ত্রিবেণী সঙ্গ কপলাই অংখা তাবু ককতমা শুক্রবৈ কাতারনি ফাদার আমির শেখ হামাদ বিন্ট খলিফা আল থানি থৈমাবাই বারো তিনি সালসানি বসংখা খামা সাকলাই খামিয়া হর থৈজাকা কাতারনি অজানি বখাক বরম ফুনুকমানো নাহারৈ ভারতনি অ কক চংমো আবনো রুগৈ হাক্তর গনাঙ্গৈ জে থাইও হাপাংনি নগ্রগ টিসাজাক টংমা বসংবানা আব কিসা কারিজাক টংগানো অখা খামা ফুনুকমা সালো হাপাংনি মূসা টংথাই নগ্রগ পান্ডা তংথকজাকনাই পান্ডারক ইংলাক দিল্লি কতালো উপরাষ্ট্রপতি ভবন তিনি নাইমথাং মন্ত্রী সঞ্জয় শেঠ রাষ্ট্রপক্ষরগিয়াক চু সিপি রাধাকৃষ্ণ ন্যাশনাল ক্যাডেট কোর এবা এনসিসি তাই সেঙ্করাক রিংনক নতেই খুরসাখা হাক্তর স্নামথানি এনসিসি নি সামুংন বলাইখা রাষ্ট্রপক্ষরগিয়াক চু কাইশা ভারত কাহামকুক ভারত সামং বদাঙ্গ ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রাম নব সংনি লাম কাহাম স্নামথানি চিং সাজাক লামা হনে শাখা আবনকারী ফেক মং কারজাক ভারত স্নাম সামংবতাং ন খবৈ এনসিসি নি জুদা জুদা হদা হামক্রাইনি সামং ন বলাইখা কেন্দ্রনি শিকলাতে থং নাইখুং মেরা ইউব ভারতনি সেবাই হাক্তর গনাঙ্গৈ নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামংবতাংনি তে কাইশা বাতাইলাইমুং চেঙ্গি রেখা অ বাতাইলাইমুং বিশি জিবানি সিমি নৈ জিবানী শিকলা শিকলি রকনি বাকি ফিয়কজাক মানজাকনাই রক হিন্দি ইংরেজি এবা জেসা আমচাইনি কক বাই গরঙ্গি মানানো বাতাইলাইমুঙ্গ কাইথাম বেরেম অঙ্গানো কেন্দ্রনি কক চংলাইনক শাখা মাই ভারত পোর্টাল তিনি নিসিমি রেজিস্ট্রেশন চেঙ্গজাগানো অ তালনি নৈজি ব্রৈ শালমারি নিসিমি নৈজি স্নি শালমারি জরা হাঙ্কর বেরেমনি বাতাইলাইমুং সংজাগানো হাস্তে বেরেমনি চ্যাম্পিয়ন রগ্ন আগস্ট তালনি জি নৈ তৈ জিথাম শালমারি বসং শিকলা কুথুমলাইমুঙ্গ বসং বেরেমনি বাতাইলাইমাও মানজাকনা বাকি দিল্লিনি বাকি গবমুং নারেকজাগানো কলম্বিয়ানি বুকারা মাঙ্গাও সংজাজাক ফিল বাচি দক হায়ুং বেরেমনি ফিজিক্স এলিপিয়াট নৈশাই নৈচি দক পান্ডানি পাইথাগ ভারতনি খরক বা শ্রৃঙ্গাই রক রাংসাকনি সকান মানখা বরকংখা পুনেনি কনিষ্ঠ জেন্ট ইন্দুরনি রিডেস অনন্ত বেন্টালে দিল্লি কতালনি খসিট গার্গ মুম্বাইনি শ্রেষ্ঠ সরাইয়া তৈ আমেদাবাদনি শরিত জুসি কেন্দ্রনি পারমাণবিক ফান বাবাইনি তাঙ্করা ডক্টর অজিত কুমার মহন্তে সকাত মানাই রগ্ন খাকাহাম ইয়াফারকা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী রাংচাংনি সকাত মানাই রগ্ন ভারতনি অ কপলাই অংনাই বদলন খাকাহাম ইয়াফারকা জিবি শাখামনকনি শাক হামিয়া রকনি তৈ শাখামনকনি বেবাক জংজাল ডাক্তিন ইয়াকাগ্রজাকান হনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি জিবি শাখামনগ বেড়াইনা থাঙ্গি ব অকগ্ন শাখা ব শাখা জংজাল রকন চেরি নাই নাংমানি ইয়াপনি নাহারনা দাগিমুং রাজাখা শাখামনক বেড়াইমা জরাও মন্ত্রী অক্রা বাইতংখা শাখাম তাঙ্করা কিরণ গীতে শাখাম দাগিফাং ডক্টর তপন মজুমদার আকর্ষণ আগরতলা কাটাখাল গানানি বাট তৈ দুর্গা চমনি নিসিমি প্রগতি নংনকনি উকলকনি লাহারতেই টঙ্ক সংলুকু রগ্ন থাংলাই সুখলাই খ্লাইয়া টংনা বাকি কবক মুংনা রেখা শালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং তে ওয়াইশা দাগিমুং মানজা শাক জরাতে লুকু রক তে মালখুং মথরনাই রক অ কাইনে লামাতে থাংলাই সুখলাইয়া টংনানি কবক মুংনা রেখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক তোমা খনাই টংবায়ো আকাশবাণী ককতমানে আপডেট মানা বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম AIR News Alerts, YouTube on ID.

নিউজ অন ইয়ার অফিসিয়াল আবনকারী ব আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মানাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাগানো মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী ও তালনি নিচিদক শালমারেও ককতি শালনি ফুং দামচি সাও আকাশবাণী নি মন কি বাট পান্ডাও হাক্তরতে বই হাক্তনি লুকুরক বাই ককলাম শালায়েন অবঙ্গানে মন কি বাট নি ফিল সারা থামচি দক বেরেমনি পান্ডা মন্ত্রী বক্রক লুকুরক নবরকে ওয়ান সুকমা খা খামা কক মন কি বাত ও সাহরণানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস নি লুকুরক নি ওয়ান সুকমু রক্ন রহরি মানানো টুল ফ্রি নাম্বার 1800117800 নাম্বারও কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুমুরগ্ন রেকর্ড খাই মানানো আবন কারিব 1922 নাম্বারও মিস কল দিও যে লিঙ্ক মানানো আবতেই এস এম এস খাইব মান বাইয়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সাল নেচিব্রে সালমারি জরা ফিয়কজাক টঙ্গানো জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাসিনী রি ইয়াক থান্তি দর্শক।

তরতে বই হাক্তনি লুকুরক বাই ককলাম সালায় এনে অবঙ্গা নেমন কি বাতনি ফিল সারা থামচি দকে বেরেমনি পান্দা মন্ত্রী বক্রক লুকুরক নবরকটি ওয়ান সুকমা খা খামা কক মন কি বাত সাহরণানি কবখা মাই গভ ওপেন ফোরাম এবা নমো অ্যাপস নি লুকুরক নি ওয়ান সুকমুং রকন রহরি মানানো টুল ফ্রি নাম্বার 1800117800 ও নাম্বার কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ান সুকমুং রকন রেকর্ড খলায়ী মানানো আবনো কারিব 1922 নম্বর মিস কল ডিউ জে লিং মানানো আবতেই এস এম এস খলাইব মান বাইয়ানো ফোন লাইন ও তালনি বুসকাং সাল নেচিব্রে সালমারি জরা পিয়গজা কঙ্গানো জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা হাসিনি রি ইয়াক থান্তি তসর স্নামখর হামক্রাই খ্লাইনা নাহারে কেন্দ্রনি মন্ত্রী গিরিরাজ সিং নি থানি ককচাপ টিশাখা দিলি কতাল তিনি কেন্দ্রনি মন্ত্রী বাই ককলাম সালাইমা ও ককচাপ ন টিশাজাখা ব ব হাস্টে ও কাইশা কথাজাক টেক্সটাইল পার্ক সিল্ক পার্ক ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেডলুম টেকনোলজি সেন্ট্রাল সিল্ক রিলিং রিংনক নি ইউনিট স্নামনা ককচাপ টিশাখা ত্রিপুরা কেন্দ্রনি রিংয়ুংনি কতাল চংজাক বাই চ্যান্সেলার দেবব্রত দাস তিনি লোকভবন হাস্টেপা ইন্দ্রসেনালে ডুবাই মালাইখা মালাইমা জরাও হাস্টেপা কতাল চংজাক বাই চ্যান্সেলার নো খাকাহাম ইয়াফারকা কতাল চংজাক বাই চ্যান্সেলার রিংনি হামক্রাইন খবৈ রিংনক ইউংনি বেবাক হামক্রাই খ্লাইনা কক রেখা ভারতনি নখায়ুং চেরেই নাইনাই মথানি গণঞ্জান ক্রু মডিউল সেভনি কাইথাম নাংকুকমা আমজকনাই মুঙ্ক চাষা মুং গনাং অংখা আবনি বিসিং ক্রু মডিউল অপারেটিং সিস্টেমনি সামুং ক্রু টাই সার্ভিস মডিউলনি মাঞ্জুনাই এম্বিলিকেল মেকানিজম ন খাকামুং তাই এপেক্স কভার খাকামা জরাও ক্রু মডিউলনি তাং সেভ দিখল ক্রাকাই চেরেই নাইজাখা স্নামখরতে বানিয়া মন্ত্রী সান্তনা চাকমানি মানজাকমুং বাই তিনি বিজেপি উনকুটি হাঁকুরনি পেচারথল মন্ডল হাবানগ ককলাম সালাইমা পান্ডা সংসাজাখা ককলাম সালাইমা ও বিজেপি নি সোশ্যাল মিডিয়াতে আইটি সেল বাই গ্রংজাক সামুং তাংনাই রক মানজাখা আরতে ব মানজাখা পেচারথল বিএসসি নি চেয়ারম্যান সজল চাকমা মন্ডল কাসকো রাজীব চাকমা আকর্ষণ সিপাহে জলা হাঙ্কর তিনি নিসিমি সয় রাংমারি বাই হুকবার খ্লাইনে রকনি থানি মাই পাইনা চেংজাখা আব তঙ্গানে অ তালনি নেজিথাম সালমারি জরা আবন রগৈ দনপুর মোটর স্ট্যান্ড আমচাই রগ সংচাজাক পান্দা মানজাখা এমএলএ বিন্দু দেবনাথ কাঠালিয়া পঞ্চায়েত সমিতি নি চেয়ারপার্সন মিঠুরানী দাস এমএলএ বিন্দু দেবনাথ শাখা দনপুর তাই কাঠালিয়া মোটর স্ট্যান্ড ও কাইনে থায় বেবাগে সা সায় চাররা মেট্রিক টন মাই পাইনা নাহারমুং নাহারজাখা শেরথগৈ রাংমারি অংখা খক নৈচি থাম লেপডক চিচুকু ইয়াঙ্গ জোলাইবাড়িও বহুবার খ্লাইনে রকনি থানি সয় রাংমারি বাই মাই পাইনা চেংজাখা অব তঙ্গানে অ তালনি নৈচি থাম সালমারি জরা আবন রগৈ সংসাজাক পান্ডাও মানজাখা তাংচুরো মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এমএলএ প্রমোদ রিয়াং আকর্ষণ ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংলাইমা ও ত্রিবেণী সংঘ কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসারজাক থংলাইমা ও ত্রিবেণী সংঘ ব্রেই নেই গোলনি ফের বাই ফ্রেন্ডস ইউনিয়ন ন মেচেনখা বুসকাং দামনে চিব্রেও হাস্তেনি সালথাং তাই সিপাহীজলা হাঙ্কর গবাং ওয়াতে ওয়াইমা নোহিনী হজাক মুংরেখা নবার্তিমা নাইখু আবনো কারিব কবুনি হাঙ্কর বা ওয়াতে ওয়াইমা নোহিনী হজাক মুংরেখা নাইখু খনা সালনি সাকানি তুংমারি থামচি নেই ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুংমারি নেইচিবা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গেমানো তিনি সালনি সাকানি তুংমারি তংমানি থামচি দশমিক বা ডিগ্রি সেলসিয়াস তাই খামানি নেইচিবা দশমিক বা ডিগ্রি সেলসিয়াস সারিংনি দামবাতামুই সতী থামচি জরা ওয়াতে ওয়াখা চিব্রেই দশমিক নেই মিলিমিটার কক্তমা পাইথাগ হাইনহায় কক্তমা বুবাগ্রব দেওয়াইসা কেন্দ্রনি শিকলাতে থংনাইখুং মেরা ইউব ভারতনি সেব বাই হাক্তর গনাগৈ নেশা মুক্ত ইউব ফর বিকশিত ভারত সামুং বুতাংনি দেওয়াইসা বাতাইলাইমুং চেঙ্গৈ রেখা জিবি শাখামনকনি শাখাময়ারকনি তে শাখামনকনি বেবাক জঞ্জাল ডাক্তিন ইয়াকাক রেজাকারিখনি শাখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা আগরতলা কাঠাখাল তে দুর্গাচমনি নিসিমি প্রগতি রিংনকনি উগ্রগল্লা হারতেই তঙ্ক সংলুকু রকন থাংলাই সুখলাইনা মানাবক সিনকা সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং টিএফএ বাই নাইকলজাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংলাইমা ও ত্রিবেণী সংঘ কপ্লাই অংখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই অঙ্গানে খনা ফুং দামসনি তামুই সতী ব্রেচিও

0: আচ্ছা, এমন কোন লাইফ ইন্স্যুরেন্স পলিসির নাম বলুন তো যেখানে কম প্রিমিয়াম থাকবে আর বোনাস পাওয়া যাবে, সঙ্গে ভরসাও করা যায়।
1: পিএলআই আছে তো?
0: সরকারি কর্মচারী সঙ্গে সঙ্গে সব প্রফেশনাল গ্রাজুয়েট বা ডিপ্লোমা হোল্ডাররা নিতে পারেন পিএলআই পলিসির ফায়দা, সঙ্গে পোস্টাল ডিপার্টমেন্টের ভরসাও। বিস্তারিত জানতে কাছাকাছি পোস্ট অফিসে গিয়ে আজই কথা বলুন বা লগ ইন করুন indiapost.gov.in ওয়েবসাইটে।
2: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। আজ আগরতলায় সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য প্রতিটি জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেছেন। মুখ্যমন্ত্রী জানান, 2024 সালের ভয়াবহ বন্যা পরিস্থিতির অভিজ্ঞতার নিরিখেই আগাম সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগরতলার কাঁটাখাল সংলগ্ন বাঁধ এবং দুর্গাচমনিস্থিত প্রগতি স্কুলের পেছনের সড়ক ব্যবহার না করার জন্য জনসাধারণকে পরামর্শ দিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের এই দুটি পথ ব্যবহার না করে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। আজ সোনামুড়া কবি নজরুল মহাবিদ্যালয়ে আয়োজিত বৈঠকে তিনি অংশ নেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। উচ্চশিক্ষামন্ত্রী জানান, পর্যায়ক্রমে রাজ্যের অন্যান্য মহাবিদ্যালয়েও একই ধরনের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হবে। নতুন জাতীয় শিক্ষানীতি কার্যকর হওয়ার পর শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং কলেজ ক্যাম্পাসকে বহুমুখী শিক্ষার কেন্দ্রে পরিণত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, টিপিএসসির মাধ্যমে 200 জন কলেজ শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে, পাশাপাশি আরও 200 জন ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব বর্তমানে অর্থ দপ্তরের বিবেচনাধীন রয়েছে। পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেষ দেববর্মা, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সারদা চক্রবর্তী ও ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন জিবি হাসপাতালের রোগীদের এবং হাসপাতালের সমস্ত সমস্যা শীঘ্রই সমাধান করা হবে। আজ জিবি হাসপাতাল পরিদর্শনকালে তিনি একথা জানান। তিনি জানান, সমস্যাগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। জিবি হাসপাতাল পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে, স্বাস্থ্য অধিকর্তা ডাক্তার তপন মজুমদার প্রমুখ। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক দেবব্রত দাস আজ লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডিনালুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে রাজ্যপাল নবনিযুক্ত উপাচার্যকে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন যে তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষাগত উৎকর্ষতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছবে। নতুন উপাচার্য রাজ্যপালকে আশ্বস্ত করেন, শিক্ষার মান উন্নয়ন সহ এই বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়নের গতি ত্বরান্বিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা রাজ্যের বস্ত্র, তাঁত, হস্তশিল্প ও রেশম শিল্পের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে একগুচ্ছ প্রস্তাব রাখেন। আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজ্যের জনজাতি কল্যাণমন্ত্রী গুচ্ছ প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি রাজ্যে একটি সমন্বিত টেক্সটাইল পার্ক, সিল্ক পার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হ্যান্ডলুম টেকনোলজি এবং সেন্ট্রাল সিল্ক রিলিং স্কুলের ইউনিট স্থাপনের প্রস্তাব দেন। পাশাপাশি মাস, আনারস ও কলার আঁশভিত্তিক শিল্প গড়ে তোলা একটি ক্রাফট ভিলেজ ও হস্তশিল্প জাদুঘর প্রতিষ্ঠার জন্য প্রস্তাব রাখেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআই নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কাতারের ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি গতকাল প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে ভারতে আজ একদিনে জাতীয় শোক পালন করা হচ্ছে। সারা দেশে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানি

মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তাকে একজন দূরদর্শী নেতা হিসেবে বর্ণনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 26 জুলাই রবিবার সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 136তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিয়ে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন লাইন এ মাসে 24 তারিখ পর্যন্ত খোলা থাকবে। নতুন দিল্লিতে উপরাষ্ট্রপতি ভবনে আজ প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণনকে ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ NCC এবং সৈনিক স্কুলগুলি সম্পর্কে অবহিত করেন। দেশ গঠনে NCC অবদানের প্রশংসা করে উপরাষ্ট্রপতি এক ভারত শ্রেষ্ঠ ভারত কর্মসূচির আওতায় ক্যাডেট এক্সচেঞ্জ প্রোগ্রামকে জাতীয় সংহতি সুদৃঢ় করার ক্ষেত্রে একটি চমৎকার উদ্যোগ হিসেবে অভিহিত করেন। এছাড়া তিনি নেশামুক্ত ভারত অভিযান ও স্বচ্ছ ভারত অভিযান সহ NCC বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। সিপাহীজলা জেলায় আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এ উপলক্ষে ধনপুর মোটরস্ট্যান্ড এলাকায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিন্দু দেবনাথ। কাঁঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠুরানী দাস বিধায়ক বিন্দু দেবনাথ জানান, ধনপুর এবং কাঁঠালিয়া মোটরস্ট্যান্ড এই দুটি স্থানে মোট 1800 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। প্রতি কেজি ধানের ন্যূনতম সহায়ক মূল্য 23.69 টাকা। এদিকে জোলাইবাড়িতেও কৃষকদের কাছ থেকে আজ থেকে ধান কেনা শুরু হয়েছে। তা চলবে আগামী 23 জুলাই পর্যন্ত। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, বিধায়ক প্রমোদ রিয়াং। জোলাইবাড়িতে 1318 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মেরা যুব ভারত এর উদ্যোগে মাধ্যমে দেশব্যাপী নেশামুক্ত যুবা ফর বিকশিত ভারত অভিযানের পরবর্তী পর্যায় চালু করেছে। এই পর্যায়ে প্রতিযোগিতাগুলো জেলা, রাজ্য এবং জাতীয় 3টি স্তরে অনুষ্ঠিত হবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাই ভারত পোর্টালে আজ থেকে নিবন্ধন শুরু হয়েছে। আগামী 24 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাজ্যস্তরে চ্যাম্পিয়নদের আগামী 12 এবং 13 আগস্ট, জাতীয় যুব সম্মেলনে জাতীয় স্তরে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নয়াদিল্লিতে আমন্ত্রণ জানানো হবে। মাই ভারত নৃত্য, সঙ্গীত, রিল ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পথনাটক এবং কবিতা এই 5টি সৃজনশীল বিভাগের প্রতিযোগিতা হবে। প্রতিযোগিতাটি 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীরা হিন্দি, ইংরেজি বা যে কোনো আঞ্চলিক ভাষায় তাদের লেখা জমা দিতে পারবেন। শিল্প বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমার উপস্থিতিতে আজ বিজেপির 29টি জেলার পেঁচারথল মণ্ডল কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজেপির সোশ্যাল মিডিয়া এবং IT সেলের সঙ্গে যুক্ত কার্যকর্তারা এতে অংশ নেন। উপস্থিত ছিলেন পেঁচারথল BAC চেয়ারম্যান সজল চাকমা, মণ্ডল সভাপতি রাজীব চাকমা প্রমুখ। যোগ্য গরিব পরিবারগুলিকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরের বন্দোবস্ত প্রদান এবং বকেয়া সামাজিক ভাতা দ্রুত মিটিয়ে দেওয়ার দাবিতে আজ দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজাদ ভির কাছে CPIM পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক দীপঙ্কর সেন, প্রাক্তন বিধায়ক সুধন দাস, CPIM দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত প্রমুখ। বিলোনিয়ার যোগমায়া কালীবাড়ি কমিটির উদ্যোগে আজ মোহনীপুরের রাধাগোবিন্দ আশ্রমে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 576 জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা করা হয়। এই শিবিরে 70 জনকে আধার কার্ড এবং 34 জনকে আয়ুষ্মান কার্ড প্রদান করা হয়। শিবিরের উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 4-2 গোলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ও সিপাহীজলা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। অন্যান্য জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় রাজ্য সরকার প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির সুবিধা অসুবিধা খতিয়ে দেখতে মহাবিদ্যালয় ভিত্তিক পর্যালোচনা বৈঠক শুরু করেছেন উচ্চশিক্ষামন্ত্রী। কাতারের প্রয়াত ফাদার আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে দেশে আজ জাতীয় শোক। উপরাষ্ট্রপতি CP

0: রাধাকৃষ্ণন দেশ গঠনে এনসিসির অবদানের ভূয়সী প্রশংসা করেছেন। সিপাহীজলা জেলা এবং জোলাইবাড়িতে আজ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে সংবাদ বিভাগের সাপ্তাহিক প্রযোজনা সংবাদ বিচিত্রা। আজকের সংবাদ বিচিত্রায় রয়েছে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026, সহায়ক মূল্যে ধান কেনা শুরু এবং শিববাড়ির পুকুরের পুনর্জীবীকরণ ও সৌন্দর্যায়নের উদ্বোধন। ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 রাজধানী আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ভিডিও বার্তায় এই উদ্যোগের প্রশংসা করে বলেন,
2: আজ হাম সব হাঁপানিয়া মে একত্রিত হুয়ে হ্যায়, মুঝে বড়া আনন্দ হ্যায় কি ডেস্টিনেশন ত্রিপুরা ইয়ে বিজনেস কনক্লেভ 2026 কা মানে মানিক শাহজি আর সবই মিত্রোনে মিলকর আয়োজিত কিয়া হ্যায়। ইসকে তহত অভি তক 60,000 crore সে উপর MOUs সাইন কিয়ে গে। মে দিল কি গহরাইও সে মানিক শাহজি কো আর সবই নিবেশক যো ত্রিপুরা মে আপনা ব্যাপার আপনা উদ্যোগ বড়ানে বালে সবই কো সাধুবাদ করতা হুঁ, ধন্যবাদ করতা হুঁ, মুবারকবাদ দেতা হুঁ।
1: ত্রিপুরায় বাণিজ্যের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন,
2: যো আমূল চুল পরিবর্তন ভারতীয় জনতা পার্টি কি সরকার নে গত বর্ষো মে ত্রিপুরা মে কিয়া হ্যায়, জিস প্রকার সে বিজনেস ট্রান্সফরমেশন ত্রিপুরা মে হুয়া হ্যায় আর জিস প্রকার সে মাননীয় মানিক শাহজি কে নেতৃত্ব মে ত্রিপুরা নই উচ্চাইয়ো কো ছু রহা হ্যায়, তেজি সে আগে বড় রহা হ্যায়, জিস প্রকার সে ত্রিপুরা মে আজ বিজনেস কি অপরচুনিটিজ তৈয়ার হো রহি হ্যায়, জিস প্রকার সে আজ ভারত কে অমৃতকাল মে বিকশিত ভারত কি যাত্রা মে ত্রিপুরা আপনা যোগদান দে রহা হ্যায়। মে মানতা হুঁ ইয়ে বাস্তব মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কা হীরা হ্যায়।
1: বিজনেস কনক্লেভ নিয়ে পরে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন,
3: বিকজ অফ দ্য ব্লেসিংস অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদিজি অ্যান্ড হিজ অ্যাক্টিস্ট পলিসি ভিজন ত্রিপুরা ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং স্টেট ইন দ্য কান্ট্রি, উই হ্যাভ ডাবল দ্য GSDP ইন জাস্ট 6 years, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাভ মেড হিউজ ইনভেস্টমেন্ট ইন পাবলিক ইনফ্রাস্ট্রাকচার লাইক ন্যাশনাল হাইওয়েজ, রেলওয়েজ, এয়ারপোর্টস, রিলায়েবল ইন্টারনেট অ্যান্ড মোবাইল কানেক্টিভিটি, ওয়াটারওয়েজ অ্যান্ড ওয়াইড ব্যাঙ্কিং নেটওয়ার্ক, উই হ্যাভ অ্যাবান্ডেন্ট স্টক অফ ন্যাচারাল গ্যাস, রাবার প্লান্টেশন, GI ট্যাগড কুইন পাইনাপলস, প্রিমিয়াম আগরউড, দেন ভেরিড ব্যাম্বো স্পিসিস অ্যান্ড এ রিচ হর্টিকালচার বেস। ত্রিপুরা ইজ থার্ড fully literate state with a large pool of technical and skilled manpower. Now the time is ripe for private investment to take benefit of robust infrastructure and natural resources. That is why we have organized this investment summit on a large scale.
1: Rajya Sarkar krishokder kach theke sahayok mulle dhan ebaro kineche। কাঁকড়াবনে এক অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন,
3: মাননীয় প্রধানমন্ত্রীজি, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর

0: উনি বুঝেছেন যেখানে আমাদের দেশের যে মূল আয়ের যে ধাঁচা সেটা যদি শক্তিশালী করা না যায়, তাহলে উনি যে 2047 সনে যে বিকশিত ভারত করার যে সংকল্প উনি নিয়েছেন অমৃতকালে, সেই জায়গাটা পৌঁছানো অসম্ভব। এবং তার জন্য আমাদের স্টেট জিডিপি হোক, সেন্ট্রালের জিডিপি হোক, এই কৃষি আয়ের উপর, কৃষি উৎপাদনের উপর তার নির্ভরশীলতা যতক্ষণ ধরে শক্তিশালী না হবে তখন কোনো অবস্থায় সম্ভব হবে না। যে কারণে আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি কৃষকদের জন্য উনি বুঝেছেন যে ওদের শক্তিশালী করতে হবে, ওনাদের যে মাসিক আয় সেটা বৃদ্ধি করতে হবে। আমরাও সেইভাবে ত্রিপুরাতে যারা কৃষকরা আছেন বা কৃষক কৃষি জাতের উপর যে দ্রব্য তার উপর ভিত্তি করে যারা জীবনযাপন করছেন তাদের আয় বাড়াতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন কিন্তু ডাবল আমরা যে কৃষকদের আয় বৃদ্ধির মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের সরকার আসার পর আমরা সেটা আমরা ডিসিশন নিলাম।
1: রাজ্যে ধান কেনার তথ্য তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন,
0: আজকে চলতি রবি মরশুমে রাজ্য সরকার যে 20,800 মেট্রিক টন ধান প্রতি কুইন্টালে কত রেখেছে, 2,369 টাকা। আমরা পর্যায়ক্রমে 31টি যে ধান ক্রয় কেন্দ্র সেখানে আমরা তার ওপেন করব এবং পর্যায়ক্রমে সেটি হবে। আমাদের কেন্দ্র সরকার এর মধ্যে ধানের এই যে পেডি প্রকিউরমেন্ট তার জন্য যেখানে আগে 2,369 টাকা করে দেওয়া হতো সেখানে কেন্দ্র সরকার এখন ডিসিশন নিয়েছেন যে সেখানেও সেই দাম বাড়ানো হয়েছে 2,441 টাকা প্রতি কুইন্টালে। 2018 সালের আগে এই সব ব্যবস্থা না থাকার কারণে যারা ক্ষুদ্র বা প্রান্তিক কৃষকরা আছেন তাদের অনেক সমস্যা হয়েছে। ওনারা অনেক জায়গায় কৃষিক্ষেত্রে কাজ করার জন্য যে ইচ্ছা সেটাও কিন্তু অনেকটা কমে গেছিল। আমাদের এই 2018 সালের পর থেকে আমাদের খারিফ মরশুমে প্রথমবারের মধ্যে আমরা এই MSP যে ন্যূনতম সহায়ক মূল্য আমরা ধান ক্রয় করা শুরু করি। এবং এতে করে যারা কৃষকরা আছেন যারা মাঠ ছেড়ে অন্য কাজে যাওয়ার চেষ্টা করছিলেন তারা এখন বুঝতে পারছে যে আমাদের যে কৃষির জমির যে জায়গাগুলো আছে, যে পতিত জমি, সেইগুলো আবার যদি আমরা পুনরুদ্ধার করি, আমরা কাজ করি, তাহলে গভর্নমেন্ট আমাদের সাহায্য করবে।
1: মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে আইনের শাসন রয়েছে বলেই বিনিয়োগে সুস্থ পরিবেশ তৈরি হয়েছে।
2: যে আইনের শাসন সেখানে কায়েম থাকবে। আগে তো রাজ থানাতে গিয়ে কী লাভ হবে সেটা কোশ্চেন মার্ক ছিল, এখন কিন্তু এই জায়গায় নেই। আমি বলছি না 100% হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করছি আইনের শাসন প্রথম যদি প্রতিষ্ঠিত না হয় সেটা সম্ভব নয়। এবং আইনের শাসনের কারণেই আজকে 500 থেকে এই যারা নিবেশ করবে ওরা বুঝে গেছে যে ত্রিপুরাতে যদি আমরা নিবেশ করি আমরা কিন্তু সিকিউর, এখানে আইন শৃঙ্খলা অনেক বেটার। আজকে যেখানে আইন শৃঙ্খলা নেই, আজকে মণিপুরের অবস্থা দেখুন, মানুষ সেখানে যাচ্ছে না, এখন ত্রিপুরায় মানুষ সেই কারণে আসছে। এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং আমরা যে ডিসিশন নিই তার উন্নয়ন, সেই ডিসিশন অনুযায়ী নাগরিকদের পরিষেবা এবং পরিচ্ছন্ন পরিবেশ, দিস ভেরি ইম্পর্ট্যান্ট।
1: আগরতলার সেন্ট্রাল রোডের শিববাড়ি পুকুরের পুনর্জীবীকরণ ও সৌন্দর্যায়নের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী এই জলাশয় রক্ষণাবেক্ষণে এলাকাবাসী, ক্লাব ও ব্যবসায়ীদের দায়িত্ব নিতে আহ্বান জানান।
2: এটা আমাদের জন্য অ্যাকচুয়ালি সম্পদ, আমাদের ট্রেজার, সেই ট্রেজারকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। মাননীয় মেয়র সাহেব বলছেন যে এটা তো আমরা করে দিলাম, সরকার করে দিল, কিন্তু এটাকে সৌন্দর্য যাতে বজায় থাকে, তার সৌন্দর্যায়ন যেন বজায় থাকে তার জন্য তার দায়িত্ব এই এলাকার লোকেরই নিতে হবে। এখানে যা কমিটি আছে কমিটি তাদের নিতে হবে, বিভিন্ন ক্লাবের যারা আছেন তাদের নিতে হবে, আরেকটা নজর রাখতে হবে। করতলাম দেখা গেল কেউ এখানে বসে আপনার ড্রাগ নিচ্ছে, তো যারা ড্রাগ নিচ্ছে তাদের দিকেও নজর রাখা, এটা যেন না হয়।
1: সংবাদ বিচিত্রা এখানেই শেষ হলো। সম্পাদনা আদিত্য দত্ত, গ্রন্থনা ও প্রস্তুতি সহায়তায় সরজু চক্রবর্তী।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন ডার ছায়াছবি থেকে, শিল্পী উদিত নারায়ণ।

কহো না প্যার হ্যায় ছায়াছবি থেকে গানটি শুনলেন আলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে। হিন্দি ছবির গানের অনুষ্ঠানে পরবর্তী গানটি শুনুন, তুমসা নেহি দেখা ছায়াছবি থেকে শ্রেয়া ঘোষাল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

0: শুনছিলেন হিন্দি ছায়াছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী আগরতলা।
1: পিএম জয় অব গরিবো কে জয় বন গই।

আপনাদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে স্পোর্টস ম্যাগাজিন। শ্রোতা বন্ধুরা, সকলেই জানে যে বিশ্বকাপ ফুটবল কিন্তু আস্তে আস্তে শেষ পর্বে পৌঁছে গেছে বলা যেতেই পারে, আর কয়েকটা ম্যাচ বাকি রয়েছে। বিশ্বকাপ ফুটবল অবিশ্বাস্য কিছু হবে, অঘটন কিছু হবে, সেটা এবারেও হয়েছে। গোটা বিশ্বের ফুটবল প্রেমী মানুষ যারা, তাদের ফুটবলের পিপাসা কতদূর মেটাতে পারল প্রশ্ন হচ্ছে সেটা। ফুটবলে অনেক কিছু হয়েছে, বিজ্ঞানযুক্ত হয়েছে, তারপরেও একটা প্রশ্ন থাকে যে মেসি রোনাল্ডো কেমন খেলবেন, নেইমার এমবাপে কেমন খেলবেন, সেদিকে গোটা বিশ্বের ফুটবল প্রেমীদের নজর ছিল। মোদ্দা কথা হচ্ছে, সব মিলিয়ে বিশ্বকাপ ফুটবল 2026 কেমন হলো, কারণ এখনও কয়েকটা ম্যাচ বাকি রয়েছে, কী হতে পারে। এই বিশ্বকাপ ফুটবল নিয়ে আজকে কথা বলবো স্টুডিওতে আমন্ত্রিত রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এবং রাজ্যের প্রাক্তন ফুটবলার কমল শাহের সঙ্গে। তাহলে দুজনকেই স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

0: ধন্যবাদ।
1: দুজনকে প্রথমেই একটা প্রশ্ন, যে বিশ্বকাপ ফুটবল পছন্দের জিনিস থাকে অপছন্দের জিনিস থাকে, কেমন দেখলাম সেই প্রশ্নটা থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে, 2026 বিশ্বকাপ শেষ হয়নি, এযাবৎ যা হলো কেমন লাগলো?
0: আমি প্রথমে বলি, এবারে আমি মনে একটা সংশয় ছিল যে 48টা টিম খেলা হয়তো কম্পিটিটিভ হবে না।
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু আমি আমার ভুল ভেঙেছে, কারণ নতুন যে দলগুলো ইনক্লুড হয়েছে মানে 48টা টিমের মধ্যে, তারা কিন্তু মানে কয়েকটা জায়গাতে দেখা যায় সমানতালে বড় বড় টিমের সঙ্গে পাল্লা দিয়েছে। তো সবাই জানে কেপে ভার্ডের কথা প্রথমেই আসবে, কারণ ওয়ার্ল্ডের দুটো আগে গত চ্যাম্পিয়ন টিমকে তারা লিগ পর্যায়ে রুখে দিয়েছে। সেসব বছর 2-3 গোল হেরেছে, কিন্তু তারা যে ফুটবল যে উপহারটা দিয়ে গেল তাতে বোঝা গেল যে টিম সংখ্যা যাই বাড়ুক যতই হোক, যদি ঐকান্তিক ইচ্ছা এবং মনের থাকে খেলা ভালো খেলার, যদি একটা প্ল্যানিং থাকে দেশের, সেই দেশ লোক সংখ্যা যতই হোক, মাত্র 5-5.5 লক্ষ লোক কেপে ভার্ডের, তারা যে
1: অসাধারণ
0: বড় বড় টিমগুলোর সঙ্গে লড়াই করেছে, এটা একটা শিক্ষণীয় ব্যাপার। তা আমার মনে হয় যে আমার যে ধারণা ছিল যে ছোটো ছোটো টিমগুলো 8-10 গোল করে খাবে, সেটার থেকে আমার ভুল ভেঙেছে, আমি সত্যি ভালো খেলেছে।
1: তাহলে বাদলবাবু কী বলবেন?
2: আমি কমলদার সঙ্গে একমত, কিন্তু সর্ববিষয়ে একমত হতে পারলাম।
1: আচ্ছা আচ্ছা,
2: কমলদার মনে যে সংশয়টা ছিল আমার মনে সংশয় ছিল না।
1: আচ্ছা,
2: কারণ যারা নিয়ামক সংস্থা ফিফা, ওদের এটা ধরুন
1: হিসেব রয়েছে,
2: হিসেব রয়েছে, আর আমরা ওদের প্রথম প্রশাসক এই কারণে পাওয়ার দাবিদার ওরা, যে অবহেলিত মানুষকে সুযোগ দিয়েছে।
1: আচ্ছা,
2: যে টিমগুলিকে আমরা সবসময় ধর্তব্যের মধ্যেই আনি না,
1: মানে জানতামই তো না
2: যে 48টা দেশ আনাতে এবার বিশ্বকাপটা তার ইয়েটা যে ইয়ে হয়ে যাবে, মানে তার যে আকর্ষণটা যে জৌলুস সেটা কমে যাবে, কিন্তু না, তার ঠিক উল্টো ছবি আমরা দেখলাম। কমলদা বললেন 5 লক্ষ মতো মানুষ তারা যে ফুটবল উপহার দিয়েছে কপে পাড়তে,
1: এই অসাধারণ
2: অসাধারণ ফুটবল দিয়েছে। তা এটাতে এবং পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, ফিফার শতবর্ষে কিন্তু ওরা আরও টিম সংখ্যা বাড়ানোর চিন্তা ওদের একটা মিটিংয়ে প্রাথমিক ইয়ে আছে, এটা জানি না কী হবে পরে, কারণ ওদের সম্বন্ধে বলার মতো ক্ষমতা আমাদের নেই। তো কমলদার সঙ্গে বলে যে যেই লড়াইটা ওরা দেখিয়েছে, তারা কোন জায়গায় নিতে পারে এটা কিন্তু
1: ফুটবলকে
2: সমাজের সব স্তরেই, ফুটবল সমাজের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং ফুটবল আমাদের প্রাণের উচ্ছ্বাস, প্রাণের সব আবেগ সব কিন্তু ফুটবল নিয়ে, অন্যান্য খেলাদের সঙ্গে থাকে, কিন্তু ফুটবলের মতো সমাজকে একটা জায়গাতে আনা, জাতি ধর্ম নির্বিশেষে ধনী গরিব যাদের একসঙ্গে আনার, এই যে একটা, কারণ গ্যালারিতে যারা বসে থাকে তাদের মধ্যে আমরা কেউ বলতে পারি না সেই লোকটা ধনী না গরিব না কি কোন কোন সম্প্রদায়ের মানুষ, এরা পারে ফুটবলে।
1: মানে আপনার কথা হচ্ছে যে বিশ্বের শান্তি সম্প্রীতি সংহতির জন্যে ফুটবল একটা বিশেষ মাধ্যম, সেখানে জাতপাত কিছুই থাকে না। এবারে আমরা দেখলাম
0: সব খেলাধুলাই তাই, খেলাধুলার মধ্যে জাত ধর্ম হিসেবে কোনো স্থান নেই,
1: একদম।
0: যেটা হয় সেটা ভুল হয়, সেটা হওয়া উচিত না। কিন্তু আমি বলবো যে এবার যে ফুটবলটা হয়েছে, এটা টেকনিক্যাল সাইড দিয়ে যদি আমরা বিচার করি, তাহলে এটা স্ট্যান্ডার্ড আগের থেকে কোনো অংশে কম নেই, ভালোই হয়েছে। হয়তো জৌলুস কীরকম, আমরা কী জৌলুস বলি, ইন্ডিভিজুয়াল স্কিল,
1: একদম
0: ইন্ডিভিজুয়াল স্কিল, আমরা ছোটোবেলা থেকে পেলেদের স্কিল দেখে এসেছি, পেলে গ্যারেন্সিয়া মারাদোনা এরকম স্কিলের প্লেয়ার হয়তো কমেছে, কিন্তু ওভারঅল যে গেমের যে প্ল্যানিং কী করে ভালো ফুটবল মডার্ন ফুটবল কীভাবে এগোচ্ছে, সেটা কিন্তু এইবারের ওয়ার্ল্ড কাপ একটা প্রমাণ,
1: মানে সবশেষ প্রমাণ হচ্ছে,
0: প্রমাণ হচ্ছে যে। আর টেকনিক্যাল সাইড যে রেফারিং এর যে টেকনিক্যাল সাইডটা, আমি বাদলকে বলবো এটা ক্লিয়ার করতে, যে এটা কি আমার মতে এটা কি খুব বেশি টেকনিক্যালিটি ভর্তি হয়ে গিয়ে খেলার মাধুর্য নষ্ট করছে,
1: মানে গতিটা যদি ছন্দ হারিয়ে
0: খেলার মাধুর্যটা নষ্ট হচ্ছে কিনা, সেটা ওরা ভালো বলতে পারবে, কিন্তু আমার কোনো কোনো

0: একটা মনে হচ্ছে যে এত টেকনিক্যাল অ্যাপ্লিকেশনটা না
1: হলে বেশি হয়ে গেছে,
0: না হলেই ভালো হতো।
1: তাহলে বাদলু যেটা বললেন,
0: একটা এক্সাম্পল দেই, ইজিপ্টের খেলায় অপোনেন্টে এন্ডে একটা ফাউল হয়েছে, মানে যেটা মানে 80 গজ দূরে, সেই বলটা রিটার্ন হয়ে গিয়ে, তখন কিন্তু ফাউল ধরেনি রেফারি, সেই বলটা রিটার্ন হয়ে গিয়ে 80 গজ কষ্ট করে প্লেয়াররা কাউন্টার অ্যাটাক করে গিয়ে গোল দিয়ে এলো, তারপরে এটা টেকনিক্যাল সাইড দেখা হলো যে এটা আগে ওখানে ফাউল হয়েছিল। এই জিনিসটা বাদল কীভাবে দেখছে, আমি বাদল যেহেতু ওই লাইনের লোক, আমি ওকে বলবো এটা এক্সপ্লেন করতে।
2: এটা কমলদার কথাটা কিন্তু আমরা সরিয়ে দিতে পারি না, তবে
1: মানে গোটা বিশ্বেই তো আলোচিত হচ্ছে,
2: আলোচিত হচ্ছে, হবেও এটা, সেটা আরও এখন মনে হচ্ছে আরও পারফেকশন দরকার,
1: একদম
2: মানে আপনার এখন
1: নিখুঁত হতে
2: হবে। না না, এআই এসে গেছে বলে মানে ও এআই বলে দেবে ইট ইজ এ ফাউল, ইউ শুড হ্যাভ টু স্টপ হিয়ার। কিন্তু এটা বললে বোধহয় কমলদা যেটা দুঃখ, আমাদেরও দুঃখ, কারণ ওদের, আমরা তো এই খেলা যারা পরিচালনা করে তাদের একটা পার্ট, আমরা তো এটাকে সুন্দরভাবে পরিচালনা করলে আমরা সেটাকে, আমাদের তৃপ্তি আসে,
1: মানে দৃষ্টিনন্দন ফুটবল তো সবাই
2: চায়। তো এখন কিন্তু একটা অসুবিধা হয়ে গেছে, দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেওয়ার মতো স্কিল প্লেয়ারের অভাব হয়েছে, এখন কিন্তু পাওয়ার
1: একদম
2: এসে গেছে। এখন যেমন আমরা এমবাপে কিন্তু নেইমার বা মেসির মতো স্কিল নেই, ও কিন্তু পাওয়ার, স্পিড, স্ট্রেংথ, তার মধ্যে দুর্দশ্য সে, যাই হোক এটা পার্ট অফ দি ফুটবল। তো যেটা নিয়ে কমলদা কথা বলছিলেন, এটা কিন্তু আমাদেরও দুঃখ যে কেন এটা হলো, এটা হওয়ার কথা ছিল না, এত সুযোগ সুবিধা করে দিয়েছে ফিফা, তো সুযোগের সুবিধার সমস্ত ব্যবস্থা করে,
1: মানে প্রশ্ন যাতে না ওঠে তার জন্যই তো এত কিছু
2: না, কারণ হোয়াট ওয়াজ হ্যাপেন বিফোর ওয়াই ইউ হ্যাভ অ্যাপ্লাইড লেটার অন।
0: না আমার বলার কারণ এটা, এটা যদি ইনবিটুইন যদি ফাউলটা ধরতো, মানে ওই অ্যাটাক শুরু হওয়ার কিছুক্ষণ পরে, 80 গজ ক্রস করে গিয়ে
1: তারপরে কেন ব্যাপারটা
0: গোলটা করে এলো, তারপরে এটা ওইখানে স্পটে গিয়ে এটা জাজ করা, এটা আমার মনে হয় যে এটা
1: ফুটবলের জন্য ঠিক হয়
0: না, মানায় না, আমার যেমন হয় এটা বাদল বেটার বলতে
2: না, এটা একটু ঠিক, কারণ এটা কিন্তু আমি কোনো গেম, আমি জাস্ট কম্পেয়ার বলছি, ক্রিকেট কিন্তু স্পটেই ওরা সিদ্ধান্ত, এটা কিন্তু ওই যে মানে এলবি হয়েছে কি না ওটা কিন্তু খেলাটা
1: বদ্ধ
2: রাখে, বদ্ধ রাখলো, কিন্তু আমরা তো খেলা বদ্ধ করলাম, মানে ফুটবলও কিন্তু এটা যেটা কমলদা বললেন, খেলা বদ্ধ করে রিভিউ করলো, এই রিভিউটা এতক্ষণ পরে হলে তো
0: বাদলের এক্সাম্পল আমার একটা কথা মনে পড়ে গেল, যে LBW রিভিউ করে দিল, ইন দ্য মিন টাইম তাকে অ্যালাউ করলো, সে একটা হাফ সেঞ্চুরি করে বসে রয়েছে, তারপরে একটা LBW ডিসিশন এলো, এটা অনেকটা ওইরকম ধরনের ব্যাপার।
2: কমলদার সঙ্গে আমি একমত, যেটা সমগ্র বিশ্বকে মনে হয় নাড়িয়ে দিয়েছে,
1: মানে এখনো আলোচনা চলবে বিশ্বকাপ,
2: এটা এবার মনে হয় হ্যান্ড অফ গড এর মতো,
1: একদম
2: এটাও কিন্তু
1: কাহিনীর জন্ম দিল,
2: এরা নতুন কাহিনীর জন্ম দিল, যতই মেসির কৃতিত্ব বলুক, যে মেসির 10 মিনিটের ঝড়, 20 মিনিটের ঝড় না, আমরা বলবো একটা দেশ যে মিশর, ইজিপ্টের মতো একটা দেশ যারা ফুটবল বিশ্বকে নতুনভাবে তাদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করেছিল, সেটাকে আমরা আতুর ঘরে ভেঙে দিলাম।
1: তাহলে একটা জিনিস জানতে চাইব, প্রশ্ন হচ্ছে যে কিছু ফুটবলার তো থাকে তারা জন্মগত স্কিল নিয়ে জন্মায়, যেমন আপনি যেটা বলছিলেন এমবাপের কথা, নিঃসন্দেহে আগামী দিনের তারকা ফুটবলার। তো এই ক্ষেত্রে আমি যদি একই সারিতে পর্তুগালের রোনাল্ডো, ব্রাজিলের নেইমার, আর্জেন্টিনার মেসিকে রাখি, তাহলে এবার যে উপহার তারা দিয়েছে কি ভাবছেন আপনারা, মানে আপনার হিসেবটা কি বলছে?
0: আমি বলছি এটা হচ্ছে এক এক ধরনের, এক একটা প্লেয়ার এক এক ধরনের
1: স্টাইল।
0: যেমন আমাদের পেলের সময় গ্যারিঞ্চা কিন্তু অনেক জায়গায় দেখা যাচ্ছে পেলের থেকে ভালো স্কিল ছিল,
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু তার খেলার ধরন বা খেলার এফেক্টিভনেসটা পেলের বেশি। এখানে মেসির যে এফেক্টিভনেস,
1: মানে গোল করার ক্ষমতা বেশি,
0: সেটা নেইমারের স্কিল থাকলেও সেই এফেক্টিভনেসটা নেইমারের নেই, যেটা
1: এবার তো কিছুই
0: যেটা মেসির আছে না, এবার তো অফ ফর্ম, ওর ইঞ্জুরি নিয়ে খেলছে, না খেললেই হয়তো ভালো হতো। এনে এমবেবে হচ্ছে অন্য টাইপের প্লেয়ার, যেটা বাদল বললো, এমবেবে হচ্ছে স্ট্রেংথ, স্ট্যামিনা, স্কিল, এবং তার সঙ্গে টিম,
1: মানে পরিপূর্ণ ফুটবল,
0: তাদের টিম ওয়ার্ক ভালো, এখন কমপ্লিট ফুটবল, এটা এই ইন্ডিভিজুয়ালের দিন আস্তে আস্তে চলে যাচ্ছে, কমপ্লিট ফুটবল।

0: এটা পুরো টিম নিচ থেকে উপরে আসে, ছজন প্লেয়ার উঠছে, ছজন প্লেয়ার নামছে। এটা আগেও ছিল, এখন আরও এটা মডিফাইড স্টেজ, মানে
1: ওয়ান টাচ ফুটবল যেটা বলে।
0: তা বাদলটা বলতে পারবে এটা,
2: আমার এত মানে আমাদের দুঃখ হয় রুদগলিদের মতো প্লেয়ারকে আমরা হারিয়ে ফেলি
1: একদম।
2: এবং এবার কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল কমলদা যে হলান এবার কিছু করবে, কারণ দেশটা হলো রুদগলিদের দেশ, যারা টোটাল ফুটবল যেটাকে কমলদা বললেন যিনি উপহার দিয়েছিলেন, যে ইন্ডিভিজুয়াল কারো খেলা নয়, খেলাটা খেলবে
1: দলগত খেলা,
2: এগারো জন খেল মানে ইলেভেন সাইড এগারো জনই খেলবে। এই সেই জায়গাতে ওদের হারিয়ে যাওয়াটা, এবার যখন হলান এলো মূল পর্বে আমাদের মনে যে প্রত্যাশা জেগেছিল সেটা মানে আমাদের অনেকে ভেবেছে ব্রাজিল কেন হেরে গেল, ব্রাজিল এটা কিন্তু কোনো সময় আমার মনে হয়নি ব্রাজিল এবার বেশি একটু দূর যেতে পারবে।
0: কারণ আমি একটা কথা বলি বাদল, ব্রাজিল যেদিন হারলো যে আমার কমপ্লিট ডিফেন্সের দোষে হেরেছে, ডিপ ডিফেন্স।
1: আচ্ছা,
0: যে গোলগুলো যে লক্ষ্য করে দেখবে যেটা হেড করলো দুটো স্টপার ওর সামনে কিন্তু দাঁড়ানো, তারা কিন্তু জাম্প করেনি, জাম্প করলে বল হয়তো ডিফ্লেক্ট হয়ে যেত বলতো অন্যদিকে, তারা হল্যান্ড খুব সুন্দর জাম্প করে গোল করেছে সন্দেহ নেই, কিন্তু ডিফেন্স কিন্তু তাকে বাধা দেয়নি।
1: তাহলে বাদলবাবুর কী মনে হয় যে
0: দ্বিতীয় গোলটার বলি, দ্বিতীয় গোলটা ও বলটা ধরলো বক্সের বাইরে ধরে সাজালো, সাজিয়ে টোকা দিল, তারপর শুট করলো, এত টাইম তো ওখানে পাওয়ার কথা না। আমার মনে হয় এই সবগুলো
1: মানে খামতিগুলো
0: কোচের কিছু করার থাকে না, প্লেয়ারদের সাময়িক ভুলে এগুলো হয়।
2: এবং এটা কমলদা ঠিক আপনি যেটা বলছেন, আবার কিন্তু ইন্ডিভিজুয়াল প্লেয়ারও সেই জায়গাতে তার কোয়ালিটিটা বিচার করতে হবে, কারণ
1: একদম
2: হ্যাঁ আপনি ব্রাজিলের যে ডিফেন্স বা ব্রাজিলের যে এভারেজ হাই, মানে নেইমার খেলতে পারেনি, কিন্তু আমি তো ভাবি যে নেইমার যদি থাকতো অন্তত অপোনেন্টের তিন চারটা প্লেয়ার নেইমারকে নিয়ে মানে ওই জায়গাতে ইনভলভ থাকতো, তাহলে একটু দুর্বল হতো
1: একদম।
2: কিন্তু সেটা জানি না কোচের স্ট্র্যাটেজি, এটা তো আমরা কিছু বলতে পারবো না। কমলদাকে বলছি যে হলান্ডকে যারা গার্ড দিতে পারেনি, মার্কিং করতে পারেনি, এটা কারণ হলো কারণ আমি অন অ্যান্ড এভারেজ যে ব্রাজিল টিম তাদের হাইটটা কিন্তু সাংঘাতিক না, বা শারীরিক দিক দিয়েও তারা কিন্তু
1: এতটা
2: পিকুলিয়ার সাইজের, মানে ল্যাটিন আমেরিকার যেরকম হয় সেরকমই ল্যাটিন আমেরিকা মানে খুব একটা
1: আর্জেন্টিনার জন্য কথা হচ্ছে যে ব্রাজিলের একটা স্বপ্ন ছিল ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, যে ওকে নিয়ে আমরা অনেক কিছু করব, ঠিক আছে, তো এখানে ও করতে পারেনি, গোটা দলটাই বসে গেল, এমন কি হয়েছে। কিন্তু
2: ভেনিজুয়েলা নিয়ে যে স্বপ্নটা দেখেছে, আমি ব্যক্তিগত বলছি ওয়ার্ল্ড কাপে আরও কোয়ালিটিটা আরও উপরে থাকার,
1: অনেক উপরে থাকে,
2: অনেক উপরে থাকার। আপনি মেসিকে আমরা যত সমালোচনা বিভিন্ন, কারণ এই ফুটবল থাকবে, এই হ্যান্ড অফ গড থাকবে, এবং আপনার এই ইজিপ্ট ভার্সেস আর্জেন্টিনা খেলা থাকবে।
1: আচ্ছা,
2: কারণ আপনি 3-2 রেজাল্ট কেউ মেনে নিতে পারছেন যা কীভাবে হয়েছে, যা টেকনিক্যালি হোক যাই হোক যত, কিন্তু কমলদা যেটা শুরুতে বললেন যে অলরেডি খেলাটা 80 গজ আরে 80 গজ দূরে চলে গেছে, ওখান থেকে গোল হয়ে গেছে, সেটা কিন্তু এটা গ্রহণযোগ্য করা খুব কষ্টকর,
1: এটা
2: যারা ফুটবল প্রেমিক মানুষ তারা গ্রহণ করতে পারবে না। আপনি টেকনিক্যাল মানুষ, আপনি টিপ দিলেন কম্পিউটার বললো হয়ে গেলো, দ্যাট ইজ নট ফুটবল অ্যাট অল।
0: ফুটবলে একটা জিনিস দেখতে হবে, ফুটবলে স্কিলটা সবচেয়ে বেশি লাগে পেনেট্রেটিভ জোনে,
1: একদম
0: অপোনেন্টের পেনেট্রেটিভ জোনে স্কিলটা সবচেয়ে বেশি লাগে, সেখানে যে যতটা, যেমন মেসি এটা এক্সপার্ট,
1: এ নিয়ে কোনো সন্দেহ,
0: 25 গজ 30 গজ পেনেট্রেটিভ জোনে 18 গজের মধ্যে মেসি বল পেলে একটা প্যানিক হয়ে যায়,
1: মানে ফ্রি কিকেও তো মাস্টার,
0: কারণ ফ্রি কিক না, তার যে স্কিল, তার যে বডি মুভমেন্ট, তার যে ইয়েটা, তার যে পায়ের যে স্কিল, এইসব স্কিল কিন্তু পেনিট্রেটিভ জোনে লাগে। নেইমারে এই দিকে খুব ভালো, কিন্তু নেইমার হচ্ছে অতিরিক্ত স্কিলে ইঞ্জুরি বেশি হয়, মেনে এবার দেখবেন আপনি প্রতি বছরই 3-4 করে ইঞ্জিওর্ড হচ্ছে
1: মেসি, কিন্তু একেবারে তীরের ফলার মতো
2: সব ঠিক আছে,
0: ওটাই তো স্কিল, ওটাই তো স্কিল পেনিট্রেটিভ জোনে,
1: একদম।
2: এটা কিন্তু আপনার মেসি

0: জন্য নয়, এটা সবার জন্য,
1: সবার ক্ষেত্রে। হ্যাঁ,
0: এটা ফিফা কিন্তু এই বিষয়ে সতর্ক।
2: হুম,
0: কারণ এই যে স্কিল প্লেয়ার, টু সেভ দি স্কিল প্লেয়ার,
2: একদম,
0: কারণ পিপল হ্যাজ কাম টু উইটনেস দি স্কিল,
2: একদম।
0: তো সুন্দর সুন্দর গোল যেমন দেখবে, স্কিলও দেখবে। আপনারা সবাই এখনও পেলের কথা বলেন কেন, আপনারা মার্জনার কথা বলেন কেন, কারণ আমরা রুদগলিটের কথা বলি কেন, ওইটা দেখার জন্য যে ফুটবল মাঠে যাই, হার জিত তো আছেই, কে একটা কিছু হবে। তো সঠিক হারটা মেনে নেওয়া যায়, হার কোনো সময় মানা যায় না, কিন্তু সঠিক হার, সঠিক বলতে যেটা কমলদার
2: মানে নিয়ম অনুযায়ী যেটা হয়,
0: যেটা নিয়ম, মানে এই যে কমলদার শুরুতে বললেন তো, যে এত কিছু সিস্টেম করা হয়েছে, ইলেকট্রনাইজড
2: অনেক কিছু
0: করা পরেও হয়তো বলবেন যে না, এটা তো সঠিক সিদ্ধান্ত দিই, সঠিক সিদ্ধান্তটাকে নিতে হয় কিন্তু লোকটাকে, মানুষটাকে, রেফারিকে। আপনি ছবি দেখে এসে আপনি তার সিদ্ধান্ত দিচ্ছেন, এই ছবি দেখাতে আপনার যদি এত দেরি হয়, তো আগামী দিনে তো আমাদের দরকার হবে না, দরকার হবে তাহলে এআই ফিট করে দিলে মাঠের মধ্যে হবে, সেই বলে দেবে এটা ফাউল খেলা, স্টপ করো এখানে। তা একটা কথা হলো, এটা আপনাকে বলি, যেমন এই ফুটবল স্কিলকে যাতে বেঁচে থাকে তার জন্য সমস্ত ব্যবস্থা, এই যে এখন আরেকটা দেখবেন নতুন একটা আইনের মধ্যে, আগেও ছিল, এখন প্লেয়ার একটা করে কি, বুটের পেছন দিকে মানে পা দিয়ে চাপা দিয়ে দেয়।
2: আচ্ছা আচ্ছা,
0: যেটা মানে যেটার যে কার্ড দেখার কথা ছিল মেসির, এটা নিয়েও সমালোচনা চলছে, পত্রপত্রিকা লিখছে, এবং ব্রাজিলের মতো টিম কিন্তু ফিফার কাছে কমপ্লেন করেছে।
2: তাহলে একটা জিনিস হচ্ছে, ফুটবল যতদিন থাকবে বিতর্ক থাকবে, তারপর এবারেও কিন্তু নিখুঁত ফুটবল হয়েছে, বিশ্বকাপ ফুটবল বলা যাচ্ছে না,
0: না
2: আগামীতে হয়তো এগুলো আবার ত্রুটি শোধরানোর জন্য কাজ করবে,
0: সব করবে আগামীতে এই শুধরাবে, কারণ মানুষের আবেগ যেখানে কাজ করে এগুলো শুধরাতে পারবেন না। আপনার আবেগ, ফুটবল হলো আবেগের ব্যাপার,
2: মানে স্বপ্নটাই তো শেষ,
0: স্বপ্নটাই শেষ হয়ে গেল, সারা জীবনের স্বপ্ন শেষ হয়ে গেল, কারণ লড়াই, এই যে লড়াই, লড়াই করো, লড়াই করো, এই যে লড়াইয়ের ক্ষেত্রটাই হলো ফুটবল। আপনাকে বলি সব খেলার কথা, ফুটবল নিয়ে আমরা এত, গ্রেটেস্ট শো অন দ্য আর্থ কেন বিশ্বকাপকে বলা হয়, অন্য কোনো খেলা থেকে বলা হয় না, কেন বলা হয়, আপনি প্রতিদিন গড়ে মাঠে 80-70,000 স্পেক্টেটর দেয়, তা এই যে এটা কোন খেলা আপনি আনতে পারবেন, প্রত্যেক দিন আসছে, আজকে কবে শুরু হয়েছে এখনও চলছে কিন্তু। তাহলে আমরা ফুটবলকে নিয়ে যে উন্মাদনা, ফুটবলকে নিয়ে অপোনেন্টের প্লেয়ারকে মেরে ফেলা বা নিজের দলের প্লেয়ারকে মেরে ফেলা, এই ঘটনা তো ঘটেছে, কমলদা এই কলম্বিয়ার
3: প্লেয়ার,
0: ফুটবল কি যে আবেগটা, এটা আপনার ঠিক বোঝানো খুব কষ্টকর, কারণ আপনার হৃদয়ের ব্যাপার তো এটা।
2: তাহলে একটা জিনিস জানতে চাইব, যে বিশ্বকাপ ফুটবল হয়েছে, অনেক কিছু আমরা দেখতে পেয়েছি, তো সেখানে যদি বলি যারা নতুন খেললো, হয়তো স্বপ্নটা পূরণ হয়নি, কিন্তু যে ছাপ রেখে গেছে তারা, তো এতে করে আগামীতে যে বিশ্বকাপ ফুটবল হতে যাচ্ছে সেখানে কি কোনো প্রভাব পড়বে আপনার কি মনে হয়? আরও সংসারটা তো বড় হয়েছে,
3: একটা খেলার থেকে আরেকটা খেলার শিক্ষা নয়। গতবারের
2: অভিজ্ঞতা যেটা,
3: গতবারে ওয়ার্ল্ড কাপ যে দেখেছে কোচরা, দেখে তারা ঠিক করেছে যে এই জিনিসগুলোকে আবার
2: অ্যাডাপ্ট করতে হবে,
3: অ্যাডাপ্ট করতে হবে বা নতুন কিছু অ্যাডাপ্ট করতে হবে, টেকনিক চেঞ্জ করা, এগুলো কন্টিনিউয়াস প্রসেস।
2: আচ্ছা,
3: যত দেখবে তত শিখবে, আর তত টিম গেম, ইন্ডিভিজুয়াল আছে, ইন্ডিভিজুয়াল স্কিল দরকার, কিন্তু 95% নির্ভর করে টিম গেমের উপর,
2: একদম।
0: আপনার, আমরা কিন্তু এশিয়ানবাসী হিসেবে একটা গর্ব করতে হবে, জাপান যে ফুটবল উপহার দিয়েছে সেটা কিন্তু ভুলে গেলে চলবে না,
3: লেবোরিয়াস,
0: মানে এত পরিশ্রম, এত ওদের সব ছিল, যাই হোক, ওরা মানে আগামী দিনে জাপানের আমাদের প্রত্যাশা থাকবে, এবং এই ছোট রুমগুলি দেখবেন অন্য চেহারা আগামী দিন আসবে, এবং ফিফা তো যেমন টেকনিক্যালি আমরা কিছু ভুল, সময় কিন্তু যাতে নষ্ট না হয় তার জন্য বিভিন্ন ব্যবস্থা, যেমন 5 সেকেন্ডের মধ্যে তোমাকে থ্রো করতে হবে, 5 সেকেন্ডের মধ্যে গোল কিক করতে হবে, 5 সেকেন্ডের মধ্যে কর্নার কিক করতে হবে, এবং না করলে এই হবে, এবং আমরা যেমন জাতিগত বৈষম্য, কালার, কালার নিয়ে যেসব মানে সাদা কালো এগুলি নিয়ে, এখানে কিন্তু ফিফা একদম সব এত অস্থির।

0: ইয়ে নিয়েছে, তো এগুলো ধরেন ফুটবলে এই যেমন ওই মুখ ঢেকে গালি।
1: আপনার কথা হচ্ছে যে ফুটবলকে বাঁচানোর জন্যে, ত্রুটিমুক্ত করার জন্যে ফিফা প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু যেটা প্রশ্ন
2: একটা কথা আমি বলি, এই যে টাইম রেস্ট্রিকশন যেটা করেছে ফিফা বিভিন্ন রুলসের মাধ্যমে, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। কারণ যখন আমরা
1: মাঠ থেকে বেরিয়ে যাওয়ার ঢোকার যে ব্যাপার,
2: ঢোকা টাইমলি থ্রো করা, কর্নার করা, এগুলো তো আগে আমরা দেখেছি অনেক টাইম নষ্ট করে।

0: মাধ্যমে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কারণ যখন আমরা
1: মাঠ থেকে বেরিয়ে যাওয়া, ঢোকার যে ব্যাপারটা,
0: ঢোকা, টাইমলি থ্রো করা, কর্নার করা, এগুলো তো আগে আমরা দেখেছি অনেক টাইম নষ্ট করতো, অনেক টাইম নষ্ট করতো,
1: মানে ফল চেকিং করতো,
2: এগুলো শেষের দিকে এক গোলে জিততে থাকে তখন হাউ টু কিল দি টাইম
1: একদম
2: এগুলো করতো। এইটা এখন কিন্তু
0: এগুলো অ্যাপ্রিসিয়েট করার মতন নিয়ম করেছে, কিন্তু সর্বক্ষেত্রে যেমন এই পেনাল্টি বক্সের এফেক্ট ওই পেনাল্টি বক্সে আফটার ফাইভ মিনিটসের দেখাচ্ছে, এটা এটা মনে হয় না আমার আমার কাছে অন্তপক্ষে
2: কমল দাস
1: মনে হয়।
2: আমরা কমল দাস সঙ্গে একদম একমত, যেমন সালাহকে যে দুই গোলের পরে সালাহ যেটা মানে ওকে বক্সে ফেলে দিল, কিন্তু এইটা কেন বাসি বাজালো না,
1: একদম সেটাও প্রশ্ন দেখা দিয়েছে,
2: এটা আমাদের আমাদের কাছে প্রশ্ন থেকে গেল।
0: এরকম অভিযোগ তো তোমার বিরুদ্ধে আমাদের অনেক আছে,
2: আমি বলেছি যে এটা কারণ
1: মাঠে যখন বাসি বাজাতেন আপনার বিরুদ্ধে
2: তখন আমরা তো কিন্তু এইসব ইনস্ট্রুমেন্টের চিন্তা করতে পারতাম না,
1: একদম
2: ইভেন জাতীয় স্তরেও না, আমাদের যে কারণ আমাদের প্লেয়ারা এসে বলতো আপনি রিভিউ করেন বা দেখা ছবি দেখে আমাদের বলুন।
1: তাহলে একটা প্রশ্ন যেটা যে ত্রুটিমুক্ত করার জন্যই তো সব কিছু করা হয়েছে, কিন্তু আমরা
0: না একটা কথা, রেফারি তো হিউম্যান বিং, তাতে এরর হবেই, হতেই পারে, কিন্তু রুলগুলো যেটা করেছে সেটা সবগুলো আমরা মানি না তা বলছি না, আমি যেমন বললাম যে টাইম বাউন্স যেগুলো করেছে খুবই ভালো রুল করেছে,
1: মানে কিছু তারিফ করার মতো আর কিছু আছে,
0: অ্যাপ্লিকেশনটা অন টাইম করতে হবে, আপনি একটা ঘটনার তিন মিনিট বাদে যদি সেটা অ্যাপ্লাই করা হয় সেটা জাস্টিফাইড বলে আমার মনে হয় না।
2: কথা হলো যে অ্যাপ্লিকেশন অফ দি ল শুড বি ইন এ প্রপার ওয়ে, প্রপার টাইম, প্রপার ম্যানার,
1: মানে সেটাই ফুটবলের জন্য মঙ্গল। তাহলে আজকে খুব বেশি একটা সময় নেই, দুজনের কাছেই জানতে চাইব যে 15 তারিখ 16 তারিখ হচ্ছে সেমিফাইনাল, তো তারপর তো রয়েছে ফাইনাল, তো আমরা তো আর এখন বলতে পারবো না ফাইনালে কে খেলবে কারা খেলবে, তবু দুজনের তো একটা সমর্থনের দল আছে যে যাকে ভালোবাসি ওই দলটাই উঠুক, সেটা কোনটা, মিলতেও পারে নাও মিলতে পারে।
2: ধরুন এই কথাটা আমরা বলতে যাব না এখন, কারণ আমরা এই সময় আসিনি এটা, কারণ আপনাকে আগে তো
1: মানে ভবিষ্যৎবাণী করে বিপদে পড়তে চাই,
2: ভবিষ্যৎবাণী করবো না।
1: আচ্ছা,
2: আর আপনার আমরা বলছি যে যোগ্য টিম যে সেই চ্যাম্পিয়ন হোক, আমার প্রিয় দল না জিতলে তার জন্য
1: আপনি তো ব্রাজিলের সমর্থক,
2: আমি আগেই বলেছি ব্রাজিলের সমর্থক হয়ে ব্রাজিল এবার যেতে পারবে না, এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলছি।
1: তবে কি আর ফাইনালটা দেখবেন না,
2: বিশ্বকাপ তো বিশ্বকাপ নিশ্চয়ই দেখবো, এবার বিশ্বকাপে কিন্তু অনেক কিছু দেখছি আমরা, ত্রুটি তো থাকবেই,
1: একদম
2: ত্রুটি নিয়ে বেশি আলোচনা করার আমার সামাজিক জীবনে আমার গৃহস্থ জীবনে ত্রুটি থাকবেই, সেই ত্রুটিকে
0: সাপোর্টার কিন্তু ফুটবলের তৈরি হয়, তুমি কখন খেলাটা দেখছ।
1: আচ্ছা,
0: আমরা যখন খেলা দেখেছি ফুটবল ওয়ার্ল্ড কাপ 58-60 এরকম সময়, তখন আমরা পেলে আর গ্যারিনচা এদের যে ফুটবল স্কিল এতেই আমরা ব্রাজিলের সমর্থক হয়ে গেছি অটোমেটিক। এখন তুমি যদি মেসির খেলা দেখতে আগে তাহলে হয়তো অনেকে মেসির দলের আর্জেন্টিনার সাপোর্টার হয়ে যেতে, এগুলো অনেকটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের উপর অনেকটা নির্ভর করে।
1: তাহলে একটা জিনিস হচ্ছে
2: কমলদার কথাটার রেস্টে না একটা কথা বলছি, ফুটবলের কিন্তু অনেক আইন চেঞ্জ হয়েছে পেলের জন্য, পেলে এত মার খেয়েছে তারপরে বিশেষ মিটিং করে কিন্তু ফুটবল
1: বাঁচানোর জন্য,
2: মানে স্কিল প্লেয়ার টু সেভ দি স্কিল প্লেয়ার,
0: ইংল্যান্ড ওয়ার্ল্ড কাপে
2: টু সেভ দি স্কিল প্লেয়ার, নট অনলি পেলে আদার্স স্কিল প্লেয়ার।
1: তাহলে আপনাদের আজকে আর সময় নেই, দুজনের কথা হচ্ছে বিশ্বকাপ ফুটবল নিয়ে অনেক কথাই আজকে শুনতে পারলাম আপনাদের কাছ থেকে, তো যেটা আসল কথা সেটা হচ্ছে ফুটবল গোটা বিশ্বের যারা ফুটবল প্রেমী মানুষ তাদের কাছে একটা আবেগের ব্যাপার, ভালোবাসার ব্যাপার, ফুটবল যতদিন বাঁচবে সমালোচনা হবে তারপর আবার রেকটিফাই হবে, এভাবেই ফুটবল বিশ্বকাপ চলবে। তবে আজকে সবশেষ প্রশ্নের উত্তর যেটা চেয়েছিলাম সেটা পেলাম না, দুজনেই ব্রাজিলের সমর্থক
0: না, আমি একটা উত্তর দিই এটার ব্যাপারে, আমরা ভালো ফুটবল ফাইনাল দেখতে চাই।
1: আচ্ছা আচ্ছা, মানে যে দল উঠবে ভালো দল,
0: ভালো ফুটবল দেখতে চাই,
2: মানে কমলদার সঙ্গে প্রায় একমতই হবে,
1: এছাড়া তো উপায় নেই
2: না।
1: আচ্ছা,
2: ফুটবলটাকে দেখতে চাই,
1: আচ্ছা ভালো ফুটবল,
2: মানে ফুটবল মানে ভালো ফুটবল।
1: তাহলে একটা জিনিস হচ্ছে যত কিছু হয়েছে এবারে বিশ্বকাপ ফুটবলে ছাপিয়ে যাক সব কিছু, ফাইনালটা ফাইনালের মতো হোক,
2: ফুটবলটা বেঁচে থাকো,
1: একদম একদম।

তাহলে শ্রোতা বন্ধুরা, এতক্ষণ বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলছিলাম আর এ নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন স্টুডিওতে আমন্ত্রিত হয়ে আসা রাজ্যের প্রাক্তন জাতীয় রেফারি বাদল চক্রবর্তী এবং সঙ্গে ছিলেন রাজ্যের প্রাক্তন ফুটবলার কমল সাহা। আর এরই সঙ্গে শেষ হলো আজকের স্পোর্টস ম্যাগাজিন।

কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, শ্রী গোয়েল তাকে সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকার কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ইরানের বিদেশ মন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকার চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়র দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন কার্যকর হয়েছে আজ। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন এবং অন্য 4 জনকে দোষী সাব্যস্ত করেছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। বিশ্বকাপ ফুটবলের প্রথম সেমিফাইনালে আগামীকাল ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেন, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক

ভিত্তিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি, পরিবেশ বান্ধব হাইড্রোজেন, উন্নত ম্যানুফ্যাকচারিং, ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো এবং উদ্ভাবনের নানা দিক নিয়ে দুই মন্ত্রী কথা বলেছেন। ভারত ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির দিকটিও তাঁরা পর্যালোচনা করেছেন। উল্লেখ্য, শ্রী গোয়েলের পাঁচ দিনের স্পেন, বেলজিয়াম ও ফিনল্যান্ড সফর আজ শুরু হয়েছে। ভারত আমেরিকা বাণিজ্য আলোচনা অচলাবস্থায় পৌঁছেছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবর প্রচারিত হচ্ছে, বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল তা সম্পূর্ণ ভিত্তিহীন, অসত্য ও বিভ্রান্তিকর বলে খারিজ করে দিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী গোয়েল বলেন, ভারত ও আমেরিকার প্রতিনিধি দল একটি ভারসাম্যযুক্ত, বাণিজ্যিকভাবে তাৎপর্যপূর্ণ এবং উভয় দেশের ব্যবসায়ী, কৃষক, শ্রমিক ও উপভোক্তাদের জন্য বাস্তবে সুফল বহনকারী একটি বাণিজ্য চুক্তির লক্ষ্যে পূর্ণ উদ্যমে কাজ করে চলেছে। তিনি জানান, এ বিষয়ে গত মাসে নতুন দিল্লিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ একটি বৈঠক হয়েছে। বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় সচিব সি বি জর্জ পোল্যান্ডের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি অব স্টেট ল্যাডিস বার্তোজুইস্কি এবং অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি মন্ত্রকের আন্ডার সেক্রেটারি অব স্টেট মিশেল বারানোস্কির সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে আলোচনায় ভারত পোল্যান্ড কৌশলগত অংশীদারিত্বের গভীরতার দিকটি প্রতিফলিত হয়েছে। ব্রিটেন আজ ইরানের শক্তিশালী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি এবং তেহরান সমর্থিত আরও একটি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। ব্রিটিশ ভূখণ্ডে কথিত ইহুদি বিরোধী হামলা এবং প্রাণনাশের হুমকি দেওয়ায় জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রাসেলসে আজ ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর বিদেশমন্ত্রীদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে জারি হওয়া নিষেধাজ্ঞা, ইউক্রেনের চলতি সংঘাত এবং বিভিন্ন আন্তর্জাতিক নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শুরুর আগে ইইউ এর বিদেশনীতি বিষয়ক প্রধান কাজা কালাস সাংবাদিকদের জানান, তালিকাভুক্ত 250টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করছেন। পশ্চিম এশিয়ায় সপ্তাহান্তে নতুন করে সৃষ্ট উত্তেজনার ফলে আঞ্চলিক নিরাপত্তা এবং কূটনৈতিক আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান দুপক্ষই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ দাবি করেছে। ওমান উপকূলে গতকাল ইরান হরমুজ প্রণালী দিয়ে যাওয়া জলযানের ওপর হামলা চালালে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পায়। সেই থেকেই তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ ওই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাপনা, উপকূল র্যাডার সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র সহ একাধিক সেনাঘাঁটি লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর ইরানি হামলার প্রতিবাদেই এই আক্রমণ বলে আমেরিকা জানিয়েছে। এদিকে ইরানও বলেছে, জর্ডন, বাহরিন এবং কুয়েতের পাশাপাশি ওমানে আমেরিকার র্যাডার কেন্দ্র লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। চলতি উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য তিনি তেহরানের তীব্র সমালোচনা করেন। একটি মার্কিন টেলিভিশন সংবাদ মাধ্যমকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, আগের রাতেই যে সমঝোতা হয়েছিল ইরান তা ভঙ্গ করেছে। ইরানের নেতৃত্ব যুদ্ধবিরতির শর্তাবলী মানেনি বলেও তাঁর দাবি। ট্রাম্প আরও জানান, এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সামরিক ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রক তেহরানের বিরুদ্ধে আমেরিকা চালানো হামলার নিন্দা করেছে। ভিয়েতনামের ফু কোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয়ের দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে ভিয়েতনাম এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফিরবে। সামাজিক মাধ্যমের এক বার্তায় ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, সন্ধে 6টা নাগাদ হোচিমিন শহর থেকে রওনা হয়ে ভারতীয় সময় রাত 9:35 নাগাদ মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে সেগুলি পৌঁছবে। দূতাবাস জানিয়েছে, দেহগুলিকে নিজেদের এলাকায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারকে যোগাযোগ রাখতে বলা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সমাজবিরোধী কার্যকলাপ ও সংগঠিত অপরাধ ঠেকাতে পশ্চিমবঙ্গে 2টি আইন আজ কার্যকর হয়েছে। এগুলি হল পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইন। গত 29 জুন রাজ্য বিধানসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। রাজ্যপাল আর এন রবির সম্মতি মেলায় বিল 2টি আইনে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠায় এগুলির প্রয়োজন ছিল। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ আইনের আওতায় কোনো ব্যক্তি সমাজবিরোধী কাজের চক্রান্ত

0: করলে বা ভবিষ্যতে এমন কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকলে অপরাধ ঘটানোর আগেই তাকে প্রিভেন্টিভ বা প্রতিরোধমূলক গ্রেপ্তারির সংস্থান রয়েছে। এক্ষেত্রে তাকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আটকে রাখা যেতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী আইনে সরকারি সম্পত্তি ভাঙচুর, সমাজবিরোধী কার্যকলাপ, দাঙ্গা, পুলিশের ওপর হামলা কিংবা সংগঠিত অপরাধের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সংস্থান রয়েছে। এদিকে রাজ্যের গুন্ডা দমন আইনের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। দিল্লির একটি আদালত 2020 সালে উত্তর পূর্ব দিল্লিতে দাঙ্গা চলাকালীন তদন্ত আধিকারিক অঙ্কিত শর্মা খুনের ঘটনায় আম আদমি পার্টির প্রাক্তন কাউন্সিলর তাহির হুসেন এবং অন্য চারজনকে দোষী সাব্যস্ত করেছে। অতিরিক্ত দায়রা বিচারক প্রবীণ সিং হুসেন সহ 11 জনের অভিযোগের বিষয়টি শুনানি গ্রহণ করেন। দাঙ্গা লাগানো অপরাধমূলক কাজকর্ম এবং খুনের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে হুসেনকে। মৃত অঙ্কিত শর্মার বাবা রবীন্দ্র কুমার দয়ালপুর থাকায় এই অভিযোগ দায়ের করেন। দয়ালপুর থানায় এই অভিযোগ দায়ের করেন। 2023 সালের 24 মার্চ দিল্লির ওই আদালত হুসেন সহ 10 জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছিল। নাগাল্যান্ডের চুমৌ কেদিমা জেলায় আজ একটি বিস্ফোরণে অসম রাইফেলসের এক জওয়ান মারা গিয়েছেন, আহত হয়েছেন আরও চারজন। এটি আইইডি বিস্ফোরণ বলে সন্দেহ করা হচ্ছে। আকাশবাণী সংবাদ কোহিমাকে পুলিশের মহানির্দেশক রূপিন শর্মা জানিয়েছেন, একটি অটোরিকশায় বিস্ফোরক রাখা ছিল বলে মনে করা হচ্ছে। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টে ভারত 270 রানে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে। জয়ের জন্য ইংল্যান্ডের প্রয়োজন ছিল 457 রান। আজ চতুর্থ ও শেষ দিনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস 186 রানে শেষ হয়ে যায়। ভারতের পক্ষে স্নেহ রানা 4টি, শায়লি সাতঘরে, ক্রান্তি গৌড় ও দীপ্তি শর্মা 2টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, 1884 সাল থেকে লর্ডসে টেস্ট ক্রিকেট হচ্ছে। 141 বছর পর প্রথমবার আয়োজিত হয়েছিল মহিলাদের টেস্ট। ফিফা ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল পর্ব শুরু হচ্ছে আগামীকাল। ডালা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। প্রথম সেমিফাইনালে ফ্রান্স স্পেনের মুখোমুখি হবে। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা মুখোমুখি হবে ইংল্যান্ডের। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল আজ স্পেনে সেদেশের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট এবং অর্থনীতি, ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী কার্লোস কুয়েরপো কাবালেরোর সঙ্গে এক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ভারত স্পেন অর্থনৈতিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কড়া সতর্কবার্তা জারি করে বলেছেন, প্রয়োজনে আমেরিকা কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেবে। ভিয়েতনামের ফুকোক দ্বীপের কাছে নৌকাডুবির ঘটনায় মৃত 15 জন ভারতীয় দেহ হোচিমিন শহর থেকে আজ রাতে দেশে ফিরছে। আজকের মতো খবর পড়া শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কর্মখালী বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ত সংস্থার কাজ করার সুযোগ, আগ্রহীরা শিক্ষানবিশ হিসেবে সংশ্লিষ্ট সংস্থা যোগ দিতে পারবেন। মোট আসন সংখ্যা 27টি। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তরফে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শিক্ষানবিশ হিসেবে তাদের ব্যারাকপুরের ডিভিশনে কাজ শেখানো হবে। ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডে বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে যারা উল্লিখিত ট্রেডে উত্তীর্ণ হয়েছেন তারা এই প্রশিক্ষণের সুযোগ পাবেন। এক্ষেত্রে তাদের 2021 থেকে 2025 সালের মধ্যে 10ম শ্রেণী উত্তীর্ণ হতে হবে। প্রার্থীদের বয়স 26 বছরের মধ্যে হতে হবে। তাদের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট 1961 অনুযায়ী প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের পারিশ্রমিক দেওয়া হবে। মোট 1 বছরের জন্য বাছাই করা প্রার্থীরা প্রশিক্ষণ পাবেন। আগ্রহীদের আবেদনপত্র নিয়ে সরাসরি সংস্থার ব্যারাকপুরের ডিভিশনে আসতে হবে। 24 জুলাই ইন্টারভিউ হতে চলেছে। উইদিন আবেদনপত্রের সঙ্গে বয়স এবং শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র সহ সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখা আবশ্যক। এ বিষয়ে অন্যান্য তথ্য এবং বিস্তারিত জানতে লগ ইন করুন।

उन www.halindia.co.in শুনলেন কর্মখালী বিজ্ঞপ্তি।

একটি বিশেষ ঘোষণা। বর্ষাকালে নিজেকে সুস্থ রাখতে সবসময় ফুটিয়ে বা ফিল্টার করা জল পান করুন। রাস্তার ধারে কাটা ফল, ভাজা পোড়া এবং খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন। ডায়রিয়া ও টাইফয়েড প্রতিরোধে সবসময় ফুটিয়ে জল পান করুন। শিশুদের জন্য সবসময় পরিষ্কার খাবার নিশ্চিত করুন। বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকুন এবং বাইরের খাবার এড়িয়ে চলুন। জমা জলে ডেঙ্গু ম্যালেরিয়া বাড়ে, বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না এবং ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। মুড়ি, চিড়া, গুড় এবং শুকনো খাবার মজুত রাখুন। টর্চ লাইট, মোমবাতি এবং পর্যাপ্ত পানীয় জল হাতের কাছে রাখুন। ভারী বৃষ্টির সময় বাড়ির প্রধান বিদ্যুতের সুইচ বা মেইন সুইচ বন্ধ রাখুন। ছেঁড়া বিদ্যুতিক তার বা খুঁটি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বন্যার জলে সাঁকো পার হওয়া বা রাস্তাঘাট পার হওয়ার সময় সতর্ক থাকুন। জলে সাপ বা বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বাড়ে, তাই সাবধানে চলুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং দলিলপত্র প্লাস্টিকের ব্যাগে বা ওয়াটারপ্রুফ ব্যাগে সুরক্ষিত রাখুন। ঘোষণাটি শুনলেন।

শুনছিলেন আধুনিক গান সুদীপ্ত শেখর মিস্ত্রির কণ্ঠে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের

আগামীকালের অনুষ্ঠান সূচি। শুভাষিত সকাল 6:10, রবিকিরণ সকাল 7:05, শিল্পী শৈলজা রঞ্জন মজুমদার। অভিজ্ঞাপন সকাল 7:45, সকাল 8:40 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত, শুনবেন ঠুমরি, শিল্পী জয়া সরকার। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে সকাল 9:30। হিন্দি ছায়াছবির গান শুনবেন সকাল 10:00 বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, বেলা 1:05 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন বাঁশি, শিল্পী তন্ময় ঋষি দাস। লোকগীতি শুনবেন বেলা 1:40, আধুনিক গান বেলা 1:50, শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। চিত্রগীতি বিকেল 5:10, শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠান সন্ধে 6:05, ঘর গৃহস্থের আসর সন্ধে 6:30, পরেই শুনবেন লোকগীতি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়। সুস্বাস্থ্য রাত 8:05, সুস্বাস্থ্যের প্রসঙ্গ উচ্চ রক্তচাপ অবশ্যই ফোন করবেন 2326253 এই নম্বরে রাত 8:05। রবীন্দ্রসঙ্গীত রাত 9:00, শিল্পী তড়িৎ চৌধুরী। দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট রাত 9:15, কর্মখালী বিজ্ঞপ্তি রাত 10:10, রাত 10:15 রাগ প্রধান গান শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। ককবরক অনুষ্ঠানে থাকছে সকাল 6:25 হায়াংনি খোরাং, বেলা 12:00 লীনামণি জোড়া, এছাড়াও সন্ধ্যে 7:00 রয়েছে ককরুবাইনী পান্ডা। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি, এখন শুনবেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আগরতলা তার পার্শ্ববর্তী এলাকাসমূহ আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকে সর্বোচ্চ তাপমাত্রা 30.2°C, সর্বনিম্ন তাপমাত্রা 25.2°C, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 68%। আগামীকাল সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 35°C এবং 26°C-এর মধ্যে। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের আজকের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।